0: আসসালামু আলাইকুম। সকাল 7টা। আজ রবিবার, পহেলা ভাদ্র, দোসরা রবিউল আউয়াল, 16ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। আজ শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হাম উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 2। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47-এ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ। এবং ডারবিনে প্রথম ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে যাচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে তিনি জেলার কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করবেন। তারেক রহমান আজ মিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষের দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন এবং এই খাতে ব্যাপক গবেষণা, বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মৎস্য চাষী এবং জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃহত্তর অবদান রাখবে। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্ব ভোগের মাধ্যমে ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এই 2 সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা
0: অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ চার বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এই দুই সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসেবে আপনাদের

0: গায়িকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাল্লাহ।
1: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,
0: আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন, কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না।
1: তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সেই লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদকালে এই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
0: সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান এবং অন্যান্যের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। নানা আয়োজনে গতকাল দেশে পালিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে বেগম খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী 6 মাসের মধ্যে দেশের জ্বালানির সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য দেশবাসীকে যে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রধানমন্ত্রী বলেন,
2: আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো করা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল।

0: করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল।
1: প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করতেন তারই পথ ধরে তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ভাগ্য পরিবর্তন করতে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে।
2: আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
1: একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। গতকাল দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলে 2026 সালের SSC দাখিল ও কারিগরি পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 902-এ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে গতকাল 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল বা AI প্রযুক্তি ব্যবহার করছে DMP। গুরুত্বপূর্ণ বেশ কিছু মোড়ে বসানো হয়েছে স্মার্ট ক্যামেরা। প্রযুক্তি নির্ভর এই নজরদারির ফলে নাগরিকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বাড়ছে বলে দাবি পুলিশের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: রাজধানীর জাহাঙ্গীর গেটমুখী সড়কে হঠাৎই থেমে যায় যানবাহনের সারি। সিগন্যালের লাল বাতি জ্বলতেই নির্ধারিত স্টপ লাইনের আগে থেমে যায় মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার ও CNG সহ অন্যান্য মোটরযান। নির্দিষ্ট তাক অতিক্রম করছে না কোনো যানবাহন, নেই আগে যাওয়ার প্রতিযোগিতাও। কয়েকদিন আগেও যেখানে ট্রাফিক পুলিশের হাতের ইশারা ছাড়া গাড়ি থামত না, সেখানে এখন চালকদের আচরণে পরিবর্তন এনে দিয়েছে AI ক্যামেরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ক্যামেরার কারণে ট্রাফিক আইন মানতে বাধ্য হচ্ছেন চালকরা। এরই মধ্যে আইন ভেঙে এআই ক্যামেরায় ধরা পড়েছেন অনেকেই, গুনতে হচ্ছে জরিমানাও। ফলে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি মেনে চলতে দেখা গেছে চালকদের।
6: এআই ক্যামেরা আমাদের জন্য প্রপারলি যদি ইউজ করা হয় তাহলে আমাদের জন্য ভালো।
7: ক্যামেরাটা তো আগে তো এই সিস্টেমটা আমরা জানতাম না, কিন্তু বিজ্ঞাপন বা টিভির মাধ্যমে যতটুকু জানতে পারছি, জানার পরে আমরা আগে থেকে কিছুটা সচেতন অবস্থায় গাড়ি চালাই।
5: বছরের পর বছর সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকা ট্রাফিক পুলিশরা বলছেন, এখন আর হাত জাগিয়ে সিগন্যাল দিতে হয় না, তারা অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় বলেও জানান তারা।
8: আমাদের আর বেশি সিগন্যাল দিতে হয় না, তারা অটোমেটিকলি দাঁড়ো হয়ে যায়, এবং তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমার পার হলেই হয়তো মামলার মেসেজটা চলে আসবে।
9: আসলে এআই ক্যামেরাতে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অটোমেটিক ভাবে মামলা করার একটা সুযোগ হয়েছে, যে কারণে আমাদের দেখা গেছে যে যারা ফাঁকি দিয়ে সিগন্যাল ভায়োলেশন করে চলে যেত
5: এআই কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করা মোহাম্মদ আনিসুর রহমান জানান, স্বয়ংক্রিয়ভাবে মামলার খুদে বার্তা চলে যায় গাড়ির মালিকের কাছে।
10: ঘটনা যদি কোনো ভেহিকলের মাধ্যমে স্পট হয়, ওই ক্যামেরা এসেটাকে ডিটেক্ট করে, ডিআরটি রেজিস্ট্রেশন যেই গাড়ির ডিটেলসটা আছে ওটা আমরা পেয়ে যাই গাড়ি, তো ওইখান থেকে আমাদের সিস্টেমে জেনারেট করে তাকে একটা নোটিশ আকারে আমরা এখানে ওই ক্যামেরা থেকে যে ফুটেজটা থাকে, এই ফুটেজের বিপরীতে আমাদের এভিডেন্সটা থাকে, একটা চিঠি জেনারেট হয়, সেই চিঠিটা আমাদের সংশ্লিষ্ট যারা ভায়োলেশন করেছে তার এখানে।
5: সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তির ফলে পুলিশের উপর চাপ কমবে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইন ভাঙার যে প্রবণতা সেটিও হ্রাস পাবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে। এই ভূমিকম্পের পর দফায় দফায় আফটারশক হয়, এতে ভূমিধ্বস হয়ে রাস্তা আটকে যাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি উপকূলীয় এলাকায় 1 মিটারের বেশি দীর্ঘ সুনামির ঢেউ রেকর্ড করা হয়। এর 3 ঘণ্টা পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা প্রত্যাহার করে। কর্তৃপক্ষ বলছে, এখনও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে রয়েছেন, উদ্ধারকর্মীরা ভূমিকম্প উপদ্রুত এলাকায় পৌঁছার চেষ্টা করছেন। এদিকে ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়। প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। খেলার খবর। ক্রিকেট। ডারুইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে গতকাল 4 উইকেটে 161 রানে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 5 উইকেটে 183 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 426, অস্ট্রেলিয়া 198 এবং 5 উইকেটে 183। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:34 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীদের মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
13: সবার সাথে 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

destination, X station.

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আরও একটি নতুন সকাল শুরু, নতুন একটি দিন শুরু এবং রবিবার শুরু। এবং যেহেতু আজকে রবিবার, তাই ভাবলাম যে রবিবার নিয়ে একটা স্পেশাল কি করা যায়। তাই ভাবলাম যে আমাদের একজন একটা বিখ্যাত নাটক আছে, বাংলাদেশের একজন বিখ্যাত ডিরেক্টর, বিখ্যাত একজন লেখকের নাটক আছে আজ রবিবার। তাই ভাবলাম যে আজকের থিমটা আজ রবিবারের থিমে রাখলে কেমন হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আজ রবিবার নাটকের কোন ক্যারেক্টারের সাথে আপনার আপনার নিজের ক্যারেক্টারের নিজের চরিত্রের মিল পাওয়া যায়, এটা আমাকে জানাবেন। যাই হোক, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম মর্নিং মাইকে আরও একবার, এবং সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সবাই অবশ্যই আশা করি যে জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন। যারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ। আর আমি আজকে তানহা আছি আপনাদের সাথে, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকায় FM 90.4। সো আজকেও আছি, গল্প করবো, আড্ডা দিব, মজা মজা গসিপ শেয়ার করবো। আর মর্নিং মাইকের পোস্টও কিন্তু আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904। ওকে, তো আমরা মর্নিং মাইক শুরু করি। সন্ধ্যা সন্ধ্যা তারা গানটি অনেক সুন্দর একটি গান, অর্ণব এবং সুনিধির আমার খুব পছন্দের একটি গান। তো আমরা এই গানটি দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করবো। তো গানটি শুনি এবং একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সত্য।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও থাকবো এবং গল্প করব, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আশা করি আপনাদের এই ইনফরমেশনটি এবং এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। ওকে, চলুন আমরা এবার মুভ অন করি আমাদের সামনের দিকে, সামনের গল্পে। আমি একটা মর্নিং মাইকের পোস্ট আপলোড করেছি আজ রবিবার নাটক নিয়ে এবং আমি জিজ্ঞেস করেছি যে সেই নাটকের কোন ক্যারেক্টারের সাথে আপনার নিজের মিল খুঁজে পান যারা এই নাটকটা দেখেছেন। মানে এমন কেউ কি আছে বাংলাদেশে যারা একটু পুরনো বা নাইনটিসের যারা আছেন, নাইনটিস কিড যারা আছেন বা মিলেনিয়ার যারা আছেন, তারা এই নাটকটা দেখেনি বা এই নাটকের কোনো ভিডিও ফেসবুকে দেখেনি? এটা হতেই পারে না। বর্তমানে আমরা কিন্তু দেখতে পাই যে আজ রবিবার নাটকের অনেক ডায়লগই কিন্তু মিম আকারে খুব ভাইরাল হচ্ছে, তাই না? তার মধ্যে একটা আছে যেটা মতি মিয়ার খুবই বিখ্যাত একটা ডায়লগ, সেটা হচ্ছে তার বিখ্যাত ডায়লগ, আমার নিজের বুদ্ধিতে আমি চলি, আমি অন্যের বুদ্ধিতে চলি না, এরকম একটা ডায়লগ ছিল। নিজের ইচ্ছায় চলার ভাব, মানে সরি আমি বলতে চাইছিলাম যে নিজের ইচ্ছায় সে চলে, অন্যের ইচ্ছায় সে কাজ করে না, এমন একটা ডায়লগ তার কিন্তু খুব ভাইরাল হয়েছে। এছাড়াও কঙ্কা এবং তিতলির একটা ডায়লগ কিন্তু ভাইরাল হয়েছে যে আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো করে দিব, বা এমন কিছু একটা ডায়লগ কিন্তু আমরা মিম আকারে দেখি। এবং সে নাটকে অভিনয় করেছেন খুবই বিখ্যাত বিখ্যাত কিছু অভিনেতা, যেমন সুবর্ণা মুস্তফা এবং আসাদুজ্জামান নূর, শাওন এবং হুমায়ুন আহমেদের মেয়ে হুমায়ুন আহমেদের মেয়ের নাম ছিল মেবি, আচ্ছা ঠিক আছে আমি একটু মনে করতে পারছি না এখন, কোনো একটা স দিয়ে নাম আমার এটা মনে আছে। যাই হোক, আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আমি নামটা কেন মনে করতে পারছি না। কিছু কিছু জিনিস থাকে যে পেটে থাকে কিন্তু মুখে আসে না, নামটা কিন্তু আমার পেটের মধ্যে আওড়াচ্ছে কিন্তু আমি মুখে কেন জানি, শীলা আহমেদ, রাইট, আমি মনে করতে পেরেছি ফাইনালি, শীলা আহমেদ। আমি বারবার মনে করছিলাম যে শিউলি শিউলি, বাট যাই হোক ফাইনালি আমি মনে করতে পেরেছি শীলা আহমেদ। এবং খুবই দুর্দান্ত অভিনয় করেছেন এই নাটকে শাওন এবং শীলা, এবং তারা দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে তাদের ক্যারেক্টার। এবং তারা যে শাড়ি পরে ঘুরতে বের হয়, ভ্যানে করে ঘুরে এবং ফুচকা খায়, রিক্সায় করে ঘুরে, এই ব্যাপারগুলো এখনও আমাদের বাঙালি মেয়েদের মধ্যে, বাঙালি এই বর্তমান জেনজেদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পারি, তাই না? তো যাই হোক, আপনি এবার জানিয়ে দেন আপনার কোন চরিত্রের সাথে আপনার মিল খুঁজে পান এবং সেই নিয়ে আমরা গল্প করব। কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিতে থাকুন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। সো আমি এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গানটি শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারআইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

এই মিউজিকটা শুনলে আপনাদের কি মনে পড়ে বলেন তো? আপনাদের কি মনে পড়ে আমি জানি না, কিন্তু আমার কিন্তু সেই ছোটবেলায় ফিরে যেতে হয় আর কি। আমরা জানি ছোটবেলায় আমাদের কিন্তু ইমরান হাশমির সিনেমা এবং ইমরান হাশমির গান দেখা নিয়ে আমাদের মিলেনিয়ার বা আমাদের একটু 2001-6 মধ্যে যারা আমরা ছিলাম তাদেরকে কিন্তু ভালো স্ট্রাগল করতে হতো, তাই না? লুকিয়ে লুকিয়ে দেখতে হতো, বা বাসায় বড়দের সামনে কখনো ইমরান হাশমির গান বা সিনেমা দেখা যেত না। কিন্তু বড় হওয়ার পর আমরা বুঝতে পেরেছি যে ইমরান হাশমির সিনেমাগুলোই কিন্তু বেসিক্যালি কাল্ট ফিল্ম বলা যায়, বা এক একটা মানে মাস্টারপিস বলা যায়। এবং ঠিক তেমনই আরেকটি মাস্টারপিস ছিল আওয়ারাপান, যে সিনেমায় ইমরান হাশমি কিন্তু কোনো রকমের মানে লাইক যেটা নিয়ে ইমরান হাশমিকে ট্রোল করা হয়, কিসিং সিন, সে কিসিং সিন কিন্তু করেনি। তবে এবার দীর্ঘদিন পর বড় পর্দায় আবারও ফিরেছেন ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা আওয়ারাপানের দ্বিতীয় কিস্তি, আওয়ারাপান 2। 14 আগস্ট মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে 21 কোটি রুপি নেট, বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে 27 কোটি 20 লাখ রুপি। বাহ, মানে বুঝতে পারছেন কতটা হাইপড এই সিনেমার? শুধু যে সিনেমার জন্য হাইপ তা কিন্তু না, আসলে হাইপড হচ্ছে ইমরান হাশমির জন্য। একটা ডায়লগ কিন্তু খুব প্রচার হচ্ছে বা খুব কিন্তু ভাইরাল হয়েছে, আখ্যা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ। আসলে আমার কাছেও কিন্তু তাই মনে হয় যে ইমরান হাশমির সিনেমা মানেই একটু মনে হয় কি যে বয় নেক্সট ডোর টাইপের একটা ভাইব কিন্তু দেয়, তাই না? আমার তো তাই মনে হতো, ইমরান হাশমির সিনেমা যতগুলো আমি দেখেছি সবগুলো আমার মনে হতো যে বয় নেক্সট ডোর টাইপ বা এলাকার ছেলে টাইপের একটা ভাইব কিন্তু তার কাছ থেকে আসে। যাই হোক, সে কিন্তু বাস্তব জীবনে অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত ভালো একজন ছেলে, একজন ভালো একজন হাজবেন্ড এবং ভালো একজন বাবা। সো যাই হোক, তার জন্য অবশ্যই অনেক শুভকামনা রইল এবং এই সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি চাইবো আপনারা আপনাদের প্রিয় মানুষের সাথে এই সিনেমাটি দেখে ফেলুন এবং আমাকে রিভিউ জানান। আমি এখনও দেখিনি, আমি খুব তাড়াতাড়ি দেখে ফেলবো এবং দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করে ফেলবো। ওকে, তো এই মুহূর্তে আপনারা এই গানটা এনজয় করুন, তেরা মেরা রিশতা, খুবই খুবই জনপ্রিয় একটি গান। গানটি আপনারা এনজয় করুন এবং আমি আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউন্ড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও আছি এবং গল্প করছিলাম, মজার মজার কিছু গসিপ এবং নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম। একটু আগেই শেয়ার করলাম আওয়ার অপান টু নিয়ে, মানুষের ক্রেজিনেস এবং কতটা জনপ্রিয় হচ্ছে সেই সিনেমা, সেই নিয়ে আপডেট দিচ্ছিলাম। এবং এখন আরও একবার আমরা আপডেটে যাব, মানে গল্প করব, গসিপ করব, বিনোদনের গল্প করব এবং কী কী চলছে আমাদের বিনোদন মিডিয়ায় বা আমাদের সিনেমা জগতে, এই সব কিছু নিয়ে কিন্তু আমি প্রতিদিন বেশিরভাগ গল্পটা করি। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু একটা খুব সুন্দর, একটা ঝলমলে, একটা খুবই রোদ্দুর একটা সকাল দেখতে পাচ্ছি, তাই না? সকাল থেকেই আজকে ভালোই রোদ ছিল, একদম ভোরের দিকে, মানে সকাল 7টার দিকে কিন্তু একটু মেঘলা আকাশ ছিল। আমি দেখলাম যখন বাসা থেকে বের হয়েছি তখন দেখলাম যে আকাশটা ভালোই মেঘলা ছিল, বাট পরে দেখলাম যে এত রোদ উঠেছে। যাই হোক, আসলে বর্ষাকাল থাকা মানেই হচ্ছে যে একটু রোদ থাকবে, বৃষ্টি থাকবে, তবে

0: গল্প করতে করতে, কথা বলতে বলতে এবং চলতে চলতে আমরা কিন্তু প্রায় বছরের মাঝ বরাবর সময়ে চলে এসেছি, মানে মাঝ বরাবরও বেশি সময়ে, তাই না? কারণ এখন আমরা 8 মান্থে আছি, মানে 8 মাসের সময়ে আছি এবং অলরেডি হাফ ইয়ারেরও বেশি সময় চলে গেছে। সো এই অর্ধেক বছরে আপনারা কে কি করলেন বা কে কি অ্যাচিভ করতে পেরেছেন, বা যেই টার্গেট ছিল 2026 সালে আমি এই এই কামব্যাক করবো বা এই এই টার্ন আউট পয়েন্ট থাকবে আমার, সেগুলো কি কমপ্লিট করতে পেরেছেন? যদি সব, মানে যদি যারা কমপ্লিট করতে পেরেছেন অলরেডি, যাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং আপনাদের জন্য আরও আরও বেশি পজিটিভ ভাইব দিতে যাচ্ছি। আর যারা এখনও অ্যাচিভ করতে পারেন তাদের জন্য আজকের আমার টিপস থাকবে যে কখনোই হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? জীবন কখনোই থেমে থাকে না, জীবনের নিয়মে চলতে থাকে এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় চেষ্টা করতে হবে। আপনি যত পৃথিবীর বড় বড় আইডলকে দেখেন, পৃথিবীর যত রকমের বড় মাপের মানুষকে দেখেন, যত আপনার যেই কোনো আইডল বা আপনার পছন্দের মানুষকে দেখেন, তারা কিন্তু বারবার একটা কথাই বলবে যে চেষ্টা করতে হবে, চেষ্টা কখনোই থামানো যাবে না। আপনি একটা বার চিন্তা করেন যে আমি কিছুদিন আগেই শুনতে পাচ্ছিলাম যে ফেসবুকের যেই ওনার আছে মার্ক জুকারবার্গ, সে প্রতিদিন প্রায় মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে তার এই ফেসবুকের অ্যাপের মাধ্যমে, কিন্তু সে আবার নতুন করে একটা ফিচার ফেসবুকে অ্যাড করতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রিমিয়াম ফিচার। মানে আপনি যদি সেই টাকা দিয়ে সেই প্রিমিয়াম ফিচারটা কেনেন, তাহলে আপনি ফেসবুকের কিছু জিনিস ইউজ করতে পারবেন, কিছু ফিচার আপনি ইউজ করতে পারবেন। এখন আপনার মনে হতে পারে যে এই লোক প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে, যার বাড়ির আশেপাশে তার নিজের আরও 9টা বাড়ি করা আছে একই রকম ডিজাইনের, যাতে কোনো শত্রু তার কোন বাড়িটা তার আসল সেটা বুঝতে না পারে, সেই লোকের আরও ইনকাম দরকার, সেই লোকের আরও টাকা ইনকাম দরকার। এটাকে বলে চেষ্টা করে যাওয়া। সে তার মৃত্যু পর্যন্ত, তার জীবনের শেষ সময় পর্যন্ত সে চেষ্টা করে যাবে, সে তার কখনোই তার হাল ছেড়ে দেবে না। সে চিন্তা করতেই পারে, আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে আমি তো আরামে আয়েশে কাটিয়ে দিতে পারবো আমার জীবন, কিন্তু সে কিন্তু সেটা চিন্তা করছে না। সে চিন্তা করছে আমাকে আরও সামনের দিকে যেতে হবে, আমাকে আরও ভালো ভালো কাজ করতে হবে, আমাকে আরও বেশি টাকা ইনকাম করতে হবে। যদিও আমরা কথার কথায় বলি যে পৃথিবীতে টাকার তেমন মূল্য নেই, ভালোবাসার মূল্য বেশি, টাকা দিয়ে কি হয়, টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়, টাকা দিয়ে কি মানুষ কেনা যায়, তবে সত্যি কথা বর্তমানে টাকা দিয়ে কিন্তু আসলেই মানুষ কেনা যায়। তবে আমাদের জীবনে টাকার যতটুকু দরকার আছে অতটুকু আবার বেশি হয়ে গেলে কিন্তু আবার সমস্যা আছে, তাই আমাদেরকে অবশ্যই প্রয়োজনটাই বুঝতে হবে যে কতটুকু আমাদের প্রয়োজন। তার বেশি যদি আমরা খেতে যাই, বেশি বা পেতে যাই, তাহলে অবশ্যই সেটা ক্ষতিকরই হবে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। যাই হোক, আমার টিপস হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা এটা কাজে লাগাবেন। আমি নিজেও কাজে লাগাই না, কিন্তু চেষ্টা করি, আমি এখনও চেষ্টা করছি এবং চেষ্টা করব আরও সামনের দিকে আরও ভালো জায়গায় যেতে। এবং আপনারা যদি আমাকে দোয়া করেন তাহলে অবশ্যই আমাকে কখনো কখনো ভালো একটা জায়গা, আরও ভালো জায়গায়, একদম টপ লেভেলের জায়গায় দেখতে পাবেন। যাই হোক, আমি আপনাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লোক। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউজ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও আছি এবং গল্প করব, অনেক আড্ডা দিব, মজার মজার গসিপ শেয়ার করব। তবে এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Act Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন কিন্তু 9:50 বাজছে। আমি একটু আগেই বলছিলাম যে আজকে সকালটা একদম মানে প্রচুর রোদ, প্রচুর কি বলে একদম ঝলমলে একটা সকাল শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাইরের আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে এবং বাইরে কিন্তু প্রচুর বাতাস বইছে। তো বলা যাচ্ছে না যে আজকের ওয়েদারটা কেমন হবে, এবং এই ওয়েদারে মানে কি বলে এই ওয়েদারে আমি জানি আসলে অফিস করা বা কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরও আসলে আমাদের কাজ করতে হবে, অফিস করতে হবে, কিছু করার নেই, তাই না? আমাদের জীবনটাতে এভাবেই আমাদেরকে কন্টিনিউ করতে হবে। যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আমাদের যে গানের রাজ্যের গুরু বলা হয় যাকে, ব্যান্ডের গুরু যাকে বলা হয় আয়ুব বাচ্চু, তার আজকে জন্মদিন। আজকে আগস্টের ষোলো তারিখ তার জন্মদিন। সো আমরা সবাই তাকে জন্মদিনের উইশ করে দিব এবং তার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে। এবং সে আসলে তার কথা যদি বলতে যাই মানে বলে শেষ করা যাবে না, কারণ একটা মানুষ যে তার পুরোটা জীবন ধরে এত এত এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং স্টিল নাও আমাদের জেনজি বলেন, আলফা বলেন, মিলেনিয়ার বলেন, সবাই কিন্তু আয়ুব বাচ্চুর গানের প্রতি এখনো অবসেসড, তাই না? আমার কাছে মনে আছে যে আমি যখন ছোটবেলায় একদম ছোট তখন আমার ভাইকে দেখতাম যে আয়ুব বাচ্চুর গান শুনতো এবং আমি বলতাম যে আয়ুব বাচ্চুর গান কেন শুনো, মানে তখন আমার কাছে জিনিসগুলো আমি বুঝতাম না। বাট যখন আমি বড় হয়েছি এবং এই গানের মিনিং বুঝতে পেরেছি, গানের লিরিকের মিনিং বুঝতে পেরেছি, সুর বুঝতে পেরেছি, তখন থেকে আমি নিজেও আয়ুব বাচ্চুর অনেক বড় একজন ভক্ত হয়ে গিয়েছি। তো আজকে তার জন্মদিন, তার জন্মদিনটা আমি কি করে মিস করি, তাই না? তো সবাইকে জানিয়ে দিচ্ছি যে যারা আয়ুব বাচ্চুকে ভালোবাসেন তারা চাইলে আজকে দিনটা তাকে স্মরণ করতে পারেন, তার পছন্দের গানগুলো শুনতে পারেন এবং তার পছন্দের তার গাওয়া গানগুলো আপনি চাইলে আপনার পছন্দের মানুষকে শেয়ার করতে পারেন, ডেডিকেট করতে পারেন এবং আমাকে চাইলে জানাতে পারেন যে আপনার পছন্দের গান কোনটি, মানে আয়ুব বাচ্চুর পছন্দ, আয়ুব বাচ্চুর গাওয়া কোন গানটি আপনার পছন্দের। আমি এই মুহূর্তে চেষ্টা করব একটি আয়ুব বাচ্চুর গান প্লে করে দেওয়ার জন্য যেটা আমার পছন্দের। তো দেখা যাক আমার সাথে কার কার মিলে যায়, ঠিক আছে? তো যাই হোক, আরও একটি মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। 80-এর দশকের দাপুটে চিত্রনায়ক জসিম, পুরো নাম আব্দুল খালেক জসিম, যাকে সবাই অ্যাকশন কিং জসিম নামেই চেনে। ভিলেন হিসেবে চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ক্যামেরার সামনে গুলি, বিস্ফোরণ, লড়াই সব নিজের হাতে করতেন। তিনি বিশ্বাস করতেন নায়ককে সাহসী হতে হবে। তার হাত ধরেই ঢাকায় সিনেমায় এসেছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। তাহলে বলুন, ব্যাপারটা কিন্তু অসাধারণ, তাই না? একজন বিখ্যাত নায়কের হাত ধরে আরও একজন বিখ্যাত নায়কের আগমন ঘটেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। সেই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা আমাকে কমেন্ট করে এসএমএস করে জানাতে থাকুন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, আর আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। ওকে, তো চলুন আমরা আপনার জন্য মানে আপনাদের জন্য আমার পছন্দের গানটি প্লে করে দিচ্ছি আয়ুব বাচ্চুর, দেখি আপনাদের সাথে আমার ম্যাচ হয় কিনা। ওকে, সো গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন টু কামিং সুন।
5: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। গল্প করতে করতে আমরা কিন্তু লাস্ট আওয়ারে চলে এসেছি আপনাদের সাথে। আমি আরও একটা মজার ইনফরমেশন শেয়ার করতে চাই। মার্ভেল স্টুডিওর D23 ইভেন্টে বহুল প্রতীক্ষিত নতুন এক্সমেন রিবুট সিনেমার নতুন কাস্ট বা অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জ্যাক শ্রায়ার এবং এটি 2028 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন কাস্টের তালিকায় রয়েছেন স্যাডি সিং, যে জিন গ্রে এর ক্যারেক্টার প্লে করবেন, কিট কনর সাইক্লোপস এর ক্যারেক্টার প্লে করবেন, এবং অ্যাডাম ড্রাইভার, যিনি মিস্টার সিনিস্টার অথবা নাথাইল মিলবোরির ক্যারেক্টার প্লে করবেন। সামারা উইভিং অভিনয় করছেন এখানে নতুন এমা ফ্রোস্ট ক্যারেক্টারে, এবং মায়া বয়েড অভিনয় করবেন ঝড় বা স্টর্ম ক্যারেক্টারে। এই সিনেমার পরিচালক জ্যাক শ্রায়ার। তো দেখা যাক নতুন কাস্টরা কি সেই পুরনো হাইপ তুলতে পারে কিনা। যদিও আমি অনেক বেশি প্রত্যাশা রাখছি নতুন কাস্টের কারণে, কাস্টের কাছে, কারণ নতুন মানেই যে পুরনোকে ভুলে যাওয়া তা কিন্তু না। নতুন জেনারেশন বা নতুন অভিনয়শিল্পীরা কিন্তু অসাধারণ, অসম্ভব ভালো অভিনয় করছেন, এবং সেটার প্রুফ কিন্তু অলরেডি স্যাডি সিং জিন গ্রের ক্যারেক্টার করে স্পাইডারম্যানে প্রুফ দিয়ে দিয়েছেন। তো অবশ্যই আমি বাকি কাস্টের কাছ থেকেও সেম আশা করবো। যাই হোক, আপনার মতামত জানিয়ে দেন এই ব্যাপারে। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। মর্নিং মেকের পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। আমাকে অনেকেই গুড মর্নিং উইশ করেছেন মেসেজে, তাদের সবাইকে জানাচ্ছি আরও একবার গুড মর্নিং। এবং সবাইকে, সবার জন্য রইল অনেক অনেক অনেক অনেক শুভকামনা। এবং যারা আমাকে একদম সকাল থেকে শুনছেন এবং এখনও আমার সাথে আছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরব একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রায় সময় শেষ হয়ে গেছে, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যাদের আমার সাথে গল্প করতে চান, মজার মজার গসিপ আড্ডা শেয়ার করতে চান বা শুনতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে। আজকে অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি এবং আরও গল্প করব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে আপনারা কিন্তু আমাদের ফানি পোস্ট, ফানি ভিডিও এবং মিম পোস্ট দেখতে পাবেন। এছাড়াও আমাদের পুরনো যেই শো আছে বা আগের দিনের শোগুলোর পুরনো প্রচার ভিডিও কিন্তু দেখতে পাবেন। তো সেগুলো দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, ঢাকা এফএম এর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং ফলোর সাথে সাথে আপনি চাইলে এটাকে ফেভারিট অপশনও রাখতে পারে, যাতে কি হবে ঢাকা এফএম 90.4 এর সকল পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকা এফএম ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, আর সেখানে আপনারা কিন্তু আমার এবং আর যে রিদম, আর যে পিঙ্কি, আর যে সিফাতের সকল ভিডিও পোস্ট এবং শো আপডেটের পোস্টও আপনারা পেয়ে যাবেন। এবং আজকেও আমরা একটা খুব মজার একটা পোস্ট আপলোড করতে যাচ্ছি, এবং যেহেতু আজকে আয়ুব বাচ্চুর জন্মদিন, আমাদের গুরু, গানের গুরু বলা যায়, এবং তাকে ভালোবেসে মানুষ কিন্তু বাচ্চু ভাই বলে ডাকেন, তার জন্মদিন, তাই আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা একটা বিশেষ পোস্ট শেয়ার করতে যাচ্ছি একটু পরে। সেটা দেখতে হলে এখনই চলে যান ঢাকা এফএম এর ফেসবুক পেজে। আর যেহেতু কথা বলছিলাম আয়ুব বাচ্চুকে নিয়ে, আমার মনে আছে ছোটবেলায় একটা নাটক ভাইরাল হয়েছিল এবং বর্তমানেও সেই নাটক কিন্তু অনেক বেশি ভাইরাল। সে নাটকে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, কিন্তু এখনও তার যে জনপ্রিয়তা সেই শিশুশিল্পীর, বর্তমানে তিনি কিন্তু কোনো অভিনয় জগতের সাথে নেই এবং সে তার সে অনেক বড় হয়ে গেছে এবং তার এখন নিজেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কিছুদিন আগে আমি তাকে দেখেছিলাম ফেসবুকে, তার সাথে আমার কথাও হয়েছিল। আমি কথা বলছিলাম ত্রিকোণমিতি নাটকের অভিনয় শিল্পীকে নিয়ে এবং সেখানে অভিনয় করে ছিলেন মার্জুক রাসেল, এবং সেই নাটকের থিম ছিল যে একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা বলতে কাইন্ড অফ মানে টিনেজ একটা বাচ্চা, যে কিনা তার সিনিয়র, পাশের বাসার সিনিয়র আপুর প্রেমে পড়ে যায় এবং সে সেই সিনিয়র আপুর মানে সেই সিনিয়র আপুকে পটানোর জন্য এবং ইমপ্রেস করার জন্য আয়ুব বাচ্চুর গান প্লে করতো, এবং বিশেষ করে আয়ুব বাচ্চুর মেয়ে গানটি বেশি করে প্লে করতো, এবং সে বুঝতে চেত যে এই গানের মাধ্যমে সে তার ভালোবাসা প্রকাশ করতে চাইতো। এবং সেই অভিনয় শিল্পীর নাম হচ্ছে, আমি একটু দেখি, আচ্ছা, ত্রিকোণমিতি নাটকে সেই অভিনয় শিল্পীর নাম আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না, আই মিন রিমন ছিল সম্ভবত ওনার নাম, রিমন ছিল, বাট সেই এতটা জনপ্রিয় হয়নি, মানে পরবর্তীতে তত বেশি নাটক করেনি, ওই একটা নাটক করেই সে থেমে গিয়েছিল, অথবা সেই বিশেষ নাটকের জন্য তার ক্যারেক্টার বা তাকে দরকার ছিল, সেই কারণে হয়তোবা তাকে কাস্ট করা হয়েছিল। এবং এছাড়াও সেই সিনেমায়, সেই নাটকে কিন্তু মৌটুসী বিশ্বাস অভিনয় করেছিল এবং মানে আরও অনেকেই অভিনয় করেছিল, কিন্তু সেই নাটকটি খুব বেশি ফেমাস হয়েছিল সেই রিমন চরিত্রের জন্য, যে কিনা সুরারা সারাদিন সাউন্ড বক্সে আয়ুব বাচ্চুর গান শুনতো এবং এখনও আয়ুব বাচ্চুর জন্মদিন বলেন বা আয়ুব বাচ্চুর কোনো বিশেষ দিনে সেই অভিনয় শিল্পীর কথা মনে করা হয় এবং সেই নাটকের কথাও মনে করা হয়। তো যাই হোক, আপনারা যদি সেই নাটক দেখে থাকেন আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে সেই নাটক, কেমন লেগেছে সেই নাটকটি এবং সেই শিশু শিল্পীর অভিনয় আপনাদের কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে, আমার অনেক ভালো লেগেছিল এবং তাকে আমি জানিয়েছিলামও যে আপনার অভিনয় আমার খুব বেশি পছন্দ এবং আপনার অভিনয়ে আমি এখনও মাঝে মাঝে সেই নাটকের কিছু অংশ দেখি বা নাটকটি ইউটিউবে সার্চ করে দেখি। যাই হোক, আমরা এখন মুভ অন করি পরের গানে এবং একটু ব্রেকে গড়ে গড়ে মুখরে এই গানটি শুনবো, গানটি শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: তো আজকের মতো মর্নিং মাইক নিয়ে বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম সকাল 8টা থেকে, এবং যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাকে শুনছিলেন এবং আমার সাথে কানেক্ট ছিলেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল যারা কমেন্ট করেছেন, মেসেজ করেছেন আমাকে, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমি আপনাদের এক এক করে মেসেজের রিপ্লাই করিনি, কিন্তু আমি মেসেজগুলো কিন্তু নিজে ব্যক্তিগতভাবে পড়েছি। এবং অবশ্যই কোনো বিশেষ মেসেজ থাকলে আমি আসলে লাইভে পড়ার চেষ্টা করি, এছাড়া আমি বেশিরভাগ চেষ্টা করি গল্প করার, আড্ডা দেওয়ার, আমার নিজের গল্প শেয়ার করে আমি আসলে সময়ে শেষ মানে শেষ হয়ে যায়, তো তাই আর আসলে আপনাদের গল্প পড়ার মতো সময় থাকে না। যাই হোক, আমি আশা করি আপনাদের ভালো লাগে আমার এই দুষ্টু মিষ্টি গল্প এবং এই গসিপ এবং এই বকবক। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার হাজির হয়ে যাবেন এবং আমাকে শুনবেন, আমার গল্প এবং আড্ডা শুনবেন আশা করি। আর আজকের মর্নিং মাইকের পোস্ট আপনারা চাইলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজে মজার মজার অনেক ভিডিও পোস্ট আপলোড হবে, সেগুলো চাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন যদি ভালোবেসে থাকেন ঢাকা এফএম 90.4 কে। আর আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন আর আমাকে বেশি বেশি করে মিস করবেন। আবার আগামীকাল কথা হবে, সো ততক্ষণ পর্যন্ত ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার।

0: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Manos
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চক্কর বক্কর বাতচিত।
1: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাই যাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আপনার বন্ধু সিফাত আজ হয়ে গেছি গা রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত লিয়া, একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত থাকবো। ঘটনা হচ্ছে গিয়া আইছি আয়া দেহি, মনে করেন অফিসের সামনের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে গা, মানে আকাশে কান্তাছে। ও মা আমি লোড দিছি আন, মনে করেন না পাইতাছি, একটু রেস্ট উস্ট লয়া আরো বাতচিত করবো। মাগার যে যে বন্ধুরা আমার লিখছেন এতক্ষণে, এই বন্ধু করে আমি স্বাগত জানাইতেছি, কৃতজ্ঞতা জানাইতেছি আমার বন্ধুকে প্রতি। আমি অনেক আগে হেরায়া পড়ছে, আর একটু নাম্বারটা কয়ে দিচ্ছি কেমনে পাঠাবেন নতুন বন্ধু যারা আছেন অথবা যারা জানেন না। আমগো যে নম্বরটা, নম্বরটা লোক 01841904904, এটা লোক আমগো নাম্বার। এই নাম্বারের ভিতরে আপনি মনে করেন SMS করবো পারেন, হোয়াটসঅ্যাপ করবো পারেন, চাইলে আমগো ফেসবুকে লোড দেওয়া পড়বো পারেন। ওই জায়গায় একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টের নিচে আপনার কথাবার্তাটি আপনি কমেন্ট আকারে লিখবার পারেন। ঠিকানাটা দিয়েছে গিয়া facebook.com/ILoveDhakaFM, আবার বলতেছি facebook.com/ILoveDhakaFM। সিফাত আছি আপনার লগে ঢাকা ইয়া চক্কর বক্কর বাতচিত লিয়া ঢাকা এফ এম 90.4। আমগুলো আরো জয়েন করছো MS খান, ওকে কি লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সিলেট টিলাগড় থেকে মেহরিন খান দিয়া বলছি। বাহ, মেহরিন খান দিয়া, সুন্দর নাম, আশা করি আমার কমেন্ট পড়বেন, একটা গান শোনাবেন, অনেক খুশি হবো। কিন্তু বন্ধু আমি তো খুশি করতে পারতাছি না গান শোনায়, কারণ আমার এই জায়গার ভিতরে রিকোয়েস্টের কোনো চান্স নেই আর কি, মানে রিকোয়েস্টের গান আমি প্লে করতে পারি না। মাকার যদি আমগো প্লে লিস্টে থাকে তাহলে মনে করেন আপনি পাই যাবেন। এই গান আছে নি, আপনি যে গানের কথা বলছেন এটা নিয়ে আমি একটু কনফিউজড। যাই হোক, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, সুবোধপুর, সুবোধপুর অমৃত বোস অনেকে বৃষ্টি উষ্টি আছে, আমি কিন্তু বৃষ্টি দিতেছে খুব সুন্দর, ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে উপরেতে, ভালোই লাগতেছে আর কি। ভূত এসে বলে গেল এটার নাম আর কি, কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটা কেমন নাম, ভূত এসে বলে, ভূত এসে কি বলে গেল, মানে আপনার আরো কোনো আইডিয়া আছে যে ভূত এটার ধরে এটার ভিতরে লিখলেন যে ভূত এসে বলে গেল, পরের আইডিতে লিখলেন যে আয়া কয়া গেল তুই ঘুমা, এরকম কিছু আর কি, একটু জানায়েন তো। রাবেয়া মুমু আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রাবেয়া মুমু, আছেন কেমন আপনি, সব কিছু ঠিকঠাক? এই যার মধ্যে আছে আমগো বন্ধু রায়হান সৈয়দপুর থেকে, স্বাগত জানাই দিচ্ছি বন্ধু আপনারা। আরও আছে আমগো লোকের নড়াইল থেকে, ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ বন্ধু। এই বন্ধুর নাম তো দেনেকা, যদি এর নাম লেখা আছে সোহান, সম্ভবত এটা সোহানি হইব, কারণ সম্ভবত গেলে কইলাম অনেকে একজনের আইডি দিয়ে আরেকজন দেখেছে কমেন্ট করে, দেখেছে কুদ্দুসের আইডি দিয়ে কমেন্ট করলো জরিনা, তখন আমি তো কুদ্দুসকে ডাক দিলাম, কিন্তু বেসিক্যালি দেখা গেলো হ্যালো জরিনা, তো ব্যাপার থাকে আর কি। এলাকা এলাকা আমি নামটা কমো যে আমার বন্ধু করে, যে আপনারা আলবত কোনো কিছু লিখানোর আগে নিজের নামটা লিখবেন, লোকেশনটা লিখবেন, তারপরে বাকি কথা লিখবেন। অনেক বন্ধু আবার একেবারে লাস্টে লিখে, যেমন আমাকে তমা ফ্রম সি, আগে লিখবেন নাম, ঠিক আছে, তাহলে আরও সুন্দর লাগে পড়তে। এনিওয়ে আমরা গানে যাবো, পয়লা একটা সেরকম গান ওয়েট করতেছে আমার প্লে লিস্টে, আর আপনার কানে যাওয়ানোর লেগে ওটা লোক মুজায়ন হাবিব ওয়াহিদের তোর বেনি খুললে না না না, সেরকম একটা গান শুনতে থাকেন, লগে থাকেন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: সিফাত আপনার লগে আছে, আপনি শুনতেছেন ঢাকা FM 90.4। বন্ধু বান্ধব তো বহুত কথা লিখছে, তিলোত্তমা কৃষ্ণা লিখছে, হাই শিবু ভাইয়া তোমার নতুন লিসনার, স্বাগত জানাইতাছি। বন্ধু আছেন কেমন? থাকবো পুরোটা সময়, তারপর লিখছে গুড বাই। এটা কি করলেন, কিছু মানে ঘুমান নাই রাইতে আপনি, নাকি মনে হইতেছে আর কি যে আপনি মনে ঘুম টুম দেন নাই ঠিক মতো? যাক, তারপর আপনি জয়েন করছেন, অনেক অনেক শুক্রিয়া। আহসান আছে আমগুলোকে, তোমাকে শুনবো বলে আজ স্কুলে যাইনি আমি, জাকারিয়া মতিঝিল থেকে। হ্যাঁ হ্যাঁ, পরে এলা আপনার এই যে আব্বু আম্মু ধরে না এটার লেগেছে, স্কুলে গেলি না খেলা। আমগো অবশ্য এরম হইতো, স্কুলে যাওয়ানো রাখ দিয়েছি, উফ প্যাটটা এত বিস করতে আজকে যাবে পারুন। আমার তো এরম ঘটনা আছে, আমি স্কুলে গেছি, গেটের ভিতর থেকে আত খামার মনে হচ্ছে যে না আমার তো প্যাট বিস করতেছে। পরে বাসায় এসে বাসায় যখন গুড্ডু রেতে গেছি, তখন দিয়েছে আমি মারছে তোর না প্যাট ব্যথা, যদি গুড্ডু রেতে যাই কেমনে। হ্যাঁ যাই হোক, এরকম হয় এটা স্কুল লাইফে। এই জায়গার মধ্যে আমগো আরও যে যে বন্ধুরা আছে, গাজীপুর থেকে আছে ইমরান তুহিন, আরও আছে আফ্রিদা ওয়াসিমা, আছে জাকারিয়া হোসেন, সিরাজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, অর্চনা রায় আছে, আমিও এই তো আমি চলে আসলাম, সবাই আছো কেমন? সব তো ভালো আছে, আনন্দ রে দেখবার পড়তেছি। হে চলে আছে, কেমন আছো আনন্দ? এতদিন পর আনন্দ আইলেন, হ্যাঁ এতদিন দুঃখ খেয়ে আছিলাম, খালি আনন্দ রে দেখে আজকে আনন্দ পাইলাম। ওকে মোরসালিন শেখ আছে আমলকে, ভাই গ্যাস আছে থাকলে একটু দিয়েন, হুনেন গ্যাস নাই এমন মানুষ আছে, প্রত্যেকটা মানুষের গ্যাস আছে, এগুলো আমরা বিভিন্নভাবে আমরা এই পাই আর কি, আপনি দেন না হুনেন না এরকম, তবে আরো বিভিন্নভাবেই তো গ্যাস মানে রিলিজ তো হয়, তো গ্যাস থাকবো না গেলে, প্রত্যেকটা মানুষের গ্যাস গ্যাস আছে, এলে তো গ্যাসের ট্যাবলেট আছে। এম এস খান আছে আমলকে, অনেকে রাখেন আমার কথা রাখবেন, অনুরোধ করছি থেকে যে কোনো একটা গান শোনাবেন। এম এস খান, আপনি মনে করেন যে যে জায়গায় যেটা দরকার নাই, মানে যে জায়গায় যেটা হইব না, ওই জায়গায় বারবার আপনি লাখবার অনুরোধ করলে কি আমার কথা হলে আপনি লাখবার অনুরোধ করবেন কে, যেন আপনি জানেন এটা হয় না, আমার বুঝান আপনি। ধরেন আপনি গেলেন একটা ট্রেনের টিকিট কাউন্টারে, ওই জায়গার মধ্যে গিয়া কইতেছেন আমার বিমানের টিকিট, বেটা কইলো যে না ভাই বিমানের টিকিট তো এই জায়গার থেকে দেয় না ভাই, আপনি মানে বিমানের টিকিট এনে পাবেন না, তবে এনে বয়ে থাকলে আপনি ট্রেনে যাইতে পারবেন, আপনি এই জায়গায় এইটা এটা করবেন। আপনি বলেন ভাই সবারটাই তো শুনেন অনুরোধ রইলো আমার, প্লিজ বিমানের একটা টিকিট দেন, তো এটা হইলো। যাই হোক, ফাইম আছে আমগুলোকে, এই যে একটা গানের কথা বলে 3-4টা গান বাজান, এর বিচার বাংলার মাটিতে হবেই। ফাইম, আমি জিন্দগিতে কই নিয়ে যে এই গানটার পরে আইতেছে, এটা আপনার শোনার ভুল আছে, আমি কইছি যে এখন গানে যামুগা ফিরতেছে একটু পরে, কথাটা লোকে এটা একটু পরে মানে একটা গানের পরে, এটা একবারও কইনি, একবারও কইনি আমি কথা। যাই হোক, আমার কমেন্ট পড়লেন না কেন, সবার আগে কমেন্ট করেছিলাম আজ থেকে আপনার সাথে কূটনৈতিক চুক্তি বাদ, কোনো সমঝোতা হবে না। না না বন্ধু, এটা তো হইবার পারে না, আন্দোলনের ডাক দেওয়া হইব এই জায়গার মধ্যে। আনন্দ লিখছে কালো ছেলে, আচ্ছা কবিতা লিখছে একটা, রিদম আচ্ছা, তোমার ঘন কালোর চুলের, ঘন কালো চুলের প্রেমে পড়ছে এক কালো ছেলে, তোমার চিকন ঠোঁটের মায়াবী হাসিতে পাগল হয়েছে এক কালো ছেলে, তোমার ফর্সাকালের কালো তিলের মায়ায় পড়েছে এক কালো ছেলে, তোমার মেহেদি রঙের হাতের লাল চুরিতে মন বুঝেছে এক কালো ছেলের, তোমার আলতারাঙা নুপুর পায়ের শব্দে কাতর এক কালো ছেলে, তোমার বারবার দেখেও সাদ মেটানো এক কালো ছেলে, তোমার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে এক কালো ছেলে, তুমি কি ভালোবাসতে পারবে এক কালো ছেলে। বাহ বাহ সুন্দর, কিন্তু আমার আমার যে কোনো জিনিসে অনেক প্রশ্ন ক্রিয়েট হয়, যেমন আপনি আসলে বেসিক্যালি কবিতাটা তো অনেক সুন্দর লিখছেন আনন্দ, কিন্তু আপনি এক পক্ষরে এমন পরি বানাইছেন, আরেক পক্ষরে তো মানে এই যে তোমার চিকুন ঠোঁটের মায়াবী হাসিতে পাগল হয়ে, মানে উনি অনেক সুন্দর, কিন্তু কে কইছে কালো জামা? প্রথম থেকে আপনি আর ইন্সপায়ার করতেছেন যে কইছে কিন্তু কালো পোলা, তুই কি রাজি হবি? কইছে কিন্তু কালো পোলা, মানে আপনি একজনের অনেক উঠাইতেছেন, আরেকজন মানে উঠাইতে যায় আরো একজনের নিচে নামাইতে নামাইতে একদম পাতালের ভিত্তে মাটি গর্ত করে আপনি হান্দাইলেছেন। তো এইটা হইলো, হ্যাঁ তো ছেলে কালো হইবারই পারে, ফর্সা হইবার পারে, ছেলে লাল হইতে হইবার পারে, পারে না? ও না, লাল তো হয় না, চুপকো, মানে কালা তো হইব, মানে সাদা তো হইব, তা কালা সাদা এরম তো থাকবে, বারবার এই কালো ছেলে কইতেছেন কি লেখা? হ্যাঁ তাহলে কালো ছেলে যেহেতু কইবেন, তাহলে আপনার অপোজিট যে পার্সনটা ছিল ওই পার্সন বা এই কালো ছেলেটার অ্যাক্টিভিটিস নিয়ে কওয়া উচিত ছিল। কইতেছে তুমি অনেক পড়ি, কিন্তু আমি তখনও মানুষ হইবার পারিনি, কিন্তু আনন্দ এটা পুংটা আমি করলাম, সুন্দর হয়েছে আপনার কবিতা। তবে আমার মনে হয় যে এই জায়গার মধ্যে আপনার কবিতার ভিতরে ওই মেয়েটারে যতটা প্রশংসা করা হয়েছে ঠিক ওই পোলাটারে ততটাই ডাউন করা হয়েছে। এই মাইয়ার জিন্দগি তো পায়ে ধরে বয়ে থাকলে ওই পোলার লেগে রাজি হইব না, মানে যেমনি আপনি ফুটাইছেন, মানে ওই মাইয়ার অনেক পরিচয় আপনি দেখেন, তার কালো চুল, তারপরে আলতা দেয়া পা বা রাঙা নূপুর পায়ে, সব ফাইন। ওই পোল ওই মেয়ের অনেক গুণ, ওই মাইয়া অনেক সুন্দরী, চুল বড়, তারপরে কাজল কালো চোখ, ঠিক আছে, মিষ্টি ঠোঁট, তারপরে লোকে আপনার কি বলে এটারে আরো আরো মানে অনেক সুন্দর, ওই যে আলতা দেয়া পা, সব ফাইন, কিন্তু পোলার ই কি মানে কি আছে? কিচ্ছু নাই, কালো ছেলে। মানে এই কিন্তু একটা অসম ব্যাপার আছে, মানে একজনের অনেক আছে আরেকজনের কিচ্ছু নাই, তারপরে কইতেছে ভালোবাসবা কিনা এরম। যাক, আপনার এই কবিতার লেগে আপনার সুক্রিয়া, এই কবিতার লেগে আমরা অনেক ডিসকাস করতে পারলাম। শিবু ভাই আমি ইসানা রংপুর থেকে, আচ্ছা তুমি কি প্রতিদিন 3 চামচ করে মধু খাও? আমার মধু ভালোই লাগে কিন্তু রেগুলার আমি মধু খাই না, মাঝে মনে খাইছিলাম কয়েকদিন, 3 চামচ তো বহুত দূরের কথা, এতটি মধু খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। মাকার কি লেগে আপনার মাথায় এলো এটা কন্টেক্ট তো আমার? আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, গুড আফটারনুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সাওদা অঙ্গ সাওদা, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা এই জায়গায় আছে আসসালামু আলাইকুম সিরাজ ভাই, আমি আছি, খুব গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে বর্তমানে, এখন আমি বাড়িতে আছি মুর্শিদাবাদ ডোমকল পশ্চিম বাংলা, রাকিবুল খান। বাহ, তাহলে আপনি যেহেতু বাড়িতে আছেন তাহলে তো মনে হয় অনেক আনন্দেই আছেন আপনি, খুব সুন্দর, বাসায় থাকার মতো শান্তি আমার মনে হয় না আছে। তবে যারা একটু এক্সট্রোভার্ট বাইরে ঘুরতে পছন্দ করে, হ্যাঁ কাছে আবার বিষয়টা অন্যরকম। এই জায়গার মধ্যে আমি ওই বন্ধু কি কবিতা লিখছেন না, মা লয়ে আছে, মাকে কখনো বলিনি মা খাবার হয়ে গেছে এসে খেয়ে নাও, কখনো বলিনি দাও তোমার কাপড়টা ধুয়ে দিই, মাকে কখনো বলিনি এসো তোমার মাথায় একটু তেল লাগিয়ে দিই, তুমি টিভি দেখো আমি ঘরটা গুছিয়ে দিই, মাকে কখনো বলিনি তুমি একটু আরাম করো আমি বাসনটা মেজে দিই, তবুও মা কোনো অভিযোগ করেনি, কিন্তু দেখো মা আজ সবই করছে, শুধু জায়গাটা পরিবর্তন হয়েছে। অসাধারণ সুন্দর, একদম বাস্তবিক কবিতা, সুন্দর আপনার। কিন্তু আমার কথা হলো কন্যাই কি লেগে এত বুঝেন এটা, এই যে ঠিক এই ঘটনাগুলোই ঘটে, মনে করেন ধরেন আমরা কই না, তারপরে যাই যখন আমরা ওই জায়গাটার মধ্যে বই, তখন আমরা আমগো মনে করে যে আরে এই বাপের লেগে এটা করা উচিত ছিল, তখন আমরা আমগো আমগো পোলাপান শিখাইতে যাই, পোলাপানও চিন্তা করে যে দূর এটা ওই বোনে, পোলাপান ঠিক একই বা বেহারাও করে না, এরা বড় হয়, তারপরে যখন নিজে বুঝে তখন চিন্তা করে আমার পোলাপানরে বুঝাবো, ওই পোলাপানও বুঝে না, এই সার্কেলই চলতেছে আর কি, মানে টাইম মতো কেউ বুঝবো না, বুঝবো যাই পরে যখন সিচুয়েশন আইব। যাই হোক, আমি তো লাল শাড়ি পরিয়া, আর আমি লাল শাড়ি পরমুখে থুকো, লাল শাড়ি পরিয়া কন্যা ভাই সোহাগ, এই গানটা আমি প্লে করতেছি বন্ধু, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন
2: চক্রবকর চক্রবকর চক্রবকর বাতচিত
3: চক্রবকর বাতচিত লে আপনার বন্ধু সিফাত আপনি লগে আছি হুনতাছেন ঢাকা এফএম 90.4। বন্ধু অন্তত লিখতেছেন বহুত কথাবার্তা, আর বৃষ্টি দেখলে এমন একটু কথাবার্তা হয়, আবার কারেন্ট না থাকলেও কথাবার্তা বহুত হয়। অবশ্য তখন কথাবার্তার তুলনায় কথাবার্তা একটু বেশি রাস হয়ে যায় আর কি। যাই হোক, যেটা লোকের কথা বন্ধু বান্ধব যা লিখছেন আমি আলবত কথাগুলি পড়ার চেষ্টা করতে। ফেসবুকে আজকে আমাকে অনেক বন্ধুরা জয়েন করছেন এবং অনেক কথাবার্তা লিখতেছেন, তো যত বেশি পরিমাণ কথাবার্তা থাকে আসলে আড্ডাটা জমে তত বেশি। আমাকে আনন্দ লিখছে লোকিয়া, মিস ইউ ফ্রেন্ড, সাইফুরে লিখছে ওকে। আনন্দ লিখছে শুভ জন্মদিন আয়ুব বাচ্চু স্যার, আমগো প্রয়াত আয়ুব বাচ্চু স্যার, যার সৃষ্টি এখনো আমগো আসলে অনেক অনেক সময়ের অনেক বেশি পরিমাণ মধুর করে ফেলায়। একটা কিংবদন্তির নাম আসলে, আমরা তার হারাইছি কিন্তু তার সৃষ্টিগুলো কিন্তু আমগো দিলের ভিতরে আসলে রয়ে গেছে, আমরা এখনো স্মৃতিচারণ করি এই ব্যাপার নিয়ে। তিনি ভালো থাকুক জানিয়ে আছে। নাদিরা রাইসা আছে, রাইসা আছে আমগুলোকে রংপুর থেকে আছে, আরও আছে এম এস খান, আর শুনবো না ইতি আপনার প্রতিদিনের সাথী মেহরিন খান দিয়া। ঠিক আছে মেহরিন খান দিয়া, আপনি ভালো থাকবেন। আফ্রিদা ওয়াসিমা লিখছে লোকে, ভাইয়া কখনো রোদ তুমি কখনো জোছনা গানটা প্লে করেন। আচ্ছা আরও লিখছে লোকে, তিলোত্তমা কৃষ্ণা জানসিবু ভাইয়া, কষ্ট একটাই, সব কন্ট্রোল করতে পারি, শুধু সিরিয়াস মোমেন্টে হাসি কন্ট্রোল করতে পারি। ওকে কষ্ট, আচ্ছা আপনি করে পারেন, সমস্যা নেই, এটা অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু যদি আপনার কোনো সিরিয়াস মোমেন্ট অন্য কেউ হাসে তখন কিন্তু আপনি কষ্ট পাবে পারবেন না, ঠিক আছে, কারণ তখন কিন্তু আপনি একটা চান্স নিজে খুঁজা দিলেন, আরে খুইলা দিলেন আপনি, ঠিক আছে, পথটা। পরে যখন মনে করেন আসবো আপনি কইবেন যে এই পোলা তো দুনিয়ার বা এই মাইয়া তো দুনিয়ার ফাউল, হয়তো আমার একটা সিরিয়াস মোমেন্ট বুঝে না, মজা করতেছে, এইটা করতেছে ওইটা করতেছে, তখন ওই করবো যে আপনিও তো আসছেন, সমস্যা কি, তখন এটা মজা ছিল না। তো যদি আপনার কষ্টের সময় আরেকজনের হাসি আপনি লইবার পারেন তাহলে সমস্যা নেই, আপনি আপনার মতো গিয়ে আসেন, সমস্যা নেই। এই জায়গায় লিখছে আনন্দ, আসলে রিদম ভাইকে ভেবেই কালো ছেলে কবিতাটা লিখেছিলাম, কেমন হইলো, ওকে সরি, পরবর্তীতে রিদম ভাইকে আরো সুন্দর করে লিখবো। না আলবত লিখেন আপনি, রিদম এগুলারে নিয়ে আসলে, আর রিদমকে লিখে আমি নিজেও পার্সোনালি কোনোদিনই, এটা আমি আগেও করেছি যে কালো ফর্সা দিয়ে আমি কোনোদিন মানুষের সৌন্দর্য বিবেচনা করি না, ছোটবেলা থেকে জিন্দগিতে আমার এরকম মনে হয় নাই কোনোদিন। আর দ্বিতীয় কথা হইল গিয়া আপনার যে কবিতাটা, ওই কবিতাটার ভিতরে যে আমি কইলাম যে একজনের বেশি প্রশংসা করতে যায় আরেকজনের মনে করেন একেবারে ডাবায় লাইছেন পুরো, এতে নাই আর। আচ্ছা পাইম লিখছে, বস আমার এক বন্ধু আছে তাকে সবাই আমরা কালো ছেলে বলে ডাকি, আজ 3 দিন হলো সে একটা মেয়ে নিয়ে ভাগছে আর ঝামেলায় ফেলাইছে আমাদের, দেন এই যে আরে ধরাই দেন আনন্দ রে, আনন্দ কবিতা লিখছে, আনন্দ জানে মনে ঘটনা ঘটনা কিছু। আচ্ছা কামস, আচ্ছা শিবত ভাইয়া কালো ছেলে কবিতাটিকে আমাকে ইন্ডিকেট করলো না, ইয়া তো কয়েই দিল রে ভাই, ওই যে আমগো আনন্দ তো কয়েই দিল যে রিদম রে চিন্তা করে আসলে লিখছিল, যদিও তাই হয় তাহলে তাকে এই রাজ্য থেকে বের করে দেন আর আমার একটা পানি দেন, পিপাসা পেয়েছে। আপনি ফাইমের মনে আছে এখন আমগো ক্যারেক্টারের কথা। আচ্ছা উম্মে রায়হান আছে, আচ্ছা আপনার গাওয়া গান বাজিয়ে শুনায়েন। আচ্ছা আমার গান যদি প্লেলিস্টে থাকে আলবত লইব, এবং আমার যেই বন্ধুরা রিকোয়েস্ট করছে প্লেলিস্টে যদি কোনো গান থাকে আলবত লইব, কিন্তু আলাদাভাবে আসলে আমি বাজাইব পারবো না। লামিয়া জান্নাত আছে, ভাইয়া কেমন আছে, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়, শুক্রিয়া লামিয়া জান্নাত। তাহলে আমার কাছে কি চাইবেন বলেন, সময় 2 সেকেন্ড। আশরাফুল ফাহিম লিখছে, না না যেটা ওই বোন এটা তো আমি জানি, এটা আমি হুদ অধিক কিনলে 2 সেকেন্ড নষ্ট করতে যাবো। ইস্পিতা আলম মুন, ভাইয়া সিফাত ভাই, ইস্পিতা বলছি, অনেকদিন পর আসলাম, কেমন আছেন ইস্পিতা, অনেকদিন পরে গেলে গাইলেন, কই গেছিলেন আপনি। আচ্ছা উমের আহন লিখছিল উপস্থিত, গরম দুপুর কেমন আছেন, ওকে। আর দিকে আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা আছে, আমরা একটু পড়ি। অর্চনা রায় লালমনিরহাট থেকে, অর্চনা রায় মনে বহুদিন পরে দেখলাম। আচ্ছা রেজাল্টের দিন শুধু আমি ইম্পর্টেন্ট পার্সন ছিলাম, সেদিন সবাই আমার খবর নেয়, যে ব্যক্তি জীবনও আমার খবর নেয় না সে ব্যক্তি কল দিয়ে বলে কেমন আছো কি খবর, যাক তারপরে তো রেজাল্টের দিন খবর লইছে, অনেক মানুষ তো রেজাল্টের দিনও খবর লয় না, আয়া জিগে থেকে ও তুমি বড় হয়ে গেছো কি করতেছিলে, এখন খবর না নিলেও তো আবার আপনি কইবেন যে কি জানি কি মন আত্মীয় স্বজন আমার একটু খবরও লয় না, যাক একটা উসিলায় তো খবর নেয়, যেমন ঈদের উসিলে আমরা খবর লই একজন আরেকজনের, পরীক্ষার উসিলায় লই, এটা ভালো না, একটা সামাজিকতা রক্ষায়। আলবিদা, হ্যাঁ কি নাম লিখলো না, বিদায় নিল, আচ্ছা সময়গুলো সময় নিয়ে বেড়ে ওঠে বন্ধুত্বের ছায়া, ওহো অথচ সময়ের শেষে চলে যাই বলে এক মুহূর্তে সব শেষ হয়ে যায়। হয়তো দেখা হবে জীবনে বাঁকে বাঁকে, পথে পথে, চলতে চলতে হঠাৎ দেখা, তারপর কিছু কথা, ফের হারিয়ে যাওয়া, কি আজব জীবনের বাস্তবতা। ভালো থেকো সাওদা। আচ্ছা সাওদা, কিও সাওদা, এটা কি কবিতা ছিল নাকি? মানে কবিতা তো যদি হয় থাকে অনেক সুন্দর হয়েছে, কবিতা যদি আপনি লিখে থাকেন এবং কথাগুলো অনেক সুন্দর, এটাই জীবন আসলে, এমনি চলতে হয়, এটা মাইনে নিতে হয়। কিন্তু আমরা সবসময় সুখের পাগল, তো সুখটারে সবসময় বাইন্দা রাখবার চাই, কিন্তু এটা বাইন্দা থাকার জিনিস না, এটা লড় দিবই। আচ্ছা উফ সিফু ভাইয়া, তুমি এত কিউট করবা, দেখ দুষ্টু যা, সর সরমে ফালাই দে আমারে, আমার গাল বলে গুলু মুলু দেখতে। আচ্ছা ওকে, মাইন্ড করো না প্লিজ, না না মাইন্ড করি না, আমি অনেক, আমার খুব ভালো লাগে, আমি সরমে জানলাম কুটপাট হয়ে গেছি, আমার কেমন জানি লাগতেছে ইসানা, মানে সরমে মনে করেন আমার এই যে বাও আঙ্গুলের নোক দিয়ে ডাইন আঙ্গুলের নোক আমি উঠে এলেছি সরম পাইতে পাইতে এরকম। আচ্ছা অনেক বন্ধুরা এস এম এস করে রাখছে, বন্ধু হতাশ হওয়ার কোনো কিছু নাই, এস এম এস পড়বো পরবর্তী ঘন্টায়, ঠিক আছে? খালি এস এম এস পড়বো আমার যে যে বন্ধুরা লিখছেন, তো লগেই থাকেন, আর বাকি বন্ধুরা লিখতে থাকেন। মা ফেসবুকে তো মানে হোয়াটসঅ্যাপে তো কাপা লাগতেছে, কি চাই প্রতিশোধ লিখতেছেন আমার এত লিখা? হ্যাঁ যাক ভালো, এই প্রতিশোধ আমার কাছে মজা লাগতেছে। রিম ঝিমগিরে সাবন ভাই পাপন এন্ড শ্রেয়া ঘোষালের, মানে এই গানটা তো আগের, পরবর্তীতে তারা আবার এটারে কাভার করছে, সেরকম গাইছে নিঃসন্দেহে পাপন এবং শ্রেয়া ঘোষাল, দুজন বেস্ট সিঙ্গার। শ্রেয়া ঘোষাল তো আমার কাছে মনে হয় লতা মঙ্গেশকরের পরে শ্রেয়া ঘোষালের একমাত্র আমি চিন্তা করবো পারি। পাপন একজন মানে জোস লেভেলের ক্লাসিক্যাল সিঙ্গার, এবং আমরা এর অনেকগুলা গান পাইছি, বিভিন্ন শোয়ের মধ্যেও পাইছি, সিনেমার মধ্যেও পাইছি, এটা কলকাতার সিনেমা হচ্ছে, আমাকে বাংলাদেশের ভিতরেও কিন্তু মন্দরিয়া গানটার ভিতরে আমরা পাপন রে পাইছি। তো এখন যে গানটা শুনতেছি রিমঝিম গিরে সাবান ভাই পাপন এন্ড শ্রেয়া ঘোষাল, শুনতে থাকেন লগে থাকেন, ফিরতেছি পরবর্তী ঘন্টায়।

0: Kaka FM 90.4.
1: Şaradışı.
0: Şabaksatı.
2: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে
2: জীবন গল্প সিজন 2 কামিং সুন

0: চক্রবক্কর চক্রবক্কর বাতচিত।
1: নয় ঘন্টায় আরো একবার স্বাগত জানাতেছি আপনার বন্ধু সিফাত আর চলতা সেলোকে আমগো ঢাকা ইয়া চক্করবক্কর বাতচিত। আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ। কইছিলাম যে নয় ঘন্টায় আমার বন্ধুকে এসএমএস পড়মু, তো আমি এসএমএস পড়মু, আমি কথা দিয়ে কথা রাখি। আমগো রুদ্র আছে, রুদ্র লিখছিল গে এসএসসি এক্সামে ফার্স্ট করছি আর আমি পয়েন্ট পাইছি 3.61। এনিওয়ে আমি রুদ্র, রুদ্র কংগ্রেচুলেশন। মিষ্টি স্তুত খাওয়াবেন না, লেগা চামুনা, কেউর কাছে চামুনা, ঠিক আছে, দিবেন না দিবেন না, আমরাও ওরম ভাবে দোয়া করবো হালকা হালকা ভাবে। আল্লাহ পাস করেন আপনারা হালকা হালকা নাম্বার দিলে। জান্নাতুল হীরা ও দাখি হবর গমাসুন নিয়ে ভালো আছি বন্ধু। আপনি আছেন কি মন হীরা? আছে হালিমা রংপুর থেকে। ভাইয়া কেমন আছো? তোমার দুষ্টু মিষ্টি কথার আড্ডায় জয়েন হয়ে গেলাম, শুক্রিয়া আমগো হালিমারে। আরও আছে ম্যাথ করছি আর তোমাকে শুনছি রংপুর থেকে হিমাদ্রি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, একসাথে দুইটা কাজ করবো পারে, আমি জিন্দগিতে পারতাম না। আচ্ছা কি সিবাদ ভাই, কেমন আছো? তোমার ছোট অতিথি রংপুর থেকে রয়, কোন রয়, এশ্বরিয়া রয় নাকি অনুপম রয়, হ্যাঁ কোনটা? আচ্ছা রংপুর থেকে আছে আমার বন্ধু মাহি, অনেকদিন ধরেই আপনাকে শুনছি, আজ প্রথম লিখছি, আমাকে গান শোনাবেন বকুল ফুল। অনেকদিন ধরে হই না, প্রথমে লিখে আপনি একটা ডিমান্ড করে বললেন, তাহলে যে আমার এত এত বন্ধু এতদিন ধরে যে লিখতে আছে, হেরা কি করব। আচ্ছা আজকে যাইনি, কই যাননি, কার এস এম এস কই আয় পড়ছে আল্লাহ জানে। আচ্ছা ভাইয়া তোমার কথাগুলো এত কিউট কেন, আয় দুষ্টু হয়ে যায় আমার, এটা এত কিউট কিউট বন্ধুগুলোর কথা কোনো কিউট হইব না। আচ্ছা জানো মার্সিয়া নামের আমার এক ফ্রেন্ড, তোমার অনেক বড় ফ্যান, রংপুর থেকে তাইবা। তাইবা আপনার অনেক অনেক শুক্রিয়া, আর মার্সিয়ারেও অনেক অনেক শুক্রিয়া। মার্সিয়ার কোনো এস এম এস কি আমরা পাইছি? মার্সিয়া কেমন করে এস এম এস করে? আচ্ছা লিখছি আমগো বন্ধু সিলেট থেকে আদ্রিতা মুস্কান ফারিহা, আপনার নিউ বন্ধু, বাহ সুন্দর নাম, আদ্রিতা মুস্কান ফারিহা, তিনটা নাম আপনি লুয়ে লিছেন, সুন্দর নাম, তিনটাই সুন্দর নাম। আপনার ডাক নাম কোনটা আসলে? আচ্ছা এই জায়গাগুলোকে স্বাগতম সিফাত ভাই, আমি আশরাফুল ইসলাম বলছিলাম, কি আমি যারে ভালোবাসি সে আমায় ভালোবাসেন, এখন কি করা যায়? সে ভালো না বাসতে আপনি যাবেন না, আপনি ওই জায়গার থেকে সইরে যাবেন, কেন দুনিয়াতে আর কেউ নাই, হ্যাঁ আছে একমাত্র, আপনি এটা জোর করে পারবেন ভালোবাসা নিতে? তো আমি আমার সাজেশন থাকবো বন্ধু, যে যে ভালোবাসা গ্রহণ করে নাই আশরাফুল, এবং জানাই দিচ্ছে আপনারা যে আপনার ভালোবাসেন, ওই জায়গার ভিতরে আপনার আসলে সময় নষ্ট করাটা উচিত না। আচ্ছা লিখছিল আমার বন্ধু কণা রংপুর থেকে, আমি তোমার শো নিয়মিত শুনি, আমার খুব ভালো লাগে, আজই প্রথম মেসেজ করলাম, অনেক অনেক শুক্রিয়া কণা, তবে নিয়মিত যদি আপনি মেসেজ করেন আমার কাছে খুব ভালো লাগবে। সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আগে বলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার কাকা আমার মামা আজ এখানে, তার ফাটাফাটি দাপট দেখাচ্ছে ভাই, একটু দাপট আছে দেখাই বই তো, একটু সহ্য করেন, আমরাও করি মাঝে মাঝেই। আচ্ছা হ্যালো, আচ্ছা হে ব্রাদার, এটা ঢাকাইয়া হলে আমি এমনে হাই থুক্কু হাই হ্যালো ক্যান কিলাই মোহাম্মদ সিফাত রংপুর থেকে। এটা লোক আমগো মিতা ফ্রেন্ড আমার আর কি, যেহেতু নাম মিল আছে জায়গার মধ্যে, যদি আমি এস এম এসটা পুরোপুরি বুঝি নাই। ভূমিকা আছে লালমনিরহাট থেকে, ও ভাইয়া কেমন আছো? আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে মারিয়াম আছে, আপনাকে সবসময় শুনি, আজ প্রথম মেসেজ করলাম, ওকে মারিয়াম। আরও আছে আমগুলোকে, আজকে যুক্ত হলাম রান্নাঘর থেকে, ওকে। আমি পাখি রংপুর থেকে বলছি, কেমন আছেন? হ্যাঁ পাখি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আছেন কেমন, সবকিছু ঠিকঠাক? আচ্ছা এটা লিখছে ঢাকা এফ এম। আচ্ছা নাইমা রাজশাহী থেকে লিখছে, ভাইয়া আমি আপনার বিগ ফ্যান আর আমি আপনার নতুন বন্ধু, আর আগে একবার এস এম এস দিয়েছিলাম আর আজ দিলাম, ভাইয়া আজ আমার বার্থডে, এ উপলক্ষে তোমার একটা সং প্লে করো প্লিজ। আমার সং, আমার সং, আমার সং কি আছে? আমার প্লে লিস্টটা দেখতে হইব, যদি থাকে আলবত প্লে হয়ে যাব বন্ধু, তবে আপনার লেগে আমার তো স্পেশাল উইশটা তো থাকবে। ও না আমার গান আছে প্লে লিস্টে, আমি এই ঘন্টার মধ্যেই পাবেন আশা করি। আপনার লেগে আমার উইশ, লগে লগে যে বন্ধুকে আজকে জন্মদিন সত্যি লেগে উইশ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, ঠিক আছে। সামনের সামনে অনেক ভালো কাটুক, দোয়া রইল। রীতি আছে আমগুলোকে রংপুর থেকে, হুন্দ আছে, সারু আছে আমগুলোকে সিলেট থেকে, জিমে ভর্তি হয়েছে সিক্স প্যাক বানাবো বলে, ঠিক আছে আমরা দোয়া করি আপনার এইট প্যাক হোক, আমরা এটা দোয়া করি। আর জিম করলে আলবত এটা কিন্তু আপনার মেনটেন করতে হইব সবসময়, নাহলে কিন্তু দেখবেন যে জিম করার পরে যেই সুন্দর একটা মানে আপনার একটা ফিটনেস হয় ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার। আচ্ছা রংপুর থেকে পলি মলি আশা, আচ্ছা ভাইয়া আমরা তিন বোন, ভাইয়া তোমাকে শুনছি, ভাইয়া কেমন আছো? ভাইয়া মেঘ মিলন গান শোনা, গানের রিকোয়েস্ট রাখবার পারতেছি না, তবে আপনাকে তিন বোন পলিমলি আসার লেগা অনেক অনেক মানে শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা আমগুলোকে জয়েন করছেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আরও আছে, আচ্ছা আমি আর আমার হাতি খুব বিজি থাকার কারণে গত দুই সপ্তাহ মিস করেছি ভাইয়া, এখন যে আপনার আরও কত শো মিস করব আল্লাহ জানে। দেখি ঢাকায় চলে আসছি ভাইয়া, রেগুলার থাকতে পারবো না, খুব মিস করব ভাইয়া। রানি ফ্রম হাতিবান্ধা, এখন আছি মোহাম্মদপুর। কথা হলো গিয়া যে আপনি যখন ঢাকার বাইরে আছিলেন তখন ঢাকায় ফেম বেশি শুনতেন, ঢাকায় শুনেন না কে কি ইচ্ছে আপনার, আর হাতি লিয়ে আপনি ঢুকছেন মোহাম্মদপুরে। হাতি থাকবো, গণাগাটি আছে হাতির হাতে পায়ে, ও হাত তো নাই পায়ে আছে, তাহলে শেষ। আচ্ছা তনুশ্রী সিলেট থেকে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি তনুশ্রী, কেমন আছেন আপনি? আচ্ছা একটা নায়িকার নাম ছিল না ওই তনুশ্রী, কি সিনেমাটা জানি আছিল ভুলে গেলাম তো। আচ্ছা আকলিমা আছে, ওকে ভালোবাসি বলে তো আছি তোমার কাছাকাছি, যদি না ভালোবাসতাম তাহলে কি বারবার ফিরে আসতাম, ও হো হো হো, যদিও আজীবন তোমার হতে পারবো না, ভাগ্যে নেই, কেমন হবে সেরকম হয়েছে তো। আপনার কবিতা তো করা হয়ে গেছে কাপুরা, আহা হা সেরকম কবিগুলোই আমার এই শো, মানে মানে আমার মনে হয় যে এই বন্ধুরা সবাই ভিতরে ভিতরে এক একজন কবি। জিনিয়াস আমগুলোকে জয়েন করছে, ভাইয়া ভালো আছো, বাসা সবাই ভালো আছে, সত্যি ভালো আছে, আপনি কই আছেন এটা কোন আগে। আচ্ছা আচ্ছা আমগুলোকে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি সিফাত ভাইয়া, বিখ্যাত বীরগঞ্জ থেকে আর রহমান, একটু এ লাগাইলে তো এ আর রহমান হয়ে যেত, শুক্রিয়া আর রহমান। আচ্ছা সিফাত ভাই আপনার কথাগুলো অনেক কিউট দুষ্টু। আচ্ছা শিবু ভাইয়া সৌদপুর থালাপাথি সরকার হিন্দু না মুসলিম তুবা, আমি তো এটা আসলে গবেষণা করি নাই, তবে যতটুকু দেখছি যে হ্যাঁ আসলে সত্যের কাজ করতেছে এবং এটাও জানাই দিছে, অ্যানাউন্স করছে যে যেই অপরাধ করুক এটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ওটার শাস্তি অপরাধী হিসাবেই নিব। তো আমি এর বাইরে তো আর তেমন বেশি রিসার্চ করার তো সময় পাই না, আমি ওনার সিনেমা দেখি বেশি আর কি। যাই হোক এই জায়গায় ছিল গিয়া হাসনাত রংপুর থেকে, সুক্তারা গানটা শোনাও না হাসনাত রংপুর থেকে। আচ্ছা প্লে লিস্টে থাকলে, আপনি তো লিখেছেন প্লে লিস্টে, প্লে লিস্টে থাকলে প্লে হইব। আচ্ছা ভাইয়া লাল শাড়ি গানটা প্লে করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস, কারণ আমার একটা ফ্রেন্ড আছে তার নাম সূর্য, ও এই গানটার কথা শুনতেই পারে না, তাই আমরা ফ্রেন্ডরা মিলে ওর সাথে এই গান নিয়ে মজা করতাম, ও আপনাকে শুনছে, ওকে আজকে আমি বললাম সিফাত ভাইয়াকে আজকে বলবো লাল শাড়ি গানটা প্লে লিস্টে থাকলে বাজাবেন, এখন দেখছি আপনাকে বলার আগে এই গানটা বাজালেন, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক, মোস্ট ওয়েলকাম। কিন্তু বন্ধু এই যে যেই বন্ধু, বন্ধুর নাম জানি কি করলেন, যে বন্ধুর আর কি ভালো লাগে না, আচ্ছা বন্ধুর নামটা আমি আড়ালেছি পড়তে পড়তে, তো আমি ওই বন্ধুরে মানে কি কারণে হ্যার অপছন্দ আর কি, এটা জানতে পারলে ভালো হইতো। হইতে পারে এই গানটার লোকে হ্যার অন্য কোনো একটা নেগেটিভ স্মৃতি আছে, অথবা পার্সোনালি হ্যার ভালো লাগে না, ওইতেই পারে, একটা গান সত্যের ভালো লাগবে বিষয়টা তেমন না। আচ্ছা ভাই আমি সাফা তিতলি মনে আছে তো, আসলে আম্মুর ফোন থেকে এসএমএস করি তাই বেশি এসএমএস করতে সাথে আছি, কোনো সমস্যা নেই মনে আমার আছে, আপনি নিয়মিত এসএমএস করলে আরও মনে থাকবো। নিচে লিখছে ভাইয়া আজকে আমার খালাতো বোন ফারিয়াজ সো তোমায় শুনছে, ফারিয়াজ সহ তোমায় শুনছে, ফারিয়াজ স্বাগত জানাইতেছি আপনারে, ও জানে না যে ঢাকা এফএম এত সুন্দর শো হয়, আমি ওকে বলেছি এখন দুজন মিলে শুনছি তোমায়, ওকে ব্যান্ড পার্টি বাজিয়ে স্বাগত। আমার এই যে আমার এই ফ্রেন্ড লগে আমার যত ফ্রেন্ড আছে সব তেল লেগে ব্যান্ড পার্টি

ব্যান্ড পার্টি বাজায় স্বাগত জানালাম আমার লক্ষ্মী সব বন্ধু করে, আমগুলো লিখছে রংপুর থেকে রিয়াদ, আরো আছে আমগুলোকে মুরাদ চৌধুরী লিখছে ভাই আপনার বাসা কোথায়, বাসা গুলোকে আমি জেনে থাকি ওইটা আমার বাসা ওই এইটা আমি জানো পাবলিক দিকে কেন কি এটা কোনো প্রশ্ন করলেন আপনি। আচ্ছা পরি আছে রংপুর থেকে, কবি তুমি ধন্য কবিতা লেখার জন্য, মানুষের মনের দুঃখ প্রকাশ করার জন্য, ভাইয়া তোমরা কয় ভাই বোন? আচ্ছা আমরা লোকে দুই ভাই দুই বোন, তার মধ্যে আমি মেজো, আমার বড় লোকে বোন, তারপর আবার আমার পরে বোন, তারপর আবার আমার ছোট একটা ভাই আছে, এখন কেউই ছোট না সবচেয়ে বড় বড়। আচ্ছা এই জায়গায় লিখছিল গিয়া আমি অনেক আগে থেকে শুনি কিন্তু আজ দ্বিতীয়বার মেসেজ করলাম, আকাশ মার্মা বেতবুনিয়া থেকে। আকাশ মার্মা স্বাগত জানাতেছি বন্ধু, আশা করি নিয়মিত আমগুলোকে জয়েন করবেন, কথাবার্তা জানাবেন কি অবস্থা ওই জায়গার, হালচাল কি সব কিছু জানাবেন। ইনস্টাতে সবার প্রেম হয় আমার হয় না কেন, রংপুর থেকে তাহসিন আহনাফ। আপনারটা হয়তো বা ইনস্টা সিটিতে হইব, ওটা তো ইনস্টাগ্রাম, দ্যাটস ওয়াই আপনার হয় না, ঠিক আছে? আর ইনস্টাতে সবার হয় এটা আপনার কি কইলো, ইনস্টাতে সবার হয় এরকম তো আমার জানা আছে না, এটা আপনার কাছে মনে হয় আপনি হয়তো সারাদিন ইনস্টাতে থাকেন, এই কারণে আপনার মনে প্রেম জেনে অনেক প্রেম অনেক সময় কি লোকের দেহা না হয়ে হয়ে জায়গা, প্রেম অনেক সময় মনে করেন ভিনদেশিগুলো হয়ে জায়গা, অনেকে তো এলিয়ানের লোকে শুদ্ধ প্রেম করে দেয় যদিও এটা এলিয়ান জানে না আর কি। তো ইনস্টাতে প্রেম হয় বিষয়টা এমন না, বরং ইনস্টা ফেসবুক টিকটক এগুলোর ভিতরে আপনার ফেক প্রেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ ফিল্টার, তারপরে আরেকজনের ছবি ভিডিও নামায়া নিজে আপলোড করা, এরকম বিভিন্ন পোলাপান আছে আর কি, যা একদমই কাজ নেই আর একটু আর কি টাইম পাস করার লাগে, এরকম দুস্তামি ফাইস্তামি করে ফেক অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে আপনার 5 বছর লাগে প্রেম ট্রেম করে হাত মাত কাটটা নাম নাম লিখলেন, পরে দেখলেন এটার লোকে আপনার ছোট ভাই অথবা বন্ধু। তো এই সোশ্যাল মিডিয়ায় প্রেমের থেকে দূরে থেকে নিজেরে যোগ্য করে তুলেন, তারপরে ইনস্টাগ্রামে যান, সিটিতে যান, দেশের বাইরে যান, আপনার প্রেম হয়ে যাবো, প্রেম না হইলো বিয়া তো হইব, তারপরে প্রেম করবেন সমস্যা। আরেকজনের ছবি ভিডিও নামায়া নিজে আপলোড করা, এরকম বিভিন্ন পোলাপান আছে আর কি, যা একদমই কাজ নেই আর একটু আর কি টাইম পাস করার লাগে, এরকম দুস্তামি ফাইস্তামি করে ফেক অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে আপনার 5 বছর লাগে প্রেম ট্রেম করে হাত মাত কাটটা নাম নাম লিখলেন, পরে দেখলেন এটার লোকে আপনার ছোট ভাই অথবা বন্ধু। তো এই সোশ্যাল মিডিয়ায় প্রেমের থেকে দূরে থেকে নিজেরে যোগ্য করে তুলেন, তারপরে ইনস্টাগ্রামে যান, সিটিতে যান, দেশের বাইরে যান, আপনার প্রেম হয়ে যাবো, প্রেম না হইলো বিয়া তো হইব, তারপরে প্রেম করবেন সমস্যা কি, ঠিক আছে? কিন্তু ইনস্টা থেকে লেগে প্রেম হয় না, এটার লেগে আমরা একটা আন্দোলন করতে পারি।

পাইছি। হ্যাঁ হ্যাঁ, কি লাগা কি ইচ্ছে? ফার্স্ট যখন আমার মোবাইলে টাকা ছিল না, সেকেন্ড যখন রেডিও শোনা যাচ্ছিল না, পরে বয় দুইটা কাটছে না, দুইটা এখনো আছে, কোনটা? আচ্ছা, অনেক কথা কয়ে লাইছি, আমার মনে একটু গানে যাই, গানে যাইয়া তারপর ফিরে আই। আমগো বন্ধুরা হোয়াটসঅ্যাপে লিখে রাখছেন, ফেসবুকে লিখে রাখছেন, এগুলো আমি পড়বো, তবে আমার একটু গানের বিরতিতে যাইতে হইব, তারপরে ফিরতেছি। এই যে বন্ধু লিখছিল এক গানের কথা কাতি, এই যে একবার কইছে এক গান, কইছে গানের বিরতির পরে ফিরতেছি। এন্ড গানের বিরতি কতক্ষণ একটু শুনেন, গান সারাদিন কত শুনবেন? হ্যাঁ, জগা যে গানটা শুনবো লোকের রসায়ন অ্যালবাম থেকে, দীপ তোর কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ নাই, গান আয় পড়তেছে, গানটা শুনতে থাকেন আর লগই থাকেন যদি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: চক্রবকুল চক্রবকুল চক্রবকুল বাতচিত।
4: আমি মিজান রংপুর থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান ভাই, আমার আশরাফুল স্যার বিয়ে করে না কেন একটু বলে দেন, তার বিয়েটা করার জন্য। হ্যাঁ বিয়ে করে না কেলে আমি কেমন ঘুমো, আমি তো জানি না হ্যাঁ কে বিয়ে করে, এমনি হইতে পারে হ্যার কোনো ব্যক্তিগত ইচ্ছা আছে যে আরো একটু পরে বিয়া করবো। তাই হ্যার বিয়ার লেগে আপনার কি লেগে তো মাথা ইউজ আছে, আমার এটা একটু বুঝা লাগে। মিজান কি ইচ্ছে কন তো, মানে সারে বিয়া করলে এটার ভিতরে আপনার ফায়দাটা কই কই আর কি? পড়ালেখা কি ফাঁকি দিতে পারবেন, কয়েকদিন ছুটি পাবেন, এই টাইপের কিছু একটু জানেন। নাহলে মানে আশরাফুল স্যারে বিয়া করেন, আমি হারা জীবন হুললাম যে নিজের বিয়া লেম আইসে চিন্তা করে, অথবা বড় ভাই থাকলে হ্যার লেগা চিন্তা করে যে হ্যাঁ বিয়া করলে না আমার টাইবো। তা আপনি চিন্তা করতেছেন আপনার আশরাফুল স্যারের কথা, কি ইচ্ছে কাহিনী তো কন তো বাইঙ্গা চুইরা। এই জায়গার মধ্যে আমাকে বন্ধু লিখছে লগিয়া অর্চনা রায় লালমনিরহাট থেকে, তুমি যখনই আনন্দ নামটা বলো তখন শুধু আমার একটা গানই মনে পড়ে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাকে আনন্দ বন্ধুটাই এমন আনন্দ নিয়ে থাকে সবসময়। সাউদা লিখছে, ও ভাইয়া তুমি আমার ফার্স্ট মেসেজ পড়নি, আর ওইটা কবিতা ছিল, আসলে কই ফার্স্ট পড়ি নেই, কেটা কইল আপনি আমার যা যা লিখছেন আমি মোটামুটি সবগুলোই পড়ে ফেলেছি, যে আলবিদা কয়ে একটা কবিতা ওইটাও তো পড়লাম, এটা না এটা পড়ছে তো। জানো ভাইয়া যেদিন SSC রেজাল্ট দিল সেই দিন আমার রেজাল্টের কথা মনে পড়ে গেল, এখনও মনে হচ্ছে বাবার আমি রেজাল্ট আনতে গিয়েছিলাম, কেন জানি ওই দিন খুবই খুশি লাগছিল, নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল। মা বারবার আস করছিল তুই কি ঠিক মতো এক্সাম দিয়েছিলি, রেজাল্ট পাওয়ার পরে আমার খুশি দেখে কে, বাড়ি গিয়ে মিষ্টি দিয়ে আসা, কালারফুল গিফট পাওয়া, সবার শুভেচ্ছা পাওয়া, ফার্স্ট টাইম ফ্রেন্ডদের সাথে একা সুন্দরবনে ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে সুন্দর একটা দিন ছিল যা এখনো স্মৃতির পাতায় জীবন্ত। বাহ সুন্দর সাউদা, আপনি অনেক সুন্দর করে জিনিসটা এক্সপ্রেস করলেন, বুঝায় করলেন, এরকম কিছু স্মৃতি জিন্দগিতে প্রয়োজন। এবং এটা যে আপনি মনে রাখছেন এটা আপনার একটা বড় গুণ, যে আপনি মনে রাখেন এবং ওই স্মৃতিগুলো আপনারা কিন্তু আরও নতুন শক্তি যোগায়। অনেক বন্ধুরা আছে খালি স্মৃতি, ধরেন বছরের ভিতরে 8টা সুখ পাইছে, হ্যাঁ 8টা দিন আছে এরকম সুখী দিন, লাস্টের দিকে 2-3টা ছেক চুক খাইছে হয়তো, বা অথবা দেখা গেছে যে মনে করেন 2-3টা স্মৃতি উল্টো পুল্টো গেছে, ও মা গো ফাটায় রাই স্ট্যাটাস দিয়ে জিন্দগিটা আমার গেল কাটতে কাটতে, আমার জিন্দগিতে কিচ্ছু নাই, আমি খালি কষ্টই পাবো। এই যে হ্যার যে 8টা খুশির দিন গেল ওইটা হ্যাঁ ভুলে গেছে, হ্যাঁ পুরোপুরি ওই 4টা ঘটনার উপরে বেস করে অথবা 2টা ঘটনার উপরে বেস করে নিজের রে গুছাই ফেলেছে, ও গো তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে, অচ প্রেম হয়েছে 16 বছর থেকে, তার আগে দিব্যি বাপমার লোকে ভালো আছিল, বুঝছেন তো। এই যে নিজের জিন্দগির ভালো স্মৃতি মজার স্মৃতি মনে রাখা এটাও একটা গুণ, কারণ এটা আপনার দুঃসময়ের ভিতরে আপনার জন্ম মনে পড়বো, তখন আপনার খুব ভালো লাগে একটা মুহূর্ত আপনারা গিফট করবো, যেমন আপনাদের করছে সাউদা। অনেক অনেক শুক্রিয়া সাউদা আপনারে, নিশ্চয়ই আপনার এরকম আরো মজার স্মৃতি আছে, সময় সময় আশা করি শেয়ার করবেন। আমগুলোকে মোহো আমগুলোকে আছে খুদা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওই ভাইয়া চাচা তো বোন আজকে গান বেশি কেন বাজো, কে কইছে চাচা তো বোন বেশি গান বাজে, সবসময় তো ইমনই বাজে, বরং আজকে বেশি কথা কইতেছি। আপনি আছেন কেমন এটা জানেন, ওই যে মালয় কবিতাটা লিখছিলেন আপনি। আচ্ছা আমগো ইয়ে পড়ছে, আমগো অবস্থান আয় পড়ছে, কইতেছি উত্তরা থেকে, ভাই আপনাকে ফেসবুকে গল্পটা ভালো লাগলো, নতুন গানটার অপেক্ষা থাকলাম। ও আচ্ছা হ্যাঁ, ওই যে আমার একটা নতুন গান আইতেছে ওইটা আমি একটা ফেসবুকে দিয়েছিলাম, আমার এক বড় ভাই স্মৃতিময় কিছু কথাবার্তা লিখছে, আর অনেক কথা ছিল আমি এত কথা লিখতে পারি না, দ্যাটস ওয়াই আমি ছোট্ট করে আর কি বোঝানোর চেষ্টা করছি, এবং খুব শীঘ্রই এইব গানটা। আচ্ছা, বোন ভাগ্নি খালা সবাই আমার বাসায়, তাদের ঢাকায় আসার মূল কাজ শেষ, এখন উদ্দেশ্য তাদের ঢাকায় ঘুরানো, এটা বাকি রয়ে গেছে, কোথায় নিয়ে যাবো একটু বলে দেন। অনেক জায়গা আছে বন্ধু, আপনি যেহেতু উত্তরায় থাকেন, উত্তরার ভিতরে অনেক দিয়াবাড়ি আছে, ওই জায়গার মধ্যে তামান্না আছে, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গায়। তারপরে আরো যদি চিড়িয়াখানায় যেতে চাই, প্রেদিকায়া মিরপুরে চিড়িয়াখানায় ঘুরা লয়ে যেতে পারেন, তারপর আগারগায়ে আইতে পারেন। তো ঢাকার ওই সাইডটা দিয়ে আপনি ঘুরতে ঘুরতেই তো আপনি মনে করেন যে আপনার দিন যাবো, একদিনে পারবেন কিনা আমি সন্দেহান। তো আপনি ওই যাত্রা শুরু করেন, যেহেতু আপনি উত্তরায় দিয়াবাড়ি থেকে শুরু করেন, এই জায়গার মধ্যে তামান্না আছে, এগুলো থেকে ঘুরে ঘুরে যান, ঠিক আছে? এটা লোকে আমার সাজেশন, আপনি আরো ভালো বুঝবেন যে আসলে ওই জায়গায় কত বয়সী মানুষজন আছে এবং কোনটা কার লেগে জরুরি। আর মনে করেন যাগো একটু বয়স হয়ে গেছে, হ্যাঁ করে যদি আমি কোনো শিশু পার্কে ঘুরতে লয়ে যান, এরা তো উল্টা আমার পিটাইব। যাই হোক, আমি খুব রিসেন্ট আমি গেছিলাম, আমার আমিরে লয়ে গেছিলাম যে চলো একটু হাঁটাহাঁটি করি আমরা। তা আমি পয়লা ভয় পাইতেছিল, পরে আবার আমারে দেখে আবার সাহস পড়লো যে না চল কথা কইতে কইতে হাঁটবো। ওকে ফাইন, দেখলাম যে না প্রচুর হাঁটা হয়েছে আমির, আর পরবর্তীতে আর একটা সমস্যা ছিল, হাতের ব্যথা, ওইটা দিয়ে গেছে। আয় খুশি মনে ব্যায়াম করতেছে, ভালো হয়েছে রে, ওদিন কষ্ট হয়েছিল কিন্তু এখন তো ভালো যায়, বুঝতে হবে জায়গাটা। তখন আবার আমার পাও বিষ করতেছিল, এটা আবার কই নাই, তাহলে আবার রাত ব্যথা শুরু হয়ে যেত আমির। এনিওয়ে লিখছিল কে ভাইয়া কেমন আছেন, আর এই দুষ্টু ভাইয়া আপনি এত কিউট করে কথা বলেন কেন? ওয়া যায় বন্ধু, এটা ওয়া জায়গা ভুলে, আপনার কথা শুনি শুনি শরম পাই, আপনাকে শুনি অনেকদিন ধরে কিন্তু মেসেজের সুযোগ হলো না, আমাকে ওয়েলকাম করো। ওয়েলকাম করবেন না, অবশ্যই ওয়েলকাম বন্ধু, কিন্তু বন্ধু আপনার নাম কু? আচ্ছা, আর এত গান আপনি কই রাখেন? আর নাম সিফাত বললে কি এত গানও কি ডেকারে হতে হবে, নাকি আমি কবে জানি হার্ট অ্যাটাক করে আপনার গানগুলো দেখে দেখে আমি পাগল হয়ে গেলে দোষটা আপনার? ওই যে কিন্তু আমি তো কয়ে রেখেছি আমি পাগল হইলে পরে কিন্তু পিছু ছাড়বো না, এখন সব পাগল একখানে আমরা বয়ে থাকবো। আচ্ছা, এই জায়গার মধ্যে লিখছি আমগো বন্ধু, আমগো অঙ্কুর, আমি অঙ্কুর বড়ার সাথে আছি, খুব ভালো লাগছে, সুপ্রিয়া অঙ্কুর স্বাগত জানাতেছি আপনার আমগো সোতে। আচ্ছা, আমি ভালো মেয়ে, আমি কালোদেরকে কালো বলি না, ব্ল্যাক ডায়মন্ড বলে সম্মান করি, আর তাহলে তারা সাদা হেগরে কি কোন হোয়াইট গোল্ড, যে কালো যে সাদা এইটা তো বিবরণের কোনো বিষয় হইবার পারে না। যদি কেউ জিজ্ঞেস করে যে না পোলাটা বা মায়াটা এর গায়ের রং কেমন, শ্যামলা কালো না ফর্সা, তখন আপনি কইতে পারেন যে না একটু কালো অথবা একটু শ্যামলা অথবা একটু ফর্সা, এটা কইতে পারেন। কিন্তু একটা মানুষ সুন্দর অসুন্দর ফার্স্ট এ বিচার এই পোলা তো কাইলে অসুন্দর, এটা হইলো জিনিসটা? একটা মানুষের কালো দিয়ে ই হয়। আমার মোস্ট ফেভারিট নায়িকা একটা সময় আছিল লোকিয়া সুস্মিতা সেন, আমগো বাংলাদেশের ভিতরে আপনি অনেক টিভি অ্যাক্টর অ্যাক্ট্রেস পাইবেন যারা তো ফর্সা না কিন্তু তারা সুন্দর। তো সুন্দর সুন্দরের লগে ফর্সা কালের দুইটা বহু দূর দূর মেরুর বিষয়, ঠিক আছে? এই সুন্দরের লগে ফর্সা কালের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ব্ল্যাক ডায়মন্ড যদি কোন তাহলে হোয়াইট গো, আপনার হোয়াইট গোল্ড করতে হইব, নাহলে তো আপনি কি লেগে আপনার ফর্সা রে ফর্সা করবেন আর হ্যাঁ করে ব্ল্যাক ডায়মন্ড করবেন। পৃথা আছে মুন্সিগঞ্জ থেকে, সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম পৃথা, কি অবস্থা, কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা লিখছে, আর আমার নাম সুলতানা প্লিজ, আচ্ছা ধরেন না আমার পিছু, আমি আমার সব ফ্রেন্ডকে পিছে লাগিয়েই থাকি, দেখেন না আপনি আমি সারাদিন কথা বলতে থাকি, আপনি দেখছেন এরকম কেউ রে, আমি তো কথা কইতেই থাকি কইতেই থাকি আমার বন্ধুকে কথা পাইলে, তো এটা তো ভালোবাসাই তাই না? এটা তো পিছু ছাড়লে তো আর মনে করেন এইগুলি পড়তাম না। তো তো এটা সো ওয়াইজ, এটার ফরম্যাটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি যেমন চক্করবক্কর বাচ্চি ধুনতাছেন, এটা লোক পুরাটাই আমগো আড্ডাবাজির একটা শো, আর যখন আপনি ঢাকা মেট্রো 9040 শুনতাছেন বা মিড ডে ফিল শুনতাছেন, ওই জায়গার ভিতরে গানও থাকবো, ইনফরমেশন থাকবো, কথাবার্তা থাকবো, সব কিছুই থাকবো সীমিত পরিমাণে, তাটা ব্যাপার থাকে এরকম। এনিওয়ে আমগুলোকে ফেসবুকে যে বন্ধুরা আছে আমি একটু ফেসবুকের কথা পড়ি। ফ্রিদা ওয়াসিম লিখছে, ভাইয়া আমার গানটা কখন প্লে করবেন? বন্ধু আমি কইছিলাম যে প্লে করবো না, আপনি এখন এইটার বয়ে রয়েছেন। ফ্রিদা ওয়াসিম, আমি আসলে রিকোয়েস্টের গান প্লে করতে পারি না বন্ধু, যদি প্লে লিস্টে থাকে তাহলে প্লে হইব, আর প্লে লিস্টে আছে কিনা এটা আমি আসলে কনফার্ম না আপনার ওই গানটা, ঠিক আছে? যাই হোক, এদিকে আছে লোক আমগো বন্ধু অঙ্কুর বড়ুয়া, ফেসবুকেও জানাইছে, সুপ্রিয়া অঙ্কুর বড়ুয়া, আরও আছে লামিয়া জান্নাত, ভাইয়া চির অভাগী গানটি শুনতে চাই, পাতার বাসুরি, যদি প্লে লিস্টে থাকে প্লে হইব। তিলোত্তমা কৃষ্ণা, আচ্ছা তিলোত্তমা কৃষ্ণা লিখছিল গিয়া একটা ছোট্ট দুই লাইনের একটা ঝোঁকের মতো কইছে, জামাই লিখছিল গিয়া তুমি আমার একটা কথাও শোনো না, বৌরে কইতেছে, বৌ কইতেছে মন দিয়েছি কান্ত দেইনি। বাহ বাহ বাহ, হোয়াট আ লজিক। এমডি জওয়াদ, আচ্ছা জওয়াদ কি লিখছে, আমি তোমাদের হতভাগা অভাগা, হতভাগা না থুকু, বলো তো আমি কে কইলেনি তো অভাগা, আবার দিয়ে দিলাম না, আজহার ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু চক্কর বকর বাতচিত উইথ আর্চার সিফা। সিলেট থেকে আছে আমগো বন্ধু ফ্লেভার, স্বাগত জানাই দিচ্ছি। আনন্দ লিখছে, আমার কালো ছেলে কবিতাটা একটা কালো ছেলেকে নিয়ে, আমি কালো ছেলের শ্যামলা বর্ণের বানালে সে শ্যামলা হয়ে যাবে না, আমি ছোট্ট করার জন্য কালো ছেলেকে কালো বলিনি, বলেছি কালো ছেলের, আরে আমিও তো পুংটামি করেই করলাম আনন্দ। আচ্ছা, ছেলের হৃদয় ছুঁয়ে আমি আপনার কবিতাটা থেকে মানে ওই টপিকটা পাইছি, যেই টপিকটা নিয়ে অনেকে মনে করে, আপনি মনে করলে তো আপনি এটা কবিতাই লিখতেন না। আচ্ছা, কালো ছেলে বলো আর কালো মেয়ে বলো, সমাজে তাদের অবহেলার চিত্র অনেক আছে। অবশ্যই, কলেজের সবচেয়ে কালো ছেলে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়, কালো বলে সে ভালোবাসি বলার সাহস পায় না, শেষে তাদের ভালোবাসা হয় কিন্তু বিয়ে মিলন হয় না। ওই কালো ছেলে একদিন প্রতিষ্ঠিত হয়, বিয়ে করে আরো এক সুন্দরী মেয়েকে। কিন্তু গল্পটা সংক্ষেপে বললাম, এটা আমার গল্প। খুব সুন্দর আনন্দ, আপনার কবিতা অনেক সুন্দর রয়েছে, ওইটা জাস্ট কথার মানে পরিপ্রেক্ষিতে আমরা ওইটা নিয়ে কথা কওয়া। এবং ওই টপিকটা থেকে অনেকেই, যে আপনি কইলেন সমাজে এমন চিত্র আছে, চিত্রের ওই মানুষগুলো জাগো নিয়ে চিত্রটা ক্রিয়েট হয়েছে, ওই মানুষগুলোর নিয়ে আমি আসলে বলতেছিলাম। আর আপনি এখন যেটা করলেন, কলেজের সবচেয়ে কালো ছেলে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়, এটা শুধুমাত্র কলেজের সবচেয়ে কালো ছেলে না, এটা কলেজের সবচেয়ে সুন্দর ছেলেটাও পড়ে। হ্যাঁ, তো ওই জায়গার ভিতরে দেখা গেছে কালো ছেলেটাও পড়ে, হয়তোবা কেউ যদি কালো ফর্সা দিয়ে বিবেচনা করে তখন এর চান্সটা কমে যায়, এরকম আর কি। তাছাড়া আর কোনো কিছুই না, তবে এটা আপনার লোক আমি একমত, আমি বাকি বন্ধু করে আসলে করছি, কালো সাদা দিয়ে কোনোদিন কোনো মানুষের সৌন্দর্য বিবেচনা করা যায় না, অ্যাটলিস্ট আমি তো করি না। আনন্দ লিখছে, আচ্ছা আনন্দই তো লিখছিল। আচ্ছা, আর এদিকে আছে লোক আমাকে বন্ধু এস এম এস এর মাধ্যমে, দেখি কয়েকটা এস এম এস পড়ি আমরা, কোটি কোটি এস এম এস, তো এমনি চলতে থাকলে আমার মনে হয় না আমি শেষ করতে পারবো আজকের এস এম এস, তারপরও এখন থেকেই পড়া শুরু করি। আমগুলো লিখছিল, এই যে চক্কর বক্কর ঢাকা এফ এম 90.4 FM 90.4, আচ্ছা মানুষের সব বিষয়ে কথা না বলে একটু আয়ুব বাচ্চুকে নিয়ে ফাটাফাটি, আপনি কখন আইছেন, আপনি আইছেন একটু আগে, একটু আগে আমরা আয়ুব বাচ্চুর নিয়ে কথা কইতেছিলাম বন্ধু, আপনি মনে খেয়াল করেন নেই। ভাইয়া জীবন গল্প কখন শুনতে পারবো, আগে তো বুধবারে শুনতাম, সিজন টু কামিং সুন, কই যদি দেই তাহলে কামিং সুন কইতাম। আচ্ছা ভাইয়া, আমি কি করব বলো, আমি যার সাথে রিলেশন করি তাকে ভালোবেসে ফেলি, এখন যে চারজনকে ভালোবেসে ফেলেছি কি করব বলো, রংপুর থেকে সৈকত কিচ্ছু করতে হবো না, আপনি যদি এখান থেকে কিছু করতে চান চারজনের একবারে কনফারেন্স আনেন, বাকিটা হেরা করে নিব, আপনার করতে হবো না। আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ের মধ্যে ওই যে রেস্টুরেন্টের ভিডিও বা এরকম ভিডিও আমরা পাই, যে গার্লফ্রেন্ডের লোক বা বয়ফ্রেন্ড লোক ঘুরতে গেছে, আগে জাগো লোকে প্রেম করছে, হেরাও আয়া পড়ছে, তো এরকম ঘটনা আপনারও হয়তো আমরা দেখবো, আমরা অপেক্ষায় রইলাম। হাই সিফু, ক্রাসি দুষ্টু মিষ্টি পুষ্টু গোলু মোলু ভাইয়া, ওরে বাইরে বাই নীরা, আপনি তো ফাটা লেছেন পুরা। হ্যাঁ, চিটং থেকে তোমার ছোট বান্ধবী, কেমন আছো তুমি? নীরা আলহামদুলিল্লাহ ভালো আছে। নীরার নামটা না কেমন যেন একটা কাব্যিক নাম, মানে মনে হয় যে উপন্যাস পড়তেছে নীরা, তারপরে ওই জায়গায় আরো আরো আরো কোন কোন নাম হিমু, তো এগুলো খুব মিসির আলী, খুব কাব্যিক নাম। সিরাজ ভাই, আপনার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? মঙ্গল গ্রহ থেকে রাজ, করা প্রশ্ন, আমার বড় হয়ে ইচ্ছে আমি ছোট হমু, এটা আমার ইচ্ছা। আচ্ছা, মুত্তারিনা ইসলাম, সুমন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ সুমন ভালো আছে, আপনি কেমন আছেন? আরো আছে বন্ধু ভাইয়া ভালো আছে, আমি মুরাদ চৌধুরী, চৌধুর আ লিখছেন, আচ্ছা চৌধুরী হইব সম্ভবত, চৌধুরী আপনার স্বাগত জানাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই জায়গায় লিখছে সুমাইয়া ফ্রম মানিকগঞ্জ, ভাইয়া থাকলে প্লে করবেন, আচ্ছা প্লে লিস্টে থাকলে আলবত প্লে করবো। আর এদিকে আরো যারা যারা আছে, অনেক বন্ধুরা আসলে লিখছে, ভাইয়া এইটা সহ ছয়টা এস এম এস করলাম, আপনি শুধু একটা এস এম এস পড়লেন কেন? বন্ধু আমরা এটা একবারও করি না, যে আপনি দশটা এস এম এস করলে দশটাই আমরা পড়বো, একবারও এটা কোনো বন্ধু করতে পারবো না। আমার সবচেয়ে বড় সমস্যা আমি ডিরেক্ট কয়ে দিই, এই যে এখন আপনারা কইলাম জিনিসটা, এইটা আমি আগেও কইছি জিনিসটা, যে এমন না বিষয়টা যেন আপনি দশটা এস এম এস করছেন দশটা এস এম এসই পড়াইব, এটা হইতে পারে এই জায়গার ভিতর থেকে মজার কোনো কথাবার্তা যদি থাকে আলবত হইব, প্রথম দিকে কিমুন আছো থেকে শুরু হয়, দেন কিমুন আছো তিন ঘন্টে যদি পড়তে থাকে আমি তো কিমুন থাকবো এটা আপনিও ভালো জানেন, অসুস্থ হয়ে যাবো, ভালো আছি ভালো আছি কইতে কইতে, তো বিষয়টা অনেকটা এরকম বন্ধু। তো আশা করি আপনি জিনিসটা বুঝছেন। এবং লিখছে ভাইয়া এটা সহ ছয়টা এস এম এস করেছে, আপনি লিখছিলেন এটা, এবং আপনার সবচেয়ে মজার ব্যাপারের লোকে আমার শোয়ের ভিতর আপনার এস এম এস আমি পাইছি মাত্র দুইটা, আর বাকি চারটে আপনি কই পাঠাইছেন হয়তো ভুল অন্য কোথাও গেছে। শুভদুপুর ভাইয়া, আজকে অনেক দেরি হয়ে গেল, সিলেট থেকে হালিমা, ওকে হালিমা নো প্রবলেম, আরও সময় আছে। সিবাদ ভাই, আমি আশরাফুল ইসলাম, আপনি বললেন যে সে আমাকে ভালো না বাসলে আমি ফির আসতাম, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন সিবাদ ভাই, আমার মনে অনেক কষ্ট। বন্ধু আপনি কষ্ট যেন দীর্ঘ, আপনার কষ্ট যেন মানে খুব দীর্ঘদিন না থাকে, এই জন্যই সাজেশন দেয়া, কারণ আপনার কাছে যদি মনে হয়ে থাকে যেন ওই জায়গা থেকে বাইরে এলে অনেক কষ্ট, তাহলে থাকেন বন্ধু ওই জায়গার মধ্যে, তিলে তিলে কয়দিন পর পর এরকম কষ্ট পাইতে থাকেন, তাহলে আপনি সারা, আপনার আমি কইতে পারি যে আপনি সারা জীবনই কষ্ট পাবেন, আর এমনি যদি একটু কষ্ট করে বাইরে আইতে পারেন তাহলে সারা জীবন অ্যাটলিস্ট এই জায়গাটার থেকে তো কষ্ট পাবেন না, হয়তো এই সেক্টরটার ভিতর থেকে আপনি ভালো কিছু পাইবেন, ভালো কিছু আশা করতে পারেন, কিন্তু যেহেতু আপনি অলরেডি একটা জায়গার ভিতরে রয়ে গেছেন, ওই জায়গা থেকে বাইরেতে যেতেছেন না, আপনার ওই সাহস নেই, তাহলে সারা জীবন আপনার নিজ দায়িত্বে আপনি কষ্ট পাইতে থাকেন বন্ধু, কারণ এটার ভিতরে আর কারো কোনো কিছু করার নেই। হতাশা, ডিপ্রেশন, একপাক্ষিক ভালোবাসা, এগুলার থেকে বাইরে তুললে সবার প্রথম এবং প্রধান শক্তি হলো গিয়ে নিজে এবং নিজের ইচ্ছা। এইটা যদি না থাকে তাহলে হতাশা, তারপরে এই একপাক্ষিক ভালোবাসা, এগুলো একটা সময় আপনারা কুড়ে কুড়ে খাইব এবং আপনার এটার ভিতরে কারো কিছু বলার থাকবো না। মানুষ দুই তিন দিন অনেক বেশি পরিমাণ আপনারা সান্ত্বনা দিব, চতুর্থ দিন আপনারা কইব যে আপনি একজন অভিনেতা এবং আপনি নিজ ইচ্ছায় নিজে গর্ত করে ওইটার ভিতরে পেরা কাউ কাউ করতেছেন যে আমাকে বাঁচাও, তো ওইটার ভিতরে কেউ যাব না, ঠিক আছে? এমন যদি আপনার কাছে মনে হয় থাকে যে না তুমি কে না পেলে আমি সারা জীবন এই কষ্ট নিয়ে বাকি জীবন পার করে দিব, তাহলে দেন, সমস্যা নেই, আপনার জীবন আপনি দিবেন। আচ্ছা, আপনি লেগার লগে ওইটা যে এরম এই গানটা আমি বানাইছিলাম আর কি, এই যে এরম আর কি, যে এই দিল কলজা মুলজা জ্বালাইয়া পুরাইয়া গেছিল গানটার নাম, এটা জ্বালাইয়া পুরাইয়া বাই মি, মি মানে মিনহাজ সিফাত। তো এই গানটা প্লে করতেছি, আমার প্লে লিস্টে ছিল, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

আছি আছি, কই যাবো আর, পুরা পাঁচটা পর্যন্ত আপনার লগে আছি। বাচ্চি শেয়ার করতে হইব না, যে বন্ধু বান্ধব লিখছেন SMS কইছি বন্ধুকে SMS গুলি পড়মু, তো পড়া শুরু করতেছি, কিছু তো পড়ছিলাম। আচ্ছা, আগামী 23/4/2026 রবিবার আমার বিদায়, রংপুর থেকে আইরিন। কই বিদায়, মানে কই থেকে বিদায়, এই জায়গার থেকে বিদায় লইতেছেন, না বাসার থেকে লইতেছেন, না কলেজ থেকে লইতেছেন, এটা একটু জানাইলে ভালো হয়। ভাইয়া, আমরা SSC তে GPA 5 পেয়েছি, কংগ্রেচুলেশন বন্ধু, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হলিক্রস কলেজে চান্স পাই। রংপুর থেকে সুমাইয়া আর রাইসা দুই রুমমেট। সুমাইয়া আর রাইসা, অনেক অনেক শুভকামনা, আপনারা আপনাদের স্বপ্নের যে কলেজ আছে ওই জায়গায় আপনারা চান্স পান এবং সামনে আরও ভালো রেজাল্ট, মানে আপনারা এই ভালো রেজাল্টটা অব্যাহত রাখেন, আমরা দোয়া করে আলবো। তবে আমগুলো লগে থাকতে হইব, বাবার যদি জানকে আমরা ওই আটখা করে একটা দোয়া করে দিবো যে যারা আমগুর থুয়ে গেছে হ্যাঁ করে আল্লাহ তুমি দেখো, তারপর হলে আপনি ওটা আপনারা বুঝে নেবেন। আপনাকে সবসময় শুনি, আজ প্রথম মেসেজ দিলাম, ভালো আছি ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, আমগো বন্ধু তনুশ্রী। তনুশ্রী নিয়মিত যদি আপনি লিখেন তাহলে আমার লেগে একটু সুবিধা হয়, স্পেশালি আমার লেগে তো সুবিধা হয় যে আমার এই বন্ধুটা সবসময় থাকে। যেমন যে যে বন্ধুর কথা বললাম, সালিহুর থাকে, আমার লগে অবসান থাকে, তো এরকম অঙ্কুর থাকে, তো এরকম বন্ধুরা, তারপর অমৃত বোস, তো এটা সবসময় থাকে, এলাকা বেশি মনে থাকে আর কি। ভাইয়া সাইবা গানটা প্লে করেন, আমি রাকিব রংপুর থেকে পড়ছি আমি আপনার SMS। আকলিমা ভাইয়া, সামনে আমার বিয়ে, আপনার ব্যান্ড পার্টিটা নিয়ে আসবেন। আমি বিয়ে শাদিতে যদি ওই জায়গায় লোকেশনে গিয়ে বাজাইতে হয় তাহলে কিন্তু বন্ধু একটা রেট আছে, ফ্রি তো বাজান যাবো না বন্ধু, এত ফ্রি হলে পেট চলবো কেমনি। ভাইয়া অসুস্থ ছিলাম তো তাই তোমার সাথে যুক্ত হতে পারিনি, এখনো গলা ব্যথা আছে। ভাইয়া তোমার হাসিটা অনেক সুন্দর, জিনিয়ার ইচ্ছা, শুক্রিয়া বন্ধু দুষ্টু। আচ্ছা, পরি লিখছে রংপুর থেকে, ভাইয়া একতরফা ভালোবাসা কিভাবে ভুলবো, আমার বান্ধবী বলছে। একতরফা ভালোবাসা ভুলার বা ডিপ্রেশন ভুলার একমাত্র ওই হচ্ছে আপনার নিজের ইচ্ছাটা থাকতে হবে যে আমি কি লেগে ভালোবাসি, এটা কারণ খুঁজবেন, যেটা কারণ থাকতে হবে, তো যে আমি বুঝলাম যে না উনি আমারে ভালোবাসে এই কারণে আমি উনারে ভালোবাসি, আমারও উনারে ভালো লাগে, তাহলে ঠিক আছে একটা। হ্যাঁ, ঠিক তেমনইভাবে একতরফা ভালোবাসার ভিতরে আচ্ছা আমি আরে কি লেগে ভালোবাসি, এত আমার ওরকম ভালোবাসে না, ভালো লাগতে পারে, এরকম বহু নায়ক অনেক গায়ক গঙ্গ ভালো লাগে, দ্যাট ডাজেন্ট মিন্স যে না ওইটা আমার সারা জীবনের লেগে পাইতে হইব। তো ওইভাবে চিন্তা করে যদি নিজের একটা বুঝ দেন যে না ফাইন, আমার আমি যারা ভালোবাসতাম এটার একটা কারণ থাকতে হইব, তো যে উনি ফাইন, উনি একটা এরকম জব করে, অথবা উনি ভালো গান গায়, অথবা উনি ভালো কবিতা লিখে, অথবা উনি একটা ভালো মানুষ, অথবা উনি আমার অনেক পছন্দ করে, এই কারণে আমি আর পছন্দ করি। কিন্তু হ্যাঁ সুন্দর, এলাকায় আমি ভালোবাসি, হ্যাঁ আমার পাত্তা না দিক, কিন্তু আমি আরে ভালোবাসি, এটা এইটা যতক্ষণ পর্যন্ত আপনার দিলের থেকে এই ধরনের মেন্টালি বা এই মন মানসিকতাটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারবেন না। মন মানসিকতাটা বয়সের লগে লগে চেঞ্জ হয়ে থাকে, সবচেয়ে ভালো হয় আপনি যে বয়সে আছেন ওই বয়সে যদি একটু বোঝার চেষ্টা করেন অ্যাডভান্স লেভেলের, তাহলেই আপনি মোটামুটি একটা আনসার পেয়ে যাবেন। আচ্ছা, এক ও ভাই মেসেজ পড়ো, হি হি হা হা সানিম, ওকে আমি সানিম লিখছে, এক নামে আমাকে অপমান করেছো, তার সাথে আমি কথা বলি না, সে তো কথা বলতে চায়, আমি কি করি সানিম, এক নামে আমাকে অপমান করেছে তার সাথে আমি কথা বলি না, সে তো কথা বলতে চায়, আমি কি করি সানিম, কথা শুনবার পারেন যে উনি আসলে কি কইবার চায়, তারপর আপনি আপনার কথা বলতে চান যে না আমি আসলে আমার জীবনের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী তোমার লোকে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না, আমি অনেক কষ্ট পাইছিলাম, ওই কষ্টের পরে আমি ঘুরে কারাইছি, আমি অনেক ঠিকঠাক আছি, তো আমি আসলে এইভাবে আসলে আমার লাইফটা লিড করতে চাই, তুমি যদি ই করতে চাও তাহলে তোমার ওই ধরনের বিহেভিয়ার এগুলো চেঞ্জ করতে হইব, ঠিক আছে, যদি আমি দেখি তারপর আমি চিন্তা ভাবনা করবো, এটা কইতে পারেন আপনি। ফারিয়া লিখছে, ফারিয়া নামে আর কি সবাই ডাকে, আচ্ছা আমগো যে বন্ধুটা ছিল আদ্রিতা মুস্কান ফারিহা, তারে ফারিহা নামে সবাই ডাকে, বাকিগুলো তো ডাকতে পারে, আমার মনে স্পেশাল মানুষরা ডাকবো, আদ্রিতা কয়েটা কয়া, তো ফাইন, আপনার তিনটা নামই সুন্দর। নুসাইবা লিখছে, ভাইয়া একজন তোমার গাল গোলুমুলু বলেছে কিন্তু তুমি তো পুরা ফেস থেকে ভয়েস পর্যন্ত গোলুমুলু, দুষ্টু দিয়া বইরা গেছে গা দুষ্টু রাজা, সই করবো আজকে আমি সরমের তালায়। আচ্ছা ওকে, তারপর আর কি লিখছে দেখি, ভাইয়া মানুষ যেমন মোবাইল অ্যাডিক্টেড হয় তেমন আমি তোমার ভয়েস অ্যাডিক্টেড হয়ে গেছে, ও রিয়েলি আই এম কামিং, শুক্রিয়া। এদিকে আছে লোক, কেমন আছো সিফু ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি, দিনে সূর্য থাকার কারণে আমাদের গরম লাগে কিন্তু রাতের বেলা তো সূর্য থাকে না, তাহলে আমাদের রাতে গরম লাগে কেন? দুবার রংপুর থেকে, মনে করেন আপনি একটা জাজিম রক্তসকের ভিতরে পানি ফালাই দিচ্ছেন, রোদ মোদ কিচ্ছু নেই, তারপর যখন ওইটার ভিতরে যে কেউ বই, আচ্ছা সব বাদ দেন, একটা লোকাল বাসের ভিতরে যখন বৃষ্টি হয়, জানলা মানলা তো মোটামুটি বেশ সুন্দরভাবেই খোলা থাকে লাগানো অবস্থায়, তো এটা আপনারা নিজেরাও দেখেন, তো ওই জায়গার ভিতরে তো পানি বইরা থাকে, তারপর যখন দিনের বেলা মানুষজন ওইটার ভিতরে যায় বয় বা আমরা যখন যাই বই উঠা যখন যাই, তখন মোটামুটি একটা ছাপ পড়ে যায় পিছনের দিকে, তো তখন তো বৃষ্টি আছে না, তারপরে পরে গেলে গা, ধরেন জাজিম তোষকের ভিতরে পানি ফেলাইছেন, তারপরে সূর্য নেই রাইত হয়েছে দিনের বেলা ফেলাইছেন,
রাইতে গেছে কা ওটা ভিজা ছিল, ওটার উপর বহার পরে তারপর আবার ভিজা কেলে গা। কারণ এটা বুঝাইলাম এই কারণে, সারাদিন তো শৈলের ভিতরে আমরা এই গরমটা লয়ে রাখি, যখন গরম জায়গা তখন এটি বাইরেতে থাকে, তখন আরো বেশি গরম লাগে। এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, এটা হলো সিফাতিক ব্যাখ্যা, ঠিক আছে। আর গরম লাগে এটা আমাকে বিভিন্ন কারণে লাগে, এটা ওয়েদারের কারণে লাগে। সূর্য থাকলেই যে খালি আপনারই থাকবো, রাইতের বেলা তো চুলার পারে যায়ও আপনি রান্নাবাড়ি করেন, তখন গরম লাগে গেলে গা, চুলার আগুন জ্বালান, রাইতের বেলা সূর্য তো থাকে না, আগুন তো থাকে, ওটাতে তো গরম লাগতে পারে। গাড়ি ঘোড়া থাকে, এটার একটা ইঞ্জিনের গরম আছে। বাড়ির সামনে গাছগুছ নেই, এটার একটা গরম আছে, ঠিক আছে। শৈলের একটা গরম আছে, তো সব কিছু মিলাই আর কি আমাকে রাইতের বেলা গরম লাগে আর কি, এটা একটা বিষয়। আর তবে সবচেয়ে সহজ বুদ্ধি হলো গিয়া, মানে সহজ ই তুবা যদি কই, তাহলে সকালবেলা সূর্য আমরা লগে লয়ে রাখি, আর ঠিক রাইতের বেলা আমগো মনে মানে ওই সূর্যের আলো বা সূর্যের গরম আমগো শৈলেতে বাইরেতে থাকে, এলাকে একটু গরম একটা ব্যাপার থাকে। মার্ভেল বা এই যে ফ্যান্টাসি মুভি যেগুলো আছে ওগুলো দেখবার পারেন, কেমনে বাইরে সুপার পাওয়ার এগুলা, ঠিক আছে। আচ্ছা, সালিউল লিখছে, ভাই 2011 সালে রংপুরে বেতার থেকে একজন বন্ধু আমার ফোন নাম্বার সংগ্রহ করেন, তারপর থেকে সে আমার খুব ভালো একজন বন্ধু হয়েছে আমার। আচ্ছা, গত 5 বছর পর গতকাল তার সাথে আমার কথা হয়েছে, উনি আপনাকে খুব পছন্দ করেন, যাক আলহামদুলিল্লাহ। কাল আমাকে আপনার কথা জিজ্ঞেস করলো, উনার নাম সুজয় বিশ্বাস, বাহ সুন্দর নাম। তার বাড়ি কুলাঘাট লালমনিরহাট, ভাই আপনি তাকে স্বাগতম জানান। অবশ্যই অবশ্যই জানাবো, সুজয় বিশ্বাস বন্ধু আমার স্বাগত জানাইতেছে আপনার, আছেন কি মন আপনি? আর অনেক অনেক শুক্রিয়া, আমাকে আরও একজন নিয়মিত লিসনারের লগে আপনি যোগাযোগ করছেন, আমাকে সালিহুরের লগে, এবং সালিহুরেরও শুক্রিয়া যে সালিহুর সুন্দরভাবে আবার হয়তো বা এর লগে কথাবার্তা কইছে এবং আমগো লগে জয়েন করছে, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। এ জায়গা আছে আমগো বন্ধু সিফাত ভাইয়া, কেমন আছেন? লাঞ্চ করেছেন? জয়েন হয়ে গেলাম চক্কর বক্কর বাচ্চিতে সিফাত ভাইয়ের সাথে। আপনি কেনা গো? ওইটাই যেটার লগে জয়েন করছেন সিফাত ভাই রে, বলছি অচেনা কাউরে বলি নাই, রংপুর থেকে হাফসা। ওকে সিফাত ভাই রে, আমি জানাই দিমু। এ জায়গা আছে ভাইয়া, তুমি এফ এম এ কতদিন থেকে কাজ করো? আমি 4 বছর থেকে এফ এম শুনি। আমার যদি আমি মোটামুটি হিসাব করি 14-15 বছর তো হয়ে গেছে গা আমার জিন্দগিতে আর কি এফ এম। এটা আসির কিলোর অনেক কারণ উচিত না, ওরে দৈরা ভাইয়া তুই এদিকে একটু, এদিকে হালকা এদিকে, জাস্ট একটু ঘুরে দিকে। হ্যাঁ এবার যা, তুই সমস্যা নাই, মানে জাগা বেজাগায় আসি দে আবার। এনিওয়ে আমরা যাবো গানে, ফিরতে আসি পরবর্তী ঘন্টায়, যে গানটা শুনবো ইমরান এন্ড কনার গান জঙ্গলি সিনেমা থেকে, বন্ধু গোসনা। শুনতে থাকেন, লগে থাকেন।

0: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4টা।

0: চক্রবক্কর
1: চক্রবক্কর
0: চক্রবক্কর বাতচিত
2: চক্করবক্কর বাচ্চিতে নয়া ঘন্টা শেষ ঘন্টা শুরু হয়ে গেছে। বন্ধু যারা যারা এই মুহূর্তে জয়েন করছেন, সপ্তাহে স্বাগত জানাইতেছি। ঢাকা এফ এম 90.4 এ সিফাত আছে আপনার লগে চক্করবক্কর বাচ্চিত লয়ে, যেই শোটা প্রতি রবিবার হয় বিশেষ দুপুর দুইটা তেলে বিকাল পাঁচটা পর্যন্ত সিফাতের লগে ঢাকাইয়া চক্করবক্কর বাচ্চিত। অনেক অনেক শুক্রিয়া আমার বন্ধু করে যারা যারা একই অলস সময়ের ভিতরে না ঘুমায়া না খায় না খায় তো অনেকে খাইতে খাইতে হন আর কি, মানে না ঘুমায় ব্যস্ততার মধ্যেও আমার লগে জয়েন করেন, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, এর মধ্যে যারা যারা আছেন আমার লগে, আর এদিকে স্পাইডারম্যান কিন্তু ফাইনাল হইতেছে, নতুন যে মুভিটা আছে, তো যদিও আমার এখনো দেখা হয়নি, দেখার ইচ্ছা আছে, কারণ দেখলাম বিলিয়ন কামাই লাইতেছে। আচ্ছা, হনতে আমগো দিতে আর না, আমি বুঝলাম না, আমি আমরা দেখি আমগোরে দেন আমগোতে লয় আরো, এটা হইলো। হ্যাঁ, আমি একবার চাইছিলাম ইয়ে অনিল লেগে স্পাইডারম্যান, কিন্তু ঢাকা শহরে স্পাইডারম্যান সম্ভব না, তারে তুরে পেয়ে চময়রা থাকবো। ওকে, সো আমগুলোকে যারা আছে, ভাইয়া তুমি কি নোটিস করেছো তোমার এখানে বড় বান্ধবী ছোট বান্ধবী আছে, এখানে ব্রো বান্ধবী ছোট বান্ধবী আছে, আমার সব বান্ধবী আছে, বন্ধুরাও আছে বান্ধবীও আছে, এটা লগে বন্ধুকে ভালোবাসা আর কি। এদিকে আছে বুঝলাসি বউ ভাইয়া, আমি একটা ছেলেকে একতরফা ভালোবাসি কিন্তু সে আমার থেকে অনেক দূরে থাকে, তাই আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয়। জানো আমরা 3 বছর একই ফ্ল্যাটে পাশাপাশি ইউনিটে থাকছিলাম, আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল, আমরা সারাদিন একসাথে খেলতাম খাইতাম পড়াশোনা করতাম ঘুরতে যাইতাম। তখন আমি ক্লাস 2 না 3 পড়তাম, আসলে তখন তো আমার সত্যিকারের ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি, কিন্তু আমি যখন তার থেকে আলাদা হয়ে গেলাম তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ফাইন বন্ধু, এটা হইতেই পারে, কিন্তু কথা হলো যে ঠিক একই অনুভবটা কি হ্যারো হয়েছে কিনা এটা জানাটা অনেক জরুরি। 2 নম্বরের লোকে আপনাকে দুই পরিবারের মধ্যে আসলে সম্পর্কটা কেমন, বিয়া মানে কিন্তু শুধুমাত্র পোলা মাইয়া অথবা এরকম আসলে সম্পর্ক না, ওই সম্পর্কটা ওই লোকে একদম পুরো দুইটা পক্ষের হয়, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই প্রেম করলেও চিন্তা করবেন যে সামনে একটা এটার মানে পরিণয়ের দিকে যাইতে, তো ওই ক্ষেত্রে আপনারা আসলে যারা যারা একটু আগে থেকে, ফিউচার তো আমরা কেউ জানি না, কিন্তু মোটামুটি যদি একটু সচেতন থাকি অথবা যদি একটু বুঝে সামনে আগে এটা যে কোনো ক্ষেত্রে, তাহলে হয়তোবা কিছুটা যদি সমস্যাও থাকে রিস্কও থাকে এটা কিছুটা কম থাকে অথবা প্রস্তুতি নেওয়ার মতো একটা জায়গা থাকে, তো ওই ক্ষেত্রে আপনার ভালো লাগাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং যেমনি আপনি বিবরণ দিচ্ছেন এমনি একজন মানুষের প্রতি একটা ভালো লাগা ভালোবাসাটা জন্মানো খুবই সহজ বা স্বাভাবিক, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আপনার একটু কনফার্ম হওয়া উচিত ওই দিক থেকেও। যদি দেখেন যে ওই দিক থেকেও সেম, তাহলে দুই ফ্যামিলি মিলে কথাবার্তা করেন বা ফ্যামিলির আস্তে আস্তে করে জানান। আর যদি দেখেন যে না এর দিক থেকে এই ধরনের কোনো কিছু নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে এই জায়গাটা থেকে মুভ করে আসা উচিত এবং মনে মনে এটা চিন্তা করা উচিত যে আমার ছোটবেলার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, যে আমার খুব সুন্দর কিছু স্মৃতি আছে এর লগে, স্মৃতিগুলো খুব সুন্দর, এইভাবে আসলে আগে যাওয়া উচিত, ঠিক আছে বন্ধু? আশা করি আপনি আপনার মতো করে একটা বেস্ট কোনো সলিউশন চিন্তা করে তারপর আগাইবেন সামনে। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, চলে আসছি আমি সাফায়েত আলম কাইফ, ইয়াস কাইফ, রংপুর গোমস্তা পাড়া থেকে AR 10 to 12 দিন আছি, আচ্ছা AR 10 থেকে 12 দিন আছি রংপুরে, ভাবতে কষ্ট লাগছে আবার খুশিও, স্কুল থেকে আগে এসে পড়েছি, গোসল করেছি, দেন নামাজ পড়ে শুয়ে শুনছি, খাবো একটু পর, যাক মাশাল্লাহ ইনশাল্লাহ সারাক্ষণ আছি, অনেক অনেক শুকরিয়া কাইফ। আর এটা তো আমি গতবারই করেছিলাম আপনারা যে একটা জায়গায় যখন আপনি থাকবেন ওই জায়গাটার প্রতি একটা মায়া জন্মাইব, তারপর ওই মায়াটা কাটাতে কিছুটা সময় লাগে, কিন্তু মানুষ আমরা এমন যে আমরা আসলে সব কিছুর মধ্যে নিজের নিজে গুছায় ফেলাইতে পারি, একান্ত ইমোশনাল বা অন্ধ ইমোশনাল মানুষজন ছাড়া। আচ্ছা ভাইয়া, আমি ইসফার SSC 2026 GPA 5 পেয়েছি, কংগ্রেচুলেশন বন্ধু ইসফার, সুন্দর নাম, এবং আপনি GPA 5 পেয়েছেন, অনেক অনেক অভিনন্দন। আপনার সামনের সময়গুলা, সামনের যে জায়গায় আপনি ভর্তি হন অনেক সুন্দরভাবে আপনি ওই জায়গায় পড়ালেখা করেন, সামনে আগায় যান, আমরা এই দোয়া করি। নাহলে আমরা অনেক সময় দিই যে গোল্ডেন A+ পাওয়া একটা ছেলে আতখা কলেজ উইটটা ফেল করা শুরু করলো, কি প্রেমে পড়েছে সে, ঠিক আছে, তখনই গিয়ে প্রেমের নামটা খারাপ হয়। কিন্তু অনেকেই আবার আছে যে প্রেমে পড়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট করে। আমরা যদি একটা সিনেমার কথা কই, 12 ফেল, এই মুভিটার ভিতরে যদি আপনি দেখেন, এই মুভিটার ভিতরে অন্যরকম একটা ভাইব আছে যেটা আপনারা ধরে রাখবে এবং লাস্টের দিকে গিয়ে আপনি একটা অন্যরকম একটা সুখ পাবেন। ওকে, আনন্দ লিখছে, নিজেকে তো অনেক চালাক ভাবেন, বলেন তো দেখি কোন ফল কাঁচা থাকলে ডাব আর পেকে থাকলে নারকেল। আমি নিজেরে জিন্দিগিতে কোনোদিন চালাক ভাবি নেই, আমি নিজেরে নিজে সবচেয়ে বড় বোকা ভাবি এবং আমি আসলেই কিছু জানি না। এলেগে তাই এই যে বন্ধুর কাছ থেকে হিগোনে লেগে নেলে না আইতাম চালাক ভাবলি, আমি নিজে বড় বড় কলাম লিখতাম। হ্যাঁ, কঠিন প্রশ্ন করছে, কাঁচা থাকলে ডাব তার পেকে গেলে নারকেল, এটা কি কলা হইব, পারতাছি না নাকি সফেদা, না সফেদা হইব না, তাহলে কি হইব এটা, ও পাইছি লাউ হয়েছে না আফ্রিদা ওয়াসিমা ওয়াও লিখছে শুক্রিয়া আফ্রিদা ওয়াসিমা আর আছে তাসলিমা আক্তার কেমন আছো ভাইয়া আমি তাসলিমা বেশ কয়েকদিন তোমার ফোন নাম্বারে টেক্সট দিয়েছিলাম আজ কমেন্ট করলাম অনেক অনেক শুক্রিয়া তাসলিমা আক্তার আমগুলিগা মানে SMS কমেন্ট হোয়াটসঅ্যাপ তিনোটা খোলা আছে যার যেইভাবে লিখার সুবিধা বা যেইভাবে কথা এক্সপ্রেস করে মজাবান করতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গার মধ্যে আমগো বন্ধু আরও কে কী লিখছে একটু দেখি আমি অনেক বন্ধু আসলে লিখতেছেন এই লিখে আপনাকে আরও অনেক অনেক শুক্রিয়া যে আসলে কথা কোনো দিন যে শেষ হয় না এটা বোঝা যায় আর এদিকে আমগুলোকে হোয়াটসঅ্যাপেও আছে বন্ধু এক বন্ধু লিখছে হাই হ্যালো বন্ধুর নাম কই অলি আহমেদ সম্ভবত বন্ধু নাম লিখে নেই আমি আর আসলে ওই হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট থেকে নামটা দেখলাম আর এদিকে ফেসবুকের মধ্যে ফেসবুক তো আমরা পড়তেছিলামই আর এদিকে আমগুলোকে আছে SMS এর মাধ্যমে অনেক অনেক বন্ধুরা তো আমরা SMS কিছু পড়া ফেলামো যারা যারা আমগুলোকে জয়েন করছেন আর যারা জয়েন করবার চান এই শেষ ঘন্টায়ও 01841904904 এটা আমগো নাম্বার এই নাম্বারে আপনি আলবত আপনার কথাবার্তাটি শেয়ার করবার পারেন যারা অলরেডি শেয়ার করছেন মানে অলরেডি অনেকেই শেয়ার করছেন আমগুলোকে কথা যেমন আমগুলো লিখছিল গিয়া আমগো বন্ধু বাসা থেকে বিদায় আচ্ছা বাসা থেকে বিদায় তুমি তোমার ব্যান্ড পার্টি নিয়ে আসিও তুই তো আমরা তো কইলামই যে ব্যান্ড পার্টির একটা বাজেট আছে বাজেট দিলা যামু নেলে কেমনে আচ্ছা তুমি কি বই পড়তে পছন্দ করো আমি তো পছন্দ করি কিন্তু বন্ধু ওইভাবে তো সময় পাই না আর একটা সময় পড়তাম আমি কইছিলাম এই গল্পটা যে একটা সময় বই পড়তাম আমি এবং যখন পড়তে পারতাম না তখন আমার আম্মি আর আমার ছোট বোনদের পড়াইতাম তারপর আমি বাসায় গিয়া মনে করেন ভাত খাইতে খাইতে শুনতাম গল্প যে কি আছিল গল্পে সৈয়দ ভাই কেমন আছেন আপনার রবিবারের শো শুনি খুব ভালো লাগে আমার আজকে প্রথম SMS করলাম আমার নাম সুবর্ণা রায় কুড়িগ্রাম থেকে সুবর্ণা স্বাগত জানাইতেছি বন্ধু অনেক অনেক শুক্রিয়া আপনার SMS এর লেগে আর এদিকে আমাকে আইরিন আর কি বিদায় নিয়েছিল বাসা থেকে বিদায় ওকে রংপুর থেকে আইরিন আমগো আর ওইদিকে আছে আমগো বন্ধু সিবাদ ভাইয়া কেমন আছেন আপনার আচ্ছা এটা আমরা পড়লাম আরও আছে এলো গিয়া ওই সিফট সিফট আমি তোমার প্রেমে পাগল তাই নি স্কুল থেকে ক্লান্ত হয়ে আসলাম হে হে হে হে সামিয়া ফ্রম রংপুর তাহলে একটু পানি উনি খান একটু রেস্ট লোন কানে এয়ারফোন দিয়ে শুনেন অথবা লাউডে দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই সালিহ লিখছে হ্যাঁ ভাই গতকাল আমার ওই ফ্রেন্ড আপনার আপনার ও মুকুল ভাইয়ের কথা বলছেন আচ্ছা ফাইন উনি বর্তমানে সিরাজগঞ্জে একটা চাকরি করেন বাহ মাশাল্লাহ অনেক অনেক দোয়া রইল হ্যাঁ লিখা হাউ আর ইউ সিফাত নাবিল ফ্রম রংপুর নাবিল আলহামদুলিল্লাহ ফাইন হোয়াট অ্যাবাউট ইউ ম্যান ও মাই গড ইংলিশ কইতেছি আমি কমন কেউ তো কয়ও না আমারে যে ওয়া ওয়া আচ্ছা কথায় দম আছে ভাই বড় হয়ে ছোট হব হ্যাঁ তো বড় হয়ে তো ছোট বড় হয়ে আর কত বড় হবো পরে বেশি বড় না কাইটটা বেঁচে লেবো গাছ মনে করে আচ্ছা আরো লিখছে আমগরে সিফাত ভাইয়া আমি রংপুর থেকে রাফিউল বলছি আপনাকে অনেকদিন থেকে শুনতাম আজ মেসেজ দিলাম শুক্রিয়া রাফিউল এতদিন কে লেগে দেন নেই কি লয় অভিমান আছিল এটা একটু জানাবেন ভাই আমি ক্লাস সিক্সে আছি আমরা সবাই আমারই ভাই কই আর আরেকটারে গার্লরা আচ্ছা ভাই আমরা ক্লাস সিক্সে আছি আমরা সবাই আমারে ভাই কয় আর আরেকটারে গার্লরে ভাবি কয় কেন ওই ছোটবেলায় বড় হয়ে আর কি বিভিন্ন সম্বোধন দেওয়ার মধ্যে যে মজাটা ওইটা নেওয়ার চেষ্টা করতেছে কিছুই না আপনি আবার সিরিয়াসলি ভাই বাইরে মানে কি অগরে ভাবি ভাবা শুরু করেন না তাহলে বিপদে পড়বেন আর কি এটা লোকের বিষয় টাকা ছাড়া দুনিয়া চলে না গানটা অ্যালান ওয়াকারের সঙ্গ টাকা ছাড়া দুনিয়া চলে না এটা অ্যালান ওয়াকার কবে গেল সাফ আচিডং থেকে লিখছে ইস্ট অর ওয়েস্ট সিফাত ভাইয়াস বেস ইয়ো ইয়ো গার্ল ওকে মেসেজ পড়ে নেই পেশেন্সের টেস্ট ওকে রাজাও কি রাজা বাদশাহও কি বাদশাহ সম্মানিত সিফাত শাহ সকলে বলি মারহাবা মারহাবা মারহাবা আচ্ছা এ আরো একদম প্রথমে লিখছিল গিয়া শাহজাদি প্রসাদ সালাম সালাম সাবধান হন সম্মানিত রাজসভাসদ বৃন্দ সকলকে যথাযথ আসন গ্রহণ করার অনুরোধ জানানো যাচ্ছে কেননা এখন আমাদের মাঝে উপস্থিত হয়ে রাজদরবারে রাজ সিংহাসনে আসন গ্রহণ করবেন রাজাও কি রাজা বাদশাহও কি বাদশাহ সম্মানিত সিফাত শাহ শাহ শাহ শাহ শাহ মারহাবা মারহাবা মন্ত্রী সাহেব আরে দূর আমি তো কই গেছি আরে কই লাগে গেছেন গা আমারে আমি ভুলে গেছি আমি চক্কর বকর করতে চাই মনে হচ্ছে আমি রাজপ্রাসাদে বয়ে রয়েছি শুক্রিয়া আপনারে আচ্ছা নিজে লিখছে ভাইয়া একটা প্রশ্ন তো হলো ঢাকায় আছে টাকায় আছে কিন্তু বাংলাদেশে নেই এটা কি যদিও আমি ধাঁধার উত্তর দিতে একদমই মানে প্রস্তুত না এই ক্ষেত্রে, তারপরে ওইটা হলো ক, ঢাকাতেও ক আছে, তারপরে টাকাতেও ক আছে, বাংলাদেশের ভিতরে নাই। আচ্ছা ভাইয়া, আমি বারবার নাম্বার চেক করে মেসেজ দিয়েছি, অন্য কোথাও যাইনি, এই নিয়ে দুই দিন মন ভেঙে দিলেন, যান আর কোনোদিন মেসেজ করবো না। বন্ধু এই এই লাইনটা কোয়েন না প্লিজ, এই লাইনটা আমার কাছে ওই যে বাংলা সিনেমার ওই যে ইয়ার মতো লাগে, যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, করে আরেকজনের বিয়ে করে ফেলানোর মতো আর কি। তো বিষয়টা হলো এটা হয়তোবা আপনার মোবাইল অপারেটর বা ওই নেটওয়ার্কে কোনো ঝামেলা হইবার পারে, আমি যেটুকু পাইছি ওইটুকু আপনারা কইছি। আর শুধু আপনার জন্য আজকে 110টা মেসেজ কিনেছিলাম, আহারে বন্ধু আমার লক্ষ্মী বন্ধু, যাতে আপনার প্রতি সত্যি যুক্ত থাকতে পারি। আচ্ছা ওইটা হয়তোবা কোনো অন্য কোথাও গেছে, আমি তো পাইনি বন্ধু, আপনার এই নাম্বার থেকে আমি আসলে ওই দুইটার বাইরে আর কোনো SMS পাইনি, এটা আপনারা জানাইলাম যেন আপনি মানে ক্লিয়ার হইতে পারেন যে হয়তোবা নেটওয়ার্কে প্রবলেম হইতেছে বা সব মেসেজ যায় না, উল্টা দিয়ে আপনি আমার উপরে দোষারোপ করে বই রয়েছেন। শুভেচ্ছা, স্বাগতম, সিফাত ভাইয়ের আগমন, সবাইকে স্বাগত জানাচ্ছি সিফাত ভাইয়ের পক্ষ থেকে চক্কর বক্কর বাচ্চিতে। ইতি তোমার ছোট ভাই রিফাত বলছি রংপুর থেকে। আচ্ছা ভাইয়া, রিফাত আর সিফাত নামে কত মিল তাই না বলো? হ্যাঁ আমার ছোট ভাইয়ের নামই রিফাত, আমরা সিফাত রিফাত দুই ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম সিফাত ভাই, চলে আসছি আমি সাফায়েত আলম কাইফ রংপুর থেকে। আচ্ছা আমরা এটা পড়ছিলাম, কাইফ আবার SMS ও জানাইছেন, শুক্রিয়া। আপনার এই নাম্বার থেকে আমি আসলে ওই দুইটার বাইরে আর কোনো SMS পাইনি, এটা আপনারা জানাইলাম যেন আপনি মানে ক্লিয়ার হইতে পারেন যে হয়তোবা নেটওয়ার্কে প্রবলেম হইতেছে বা সব মেসেজ যায় না, উল্টা দিয়ে আপনি আমার উপরে দোষারোপ করে বই রয়েছেন। শুভেচ্ছা, স্বাগতম, সিফাত ভাইয়ের আগমন, সবাইকে স্বাগত জানাচ্ছি সিফাত ভাইয়ের পক্ষ থেকে চক্কর বক্কর বাচ্চিতে। ইতি তোমার ছোট ভাই রিফাত বলছি রংপুর থেকে। আচ্ছা ভাইয়া, রিফাত আর সিফাত নামে কত মিল তাই না বলো? হ্যাঁ আমার ছোট ভাইয়ের নামই রিফাত, আমরা সিফাত রিফাত দুই ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম সিফাত ভাই, চলে আসছি আমি সাফায়েত আলম কাইফ রংপুর থেকে। আচ্ছা আমরা এটা পড়ছিলাম, কাইফ আবার SMS ও জানাইছেন, শুক্রিয়া। আপনারা মিস কাতরে দেখবার পারতেছি, ভালোবাসা যেমন দূর থেকে সুন্দর, নীরবে FM শুনো।

হচ্ছে এক একজনের মানে সংজ্ঞাটা, ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম, ঠিক আছে? তো যারা দেখা গেছে একদিন পরে আপনি কেউ কেউ এরকম পাবেন যে না, পৃথিবীতে কখনো আর ভালোবাসবো না, বিয়ে করবো না আর কখনো, কেন? কারণ এইটাকে আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস করবি তো পরে, হয়তো তোর কেউ পছন্দই করে না, ওইটা ঢাকনের লেগে এটা করতেছে। সবার ক্ষেত্রে এমন না, কেউ কেউ সত্যি কথাও কয়। আচ্ছা, এদিকে আমগুলোকে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা ছিল, আমি তোমার মেজ বান্ধবী, এটা সবচেয়ে মজার ছিল, মেজ বান্ধবী, ওকে? আচ্ছা, এই জায়গায় লোকে আরো বন্ধুরা কি লিখছে, বহুত ভালো লাগতেছে। আচ্ছা, অনেকদিন পরে আপনারা শুনতেছি, বহুত ভালো, শুক্রিয়া বন্ধু। সিফু দাদা শুনছি কিছুক্ষণ আর শুনতে পারছি না, ভালো থাকবেন দাদা, আলবিদা আফরিন। ওকে আফরিন, আপনিও ভালো থাকবেন। তবে এই মুহূর্তে একটা গানে যাবো, সেরকম একটা গান, নোবেল ম্যানের গান কবর। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চক্করবক্কর বাতচিত অনেক মজার মজার কথা পাই গেছে, আমার বন্ধুরা লিখছে। তার আগে কইতাছি সিফাত আপনার লগে আছি, রবিবারের বিশেষ্য ঢাকাইয়া চক্করবক্কর বাতচিত লিয়া ঢাকা এফএম 90.4 এ। আপনি টিউনও করতে পারেন, আপনি অ্যাপের মাধ্যমে শুনবার পারেন, যাগো অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন আছে এরা কিন্তু চাইলেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলেই আমাকে অ্যাপটা পাই যাবেন। সুন্দর লোগো সহ অ্যাপটা ডাউনলোড করে ফেলাবেন, তারপরে বিন্দাস আপনি শুনতে থাকবেন। এর মধ্যে যারা লিখছেন, তাসলিম আক্তার লিখছে, সিওর ভাই আমার সাথে আমার ছেলেও তোমাকে শুনছে, ও বলছে আম্মু কে এত কথা বলে, নানি ফোন দিলে তো তোমাকে তুমি কথা বলো, এখন তুমি কথা বলছো না কেন, তুমিও কথা কও। সেরকম বাচ্চা খুব ব্রিলিয়েন্ট, দুয়ার হইল ওর লেগা, ঠিক আছে আপনি একটু কথা করেন, আপনি ওরা বুঝানোর লেগা, ওরা মিথ্যা প্রমাণ করেন যাবো না, আপনি কবেন মা এটা এরকম শুরু করেন, সমস্যা নেই। আনন্দ লিখছে, চুলে কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল মাখো, এত নেশা ভরা গন্ধ কেন তোমার চুলে, ওয়াট আ উপমা, সুন্দর। আফ্রিদা ওয়াসিমা লিখছে, ভাই আমি আরেকটু শুকালে আপনাদের রেডিও স্টেশনে যাব। এ কি শুকানোর লগে রেডিও স্টেশন, মনে করেন আপনি আইতে গিয়ে বৃষ্টি আইলো ভিজে গেলে, ও আচ্ছা ওই সুখের কথা হয়ে যায় না, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি বন্ধু মানে আমাকে বন্ধু, আপনি মনে করেন আপনার স্বাস্থ্য ভালো থাকুক খারাপ থাকুক এটা নিয়ে আমাকে কোনো মাথা ব্যথা নাই, বন্ধু আপনি সবসময় সুস্থ থাকেন আমরা এটাই চাই, এটা লোকের সবচেয়ে বড় কথা। আচ্ছা আর এদিকে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তাছে আমাকে, যে বন্ধু আছে অর্চনা রায় লালমনিরহাট থেকে, তোমার নামের টাইটেল কিন্তু সেই ছিল সিফাত শাহ, এটা ব্যাপার আছে না, রাজকীয় একটা ব্যাপার। আচ্ছা আমার লাইফে এখন পর্যন্ত সবচেয়ে আনকমফোর্টেবল সিচুয়েশন হলো বাবা মার সাথে একসাথে বসে মুভি দেখছি, তখন যদি রোমান্টিক সিন আছে, এটা খালি আপনার না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে বেরোম, এই অভিজ্ঞতাটা আমার অনেক হয়েছে, তোমার সাথে এরকম কখনো আয় হয় বড়া আমার জিন্দগিতে এরকম খুব রিসেন্ট টাইমে এরকম হয়েছে, এটা এমন কোনো কিছু না, সবচেয়ে বড় কথা লোকের বাবা মা লগে বা পরিবারের লগে যখন বইবেন আপনি, অনেক সিনই দেখা গেছে যে বা অনেক ডায়লগও আমার কাছে অনেক বেশি পরিমাণ কি কয় এটারে মানে মানানসন মনে হয় যে আয়রে কি লেগা বললাম বিজয়ের মধ্যে, কিন্তু এটা এক একটা ফ্যামিলি ট্রেন্ডের উপরে ফ্যামিলির লগে কি রিলেশন এটার উপরে নির্ভর করে। আমার ক্ষেত্রে তো অনেক সময় এরকম হয়তো দেখা গেছে হয়তো কোনো গান দেখতেছি, গানের মাঝখানে দেখা গেছে যে আব্বু বা আম্মু আয় পড়ছে, তো প্ল্যান আছে চ্যানেল চেঞ্জ করার, অথবা কম্পিউটার থেকে দেখা গেছে যে হয়তো বা চেঞ্জ করে ফেলানোর, যে না ফাইন আমি আসলে ওই ধরনের কোনো মিন করে আসলে দেখতেছি না, কিন্তু আনফর্চুনেটলি পুরা কপাইলে আমার ওদিনই স্কিন বড় হয়ে যেত গা এবং ওইটা পুরা কট। তো এরকম ঘটনা আমার মনে সবচেয়ে জিন্দগিতেই থাকে, এটা লোক আমাকে আসলে সবার প্রতি একটা রেসপেক্ট, এবং সব কন্টেন্ট আসলে সবার লেগে থাকে না, আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আমগো ভিতরে একটা ওই ওরকম একটা লজ্জা অথবা একটা ট্রেন্ড কাজ করার কারণে, মানে ফ্যামিলি নীতি কাজ করার কারণে আমগোর মধ্যে এই ভয় এই লজ্জাটা থাকে, এটা থাকাটা খুব জরুরি, ঠিক আছে, এটা যত মেনটেন করতে পারবেন তত ভালো। অনেকে আবার এটা পাততে দেয় না, যে ধর আমার চোখ দিয়ে আমি দেখতেছি হ্যার কি, তখন এরা আবার দেখা যাচ্ছে এগুলো বাইরে কথাবার্তা, পোলা তো দুষ্টু দুনিয়ার কথা শুনে না, কি সব দেহে না দেহে, কি গান শুনে না শুনে, আমরা তো একটা সময় দেখা গেছে যে এখনকার অনেক জনপ্রিয় আমি নাম কইলাম না, ওই গান শোনার সময় আরে কার গান শুনে সারাদিন কাইন্দা কাইন্দা এত স্যাড গান গাইকে লেগে এত ছেঁকা ওরা ক্যাটা দিল, এটা একবারে ক্যাটা কে বুঝাইব, যে একটা সিঙ্গার যখন গান গায় তখন ওইটারে হ্যাঁ ফিল করে গায়, কখনো আনন্দের কখনো কষ্টের, কিন্তু বেসিক্যালি ওইটা জীবন থেকেই নেওয়া বিষয়টা এরকম হয় না, ইমাজিনেশন থেকে নেওয়া হয়। আচ্ছা সিরাজ ভাই চক্করবক্কর বাতচিত 90.4 আজ আমার তৃতীয় বিয়া সবাইকে মিষ্টির দাউদ ফারুক হারাগাছা থেকে, তৃতীয় বিয়া বলতে কি এটা তো বিশ্বাসযোগ্য না বন্ধু, কারণ আপনি তৃতীয় বানানি ভুল, তো এরম বানান ভুলালে মানুষ তৃতীয় বিয়া করে জানা নেই আমার, যাই হোক আজকে আমার বলার মতো কিছু নেই, আমার মনটা একটু খারাপ। তানিয়া কি ইচ্ছে আপনার, দিলে কি ইচ্ছে কন্তুট্টু আমারে, সময় দি নাই তো একেবারে, তারপরে একটু জানাইতে মন চাইলে জানাবার পারেন। আচ্ছা হাই ভাইয়া কেমন আছো, আমি মেহেক একটু স্কুল থেকে এসে তোমার সঙ্গে যুক্ত গেলাম, মেহেক আপনার স্বাগত জানাইতেছি, অনেক অনেক শুক্রিয়া। মেহেক মানে তো জানেন, মেহেক মানে হচ্ছে সুঘ্রান। ওকে পরি রংপুর থেকে লিখছে, ধন্যবাদ বলার জন্য, আমার বান্ধবীকে গিয়ে বলবো, আমি বুঝি না এরা ভালোবাসার পরে বা করে কি পায়, আমার মতে সিঙ্গেল লাইফ অনেক ভালো, যা ইচ্ছা করে কেউ কিছু বলবে না, তুমি কি বলো ভাইয়া? না আমি আসলে সব মোটামুটি সবগুলোর পক্ষেই, ব্যাপারটা হইলো গিয়ে এগুলো ডিপেন্ড করে আপনার সময়ের উপরে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, এখন প্রেম ভালোবাসা করে কি পায় মানুষ, বা ভালোবাসা মানুষ কি পায়, ভালোবাসা মানুষ শান্তি পায়, মনের একটা শান্তি পায় যে না পায় না আমার সুন্দর কওয়ার মতো বা আমার কথাগুলো কওয়ার মতো একটা মানুষ আছে, এটা চিন্তা করে। কিন্তু এই একটা কজ দেখা জানলা হ্যার লগে যদি প্রেমে জান গে বেটা প্রেম করতে চাইতে না জোর করে না আমাকে তোমাকে ভালোবাসতেই হবে এরকম করে আর কোনোদিন হয় না আসলে। তো সিঙ্গেল লাইফের একটা লাইফ, যেমন ধরেন স্কুল লাইফে আপনি একটা মজা পান, কলেজ লাইফে একটা, ভার্সিটি লাইফে একটা, তিনটাই তো পড়ালেখা। কিন্তু তিন সময় আমগো বয়স থেকে তিন রকম এবং আমগো এক্সপিরিয়েন্স লেভেল, আমগো যেই চাহিদা, আমাদের যেই মনে করেন কি কয় এটারে ইচ্ছা অথবা কোনো কিছু উপলব্ধি করার ক্ষমতা, এগুলো বাড়তে থাকে আস্তে আস্তে। তো সবসময় সিঙ্গেল লাইফ ভালো বিষয়টা এরকম না, আবার সবসময় মিঙ্গেল লাইফ ভালো এটাও বিষয় না। আপনি আধখা ক্লাস সিক্স সেভেনে পড়েন অথচ প্রেম করে আপনি বাপ দেখাইতেছেন যে না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে নিয়েই বাকি জীবনটা সংসার করে, সংসারের বুঝোটা কি, এটা লোকে আমার বিষয়, ঠিক আছে। তো ওই সময়টা মানে আপনি যদি রাইট টাইমে রাইট জিনিসটা করেন ফাইন, বাট এর বাইরে যদি আপনি মানে বেশি অ্যাডভান্স হইতে চান তাহলে আপনি বিপদে পড়বেন, এটা খুবই স্বাভাবিক এবং সিম্পল ব্যাপার। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন সৈয়দ ভাই? ওয়ালাইকুম আসসালাম। আজকের পর থেকে হয়তো এই মাসুদকে এস এম এস এ পাবেন না। কি লেখা কি ইচ্ছে মাসুদের? মাসুদ এখনো ভালো হয় নাই মাসুদ। হ্যাঁ কি ইচ্ছে মাসুদের? হুনি কি লিখছে দিয়ে তো আমরা খুঁজে পাইতেছি না। তো আচ্ছা পাবেন না, কারণ গত সপ্তাহে আগের সপ্তাহে আপনাকে কার কারটা এস এম এস দিয়েছিলাম, আচ্ছা চার চারটে এস এম এস দিয়েছিলাম, ওকে আপনি একটাও পড়েননি। আমি আপনার জন্যই রবিবারে টিউশনি বন্ধ, হারে বন্ধু, দুঃখিত বন্ধু, আমার চোখের সামনে পড়ে নেই, পড়লে আমি অবশ্যই পড়তাম আপনার এস এম এস, আর আপনি আমার এস এম এস পড়েন না, তাই গত সপ্তাহে যুক্তই হইনি, আজ তারপরও যুক্ত হলাম, আর কখনো যদি যুক্ত হই তবে এস এম এস দিব না। মাসুদ ফ্রম সুরঙ্গ মাসুদ, ওকে সুরঙ্গ মাসুদ, যেটা লোকের কথা ওটা লোকে যে ইন্টেনশনালি কোনো কিছু পড়বো না বা মজার কোনো কিছু পড়বো না, এরম জিনিস হয় না, এটা অনেক সময় সময়ের কারণে হয়, বিভিন্ন কারণে অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে, আশা করি ব্যাপারগুলো আপনি বুঝেন। ফারিহা চিরং থেকে, ভাইয়া তিন মাস ধরে এক্সাম দিতে দিতে মাথা ঘুরাচ্ছে, যা মনে হয় এইচএসসি এক্সামটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে, তাই এটা আপনার লেগে একটা গর্বের বিষয় না যে এরকম একটা ওয়ার্ল্ড রেকর্ড করে পরীক্ষার মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারছেন, তাই না? আচ্ছা এটাই লিখছে সাফা, আমি আগে একবার এস এম এস দিয়েছিলাম, আমরা দুই বোন টুইন, আমরা একসাথে আপনাকে শুনি, ফোনে টাকা থাকে না তাই এস এম এস করতে পারি না, উই আর ফ্রম চিটাং। আমার টুইন মানুষজন খুব ভালো লাগে, ইন্টারেস্ট একটু বেশি থাকে যে ওই মানুষগুলোর আসলে এরা কেমনে আর কি লাইফটারে লিড করে এবং একই মানে বাসার ভিতরে কেউ ধোকার মধ্যে পড়ে কিনা। আমি কইছিলাম আমার মহল্লার ভিতরে ছিল আমার এক কাজিন, এরা টুইন আছিল, এক বাইরে বাইরের থেকে খেলাইছে পায়ের ভিতরে প্যাক কাদা দেওয়া বড়া, দাদি আরেক পায়ের ধোয়া যাইছে, কারণ হ্যাঁ বুঝে নাই কোনটা ই করেছে, আবার চোখে একটু কম দেখতো, তো মজা লাগছিল, এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম। আচ্ছা আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে আর রহমান বীরগঞ্জ থেকে, শুক্রিয়া বন্ধু, গানটা অনেক সুন্দর, আমি বুঝিনি আসলে আপনি প্লে করতে কইছেন না কইলেন কোনটা। হাই সিবাদ ভাইয়া কেমন আছো তুমি? ইটস মৃত্তিকা, 26 সালে আজ ফার্স্ট জয়েন করলাম, স্বাগত জানাইতেছি, এতদিন কইয়াছিলেন, এই সালের তো অর্ধেক শেষ, অর্ধেকের বেশি সময় শেষ। আচ্ছা এই জায়গায় লিখছি আমাকে বন্ধু, ভাইয়া বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাই দেরিতে, ওকে বলতেছি, আচ্ছা আমার ছবি সুন্দর হয়েছে, শুক্রিয়া আপনার ভাইয়া ছিল জিনিয়া, না জিনিয়া এটা এরকম পাবলিকলি জানতে পারেন না, আরো আছে আমগো লগে লগিয়া মশাই কেথা, ও যে আমগো বন্ধু আমার বিআই মশাই নাম দিয়েছিল, সাথে ছিলাম, আপনার সুইট ভয়েসে সবার কথাগুলো শুনছি চুপটি করে, আপনার জন্য ঢাকাতে কাডি যে ওকে ডিএফএম। আচ্ছা লতা নারায়ণগঞ্জ থেকে, সিফা তোমাদের কি কাকুলি মামুন যে এক পয়সা চিকতা থেকে সাবধান দিয়ে তোমাকে দিবে তাকে টাকা খেয়ে, বুঝি নাই কা, আপনি আগে নিজে বুঝতে তারপরে একটু আমার গুছা করেন, আমি নিজেই তো বুঝতেছি না, হুদ হুদি ডরাইতেছি। আচ্ছা হাই ভাইয়া কেমন যাচ্ছে দিনকাল? আপু আর তোমার আম্মু কেমন আছে? সবচেয়ে ভালো আছে, আর আমার সালাম জানায়, আমি বাসার সবাইকে নিয়ে তোমায় শুনছি, তমা ফ্রম রংপুর, তমা আপনার অনেক অনেক শুকরিয়া, আলবত জানামো, আপনার বাসার সবাইরও আমার সালাম, আশা করি আপনারা ভালো আছেন। আর এদিকে আছে আমগো বন্ধু কেঠাইটা, সসীমকে ভালোবেসে করেছ পূজা, ভালোবেসে হয়ে গেছ দাস, তোমার অনন্ত মন আর কারো নয় এক অসীম প্রবর নিবাস। ওহো কবিতা কবিতা কবিতা, মুরাদ চৌধুরী লিখছিল গা, সিফাত ভাইয়া আমার আজ বিয়ে, কংগ্রেচুলেশন মুরাদ, কেমন লাগতেছে আপনার আজকে বিয়া ফার্স্ট? ও আচ্ছা ফার্স্টই তো, সরি তো মানে আপনার অনুভূতি কি? অবশ্য এই সময় যখন অনুমতি থেকে হেরা শরমে কুটপাট হয়ে কইবারই পারে না, আমি এমনি যা জিগাইলাম আপনি পরে সময় নিয়ে কেন। সালিউল লিখছে, ভাই আপনি সহ সকলকে বলছি আপনারা কথায় কথায় ইংলিশ বলেন কেন, ইংরেজি বলতে পারেন? আনপসিবল, আমি ইংরেজি কখন কইলাম? আচ্ছা, কারো কবর গানটা পেলে করলে কেন মনের কষ্ট বাড়ে? সানিম, সানিম আপনি যেই গানের ভিতরে আপনি ঢিঙ্কাচিকার ভিতরেও কিন্তু কষ্ট পেবার পারেন, কে লেগা পারেন আহার এইটা লড়ে আমি আমার পছন্দের মানুষের লড়ে নাচতাম, এটা লড়ে আপনি পছন্দ ই করতে পারেন। মন খারাপ করণের লেগে একটা কারণই যথেষ্ট, আজকে আমার মন খারাপ। আর মন ভালো করার লেগে আপনার এটাও একটা মনে করেন নিজের ভিতরে জোরটা যদি থাকে, না আমার মন তো ভালো, আমার মন খারাপ হইবো কি লেগে, এটাও মন ভালো করে দিবার পারে। সো এটা লোক পুরোপুরি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। ভাইয়া জানো, একটা ছেলে রোজ নিম পাতা এনে দিত, দেখে স্যার তাকে আদর করে নিমাই বলে ডাকতো। আর একটা ছেলে সহ্য করতে না বললো, আপনাকে রোজ জাম পাতা এনে দেবো, আমাকে জামাই বলে ডাকবেন। ওকে, সুথি সুন্না রিদ নাটোর থেকে, এই নামটা আমার কাছে অনেক ডিফারেন্ট লাগে। আচ্ছা, নিশি লিখছে, ভাইয়া শুক্রবারে মামাতো বোনের বিয়ে, তাই মামাতো খালাতো ভাই সহ নাচ প্র্যাকটিস করতেছি। বাহ, এটা খুব মনে পড়ে গেল, আমরা এরকম করতাম আর কি, কিন্তু গাধা দুইটা পারতেছে না, মন চাচ্ছে গাধা দুইটাকে লাথি মেরে ফেলে দিই, কিন্তু ওরা তো আমার থেকে বড়। তাহলে একবারও কোন আপনার লাথি দিতে, একজন খাইলে নিল। এটা হয় বন্ধু, সব বন্ধু তো লড়ে না, বুঝেন না? আমার কাজই না ছিল এরকম, আমি লড়তে লড়তে আমার আড্ডি মাড্ডি ছুটে গেছিল নাচতে নাচতে, কিন্তু অগরে আমি লড়াই বাড়ি পারিনি। পরে শেষ পর্যন্ত কি বিয়ার ভিতরে প্যান্ডেলের খুঁটি হিসেবে অগরে তো আগায় দিয়েছিল, যে তোর লড়তে আরস না, তোরা খুঁটি হিসেবে কাজ কর। ওকে, এই জায়গায় লিখছে, আমি আমার নাম আর জে রজা হোসেন, রংপুর থেকে বলছি, আমি নিয়মিত FM শুনি, আজ ফার্স্ট SMS করলাম। আচ্ছা ভাইয়া, ভালোবাসা কি ভুল নাকি ভালোবাসা হওয়াটা ভুল? একটাও পড়লো না, এই যে এটা পড়ে দিলাম। আচ্ছা, তিনটা SMS এর পয়লা আপনার যেটা লিখছিলেন ওটা লোকে, আচ্ছা ভাইয়া ভালোবাসা, আচ্ছা এটাই লিখছিলেন আপনি। ওকে, আমি তো বন্ধু আসলে ভালোবাসা বিজ্ঞ কোনো ব্যক্তি না, আমি জাস্ট বন্ধু হিসেবে আপনার শেয়ার করতে পারি, ভালোবাসা কোনোদিনই ভুল না, তবে ভুল সময় যে কোনো জিনিসই ভুল। যেমন ভুল সময় আপনি ভাত খেলেও ভুল, ভুল সময় আপনি যদি আপনি মনে করেন পানি খেলেও ভুল। আর আপনি রাখছেন রোজ আপনি খেলেন পানি, হইবো? হইব না। এন ভালোবাসার একটা সময় আছে, ভালোবাসার লেগে একটা যোগ্যতার ব্যাপার আছে, আপনি যখন একটা কথা কইবেন একটা সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তটা যেন খুব ভারী হয়, ওই সময়টা আপনার তো দিতেই হবে। আপনি ইন্টার পরীক্ষা দিলেন, অনার্স পরীক্ষা দিলেন, আপনি একটা ভালো জব করতেছেন অথবা নিজেরে গুছিয়ে নিচ্ছেন, আপনি তারপর আপনি একটা কথা করেন, মানুষ আপনার দাম দিব। আপনি পড়েন ক্লাস 7-এ, আপনি গিয়া করেন আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, বাপ মায় কিল ঘুষি না দেওয়া পর্যন্ত বাপ মার উপরে আমি দোষ দিব। এদিকে বন্ধু, আমার কথা যদি সহজে আমি আপনাদের কই, ভালোবাসা কোনো ভুল কোনো কিছু না, তবে ভালোবাসার টাইমিংটা মিলাটা খুব জরুরি, ঠিক আছে? যে কোন সময় আপনি ভালোবাসতেছেন, কারে আপনি ভালোবাসতেছেন, কেন আপনি ভালোবাসতেছেন, এই ব্যাপারগুলোর উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে সব রাইট। আর যদি এগুলোর কোনো উত্তর না থাকে, ওই যে আপনি খালি ওরকম করে গান, আমি প্রেম কি জানি না, সো জানেন না আপনি প্রেম করতেছেন কে, আমার কথা লোক এটা। সো ভালোবাসাটা ভুল না, ভালোবাসাটা সঠিক, বরং ভালোবাসা না থাকলে আমার মধ্যে সামাজিকতা থাকবো না, আমার মধ্যে অনেক দেখা গেছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাইরে যাবো। তো ভালোবাসাটা খুবই রাইট, কিন্তু প্রত্যেকটা ভালোবাসার একটা টাইম থাকে। হ্যাঁ, আমার আমার মতে যে জন্মের পর থেকে আমার বাবা মার প্রতি ভালোবাসা, এটা দীর্ঘ একটা মৃত্যুর এক পর্যন্ত থাকবো, তারপরে স্টেপ বাই স্টেপ আপনার জিন্দগিতে অনেক মানুষ আইব, একপথে আপনার ভালোবাসাটা জন্মাইব। এখন আপনি পড়েন ক্লাস 6-এ, চিন্তা করে রাখতেছেন আমি MBA তে উঠলে আমার হাজবেন্ডের জন্য আমি সকালবেলা চা নিয়ে আসবো, এটা আপনার চিন্তা করার সময় তো এখন না, এটা চিন্তা করার আরো অনেক সময় আছে, আপনি আগে পড়ালেখায় মনোযোগ দেন। সো টাইম মতো সবকিছু রাইট, অ টাইমে কোনটাই রাইট না, ভাত খাওয়াও রাইট না অ টাইমে, ঠিক আছে? যাই হোক, আবার এটাও সত্যি যে একটু পাগল না হইলে কি আর ভালোবাসা যায়, ওই গানটাই ওয়েট করতেছে। পুরা কথাটা কইলাম, কথাটা পুরা ঘুরাই দিল হাবিব ভাই। আচ্ছা, পাগল হন কিন্তু টাইম মতন, হাবিব ওয়াহিদ ন্যান্সির গান একটু পাগল না হলে কি ভালোবাসা যায়, সেরকমই গানটা শুনতে থাকেন, লগই থাকেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চক্করবক্কর বাতচিত কারণ পরের বার আইলে দেখা গেছে যে বন্ধু কয়েকজন দুই তিন সপ্তাহ পর আইতেছে, ভাই আমি তো রাগ করছিলাম এলাকা দুয়া তো দুই সপ্তাহ হুনি নেকা, তো তখন আবার নিজের কাছে খারাপ লেগে যায়। হ্যাঁ বন্ধু কখন রাগ করলো মানে খবরই তো পাই নেকা। আনন্দ আমার লিখছিল, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? কঠিন প্রশ্ন, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? প্রেম হলো গিয়া আমার কাছে যেটা মনে হয়, যেমন একটা গান শুনতেছি একটু আগে যে গানটা শুনলাম একটু পাগল না হলে, এই গানটা আমার খুব ভালো লাগে, এটা আমার ভালোবাসা না, এটা লোক আমার প্রেম গানটার প্রতি, বা মিউজিক আমার ভালো লাগে, মানে একতরফা টাইপের হইতে পারে প্রেম। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে দুই পক্ষেরই হইতে হইব, দুই পক্ষেরই সম্মতি থাকতে হইব। যেমন আপনি যেমন আমরা আমগো মা বাবারে ভালোবাসি, এর আমগোরে ভালোবাসে, এটা একটা ভালোবাসা, প্রিয় মানুষ, মনের মানুষ, বউ, গার্লফ্রেন্ড, যেটাই হোক না কেন, তো ওইটার ভিতরে একটা ভালো দুই পক্ষ থেকে ভালোবাসা আমার মতে এটা মনে হয়। তাই এক একজনের কাছে এক এক রকম সঙ্গ হইবারই পারে। আর এদিকে লিখছিল উম্মে রায়হান, সাথে আছি সিফাত ভাইয়া, সুন্দর একটা বিলের ছবি, কানে হেডফোন দিয়ে শুনতেছে, সুন্দর, শুকরিয়া আপনারে। আচ্ছা এই জায়গায় আছে আমার বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, জানো আমার নাকটা, এটা লোক আমাকে কোন বন্ধু জানি, বন্ধুর নাম কয় না, একবার কয় আর কয় না, এটা কোনো কথা। যাই হোক, ঈশানা আমগো, ঈশানা লিখছিল জানো আমার নাকটা গোল, অবশ্যই এই জন্য আমাকে কিউট লাগে, যাক মাসাল্লাহ খুবই ভালো। তবে এই গোল নাক নিয়ে আপনি অনেক কাজ করতে পারেন, সকালবেলা রুটি গোল করণের লেগে নাকের উপরে ফেলায় ছাঁচা দিতে পারেন, তাহলে একটা গোল রুটি হইব, ঠিক আছে। বৃত্ত আঁকতে যাইতেছেন ইয়ার মধ্যে খাতার মধ্যে, নাকটাতে লাগাইলেন ওই অনুযায়ী বৃত্ত ডাকলেন, মানে অনেক কাজ হয় কিন্তু, ঠিক আছে। তবে ছোট ভাই ব্রাদারকেও কাছে যাইবেন না, ওরা আবার গোল বল মনে করে যদি আবার কি কুক করে আবার ফুটবলের মতো, তারা আবার সমস্যা। তবে আপনার কিউটনেস সবসময় থাকুক আমরা দোয়া করি। অর্চনা রায় লালমনিরহাট থেকে, আমার আমার ভাবও কম না, আমি হচ্ছে সিফাত স্যার মেজো বান্ধবী। ওকে, এখন থেকে একটু ভাব নিয়ে চলতে হবে। ইয়াস কেউলো কথা কম, যেমন একদম ভাব লয়ে গর্তে পড়ে গেল উঠা মাথা উপরে দেবেন না, আর ভিডিও থাকলে দাঁড়াইতে পারতাম। যাক নাম চেঞ্জ করেন না, সিফাত স্যার আমার একটা সুন্দর ই আছে, আবার পরে মান শাহ কয়ে টাকা শুরু করবো, যে ও ভাইয়া উমুক সিমেন্ট কে আপনার নামে। আচ্ছা আপনি ওকে একটু উইশ করে দেন হ্যাপি বার্থডে সুমাইয়া, আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, ওকে সুমাইয়ার লেগে বার্থডে উইশ, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ, ইউ হ্যাপি বার্থডে টু সুমাইয়া, আপনার সামনের সময় অনেক সুন্দর কাটুক, জিন্দগি নতুন একটা ধাপে যাইতেছেন, বয়সের নতুন একটা মানে বয়স বাড়তেছে আর কি আপনার, না না এরকম না বিষয়টা, দামগোটা কম, দামগোটাও বাড়তেছে আপনার আর কি, আজকে একদম মানে একদম পিন পয়েন্টে বাড়লো, তো অভিনন্দন আপনাদের। ফারজানা ফালগুনি লিখছিল রংপুর থেকে, তোমাদের নতুন ফ্রেন্ড, আজ থেকে যুক্ত হয়ে গেলাম, শুক্রিয়া বন্ধু ফারজানা ফালগুনি। যদিও এখন বিদায়ের সময় হয়ে গেছে, আমরা বিদায় লুমু, আগামী রবিবারে আবার যদি আপনি এই শোটা যদি চান, আগামী রবিবারে আপনি আবার ইনশাল্লাহ পেয়ে যাবেন সবকিছু ঠিকঠাক থাকলে। আচ্ছা সুদূর ইউকে থেকে আপনাকে হুনতাছি, তো দেশে গরম এবং সার্বিক অবস্থা কেমন? সব কিছু মোটামুটি ঠিক আছে, গরম গরমের মতো আছে, একটু এখন এই মুহূর্তে একটু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আপনি যে কোনো সময় ল্যান্ড করবার পারেন, তেমন গরম লাগবো না, এমনি চলতেছে আর কি। আপনার দিনকাল কেমন যাচ্ছে জানাবেন, দিন দিনের মতো যেতেছে, কালটা এখনও দিয়ে নেই, গতকালটা ভালোই গেছে, আগামীকাল দেখা হয় নেই, তবে আশা করি আল্লাহ বাঁচায় রাখলে ভালোই যাব। আর এদিকে ছিল গিয়া আমগো বন্ধু, আর কেটা আছে আমগো লোকে আছে লোকে, SMS এ অনেক অনেক বন্ধু আছে, আমি দেখি যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এতগুলো পড়া যায় কি না, চেষ্টা তো থাকে, কিন্তু চোপারও তো একটা জোরের বিষয় আছে, বুঝলেন নাই। আচ্ছা এই জায়গার মধ্যে লিখছিল গিয়া আমগো বন্ধু, ওরে আল্লাহ শেষ কই, আচ্ছা শো শুরু হওয়ার সাথে সাথে জয়েন হয়ে গেলাম, স্বাগত নেহি করোগে হামারা, রাজ ফ্রম মঙ্গল গ্রহ, রাজ আপনার SMS দিয়ে পড়ছে আগেই, এখন আপনি আবার কইতে এলেন। আচ্ছা হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। রানী লিখছে, ভাইয়া ঢাকা এসে সিক হয়ে পড়েছি, দোয়া করবেন। ভাইয়া আমার আগের টেক্সটটা পড়েছেন, ভাইয়া এখন আমার লোকেশন কি দিব, হাতিমান্ধা নাকি মোহাম্মদ? আপনি জেনে থাকবেন, হুনি দিবেন, সমস্যা নেই। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আইছেন, তো আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যতগুলো অঞ্চলে গেছি বা ইয়ের মধ্যে গেছি, এক একটা অঞ্চল বা এরিয়ার কিন্তু আলাদা একটা স্মেল থাকে, একটা ঘ্রাণ থাকে। তো ওইটা আটকা গেলে দেখবেন যে আপনি মানে নিবার পারতেছেন না, সিক হয়ে যাবেন, ঠিক আছে? তারপর আস্তে আস্তে এটার ভিতরে আপনি ইউজ হয়ে যাবেন। ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, ভাই আজ তো বাংলাদেশ যেত টেস্ট বাজনা বাজাও, এবং আমগো আমি সিরিয়াসলি এটা নিয়ে কইতে হয় যে একদম পুরা রেকর্ড করে ফেলাইল আমগো বাংলাদেশ অস্ট্রেলিয়ার ড্রাইভে সেরকম আছিল, এবং আমরা চাই যে এই মানে এই কনফিডেন্সটা সবসময় বাংলাদেশ ক্রিকেট টাইগার্সগো থাকুক। অনেক অনেক অভিনন্দন, একদম দিলের ভিতর থেকে আমরা এরকমভাবেই গর্ববোধ করতে চাই আমগো বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং ফুটবল নিয়েও ইনফ্যাক্ট। তো আশা করি আমরা খুব শীঘ্রই আমগো এই কন্টিনিউটা ধরে রাখতে পারবো এবং আমরা আমগো এই জায়গাটারে আরও আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো। অনেক অনেক অভিনন্দন আমগো বাংলাদেশ ক্রিকেট টাইগার্সগো। ফাহিম ড্যামলা থেকে লিখছিল, তোমার নতুন লিসেনার, ওকে ফাহিম। আরও আছে তমা ফ্রম সিলেট, ইয়াস এবার একদম পারফেক্টলি লিখছে তমা ফ্রম সিলেট। আজকেও করার রোদ উঠেছে, খুব গরম লাগছে। ওকে তমা, বেশি করে পানি খেবেন। আচ্ছা আমগুলোকে সাফা চিটং থেকে, জানেন ভাইয়া আমি জীবন থেকে পালাইতে চাই, কেলা যতবার দৌড় দেওয়া শুরু করি এবং পালানোর চেষ্টা করি, দেখি ঘুরে ফিরে আবার ওই একই জীবনের রাস্তায় এসে পড়ছি। আর বড় কইরা নোটিশ লাগানো দেখি যেখানে লেখা থাকে এ যে জীবন থেকে পালানো যাইব না। যাই হোক, তোমরা জীবনের লগে থাকতে হইব, কোনটা কেমন ডাল কন্ত কেমন ডাল তা তো লাগবই। আপনি মানে পৃথিবীটা গোলক দাদার মতো, এই জায়গার ভিতরে আপনি যতই লোড়ান মৃত্যুর আগ পর্যন্ত আপনি একই জায়গার মধ্যে ঘুরে ঘুরে আইবেন। তবে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা নিজের জায়গাটা নিয়ে হ্যাপি না হইবেন, নিজের মনের ভিতরে না বোঝেন আমি আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, ততক্ষণ পর্যন্ত আপনি এই গণ্ডি থেকে বাড়িতে পারবেন না, ঘুরে ফিরে একই রাস্তায় হইবেন। অর্থাৎ আপনার রাস্তা চেঞ্জ করার একমাত্র ওয়ে হইলেন গিয়ে আপনি, যদি আপনার ইচ্ছা থাকে যে না ফাইন আমি আন পড়ালেখা করবো, পড়ালেখা করে আমি এটা করবো, আমি ওইটা করবো, এই কাজটা আমি ভালো করবো, এটা যত গোলা আপনার চিন্তা আইতে থাকবো বাস্তবায়নের লেগে আপনি চেষ্টা করতে থাকবেন, ততই আপনার জিন্দগির ভিতরে নতুন নতুন রং আইতে থাকবো, ঠিক আছে? আদারওয়াইজ এরকম ওই যে সাদা সাদা কালা কালা থাকবো আর কি। ওকে মিসকাত, জীবনে সব কিছুর একটা সঠিক সময় থাকে যেটাকে কাজে লাগাতে হয়। ইয়াস ইউ আর রাইট। ওইসি লিখছে, আমগরে চট্টগ্রাম থেকে শুনছি, তোমার ভয়েসটা খুব সুন্দর। যা দুষ্টু, আচ্ছা মানুষ যে এত সুন্দর করে কথা বলে, তোমার ভয়েস না শুনলে জানতাম না। ইটস অ্যাকচুয়ালি কি কম, আমি অনেক আবেগী হয়ে যাই এই ব্যাপারে। আচ্ছা ভাইয়া আরেকবার নতুন করে আমাকে আকিকা করবে? কারণ যেখানেই যাই সেখানেই দুই তিনজন সুমাইয়া থাকবেই, এখানেও তিনজন। আমি সেই সুমাইয়া যে তোমাকে তিন দিন স্বপ্নে দেখেছি এবং বন্ধু দিবসে আমার বাগানের ফুলের শুভেচ্ছা দিয়েছিলাম, এমন একটা নাম দিও যাতে সবার আগে তুমি চিনতে পারবে, বুঝেছো? আচ্ছা সুমাইয়া, তাহলে আপনি ওই যে ইয়ের খাসির টাকাটা যদি আমার দিয়ে দিতেন, আমি মনে করেন একটা খাসি লইতাম, খরচা উরচা করে আকিকাটা দিতাম। আকিকা চাইলেই তো আর দেন জানা, টাকা পয়সার ব্যাপার আছে, একটু দেন, আমরা ওই অনুযায়ী একটা নাম ই করবো, সাজেস্ট করবো, তারপরে ওই অনুযায়ী নাম অনুযায়ী আমরা আকিকা দিব, তাহলে জিনিসটা আর কি বেটার হয়। তবে নাম মিল থাকলে এটা আমার মনে হয় সুবিধা বেশি, নিজে ক্রাইম করবেন মাইসে খুঁজতে খুঁজতে কোন সুমাইয়া করছে এটা খুঁজে পাওয়া যাবে না। তো এই একটা ইয়ে আছে, তবে নামটা কিন্তু অনেক সুন্দর সুমাইয়া, যদি আমি 100 জনের নাম থাকে তারপর এটা সুন্দরই থাকবো। আচ্ছা নাইমার লিকচার আসতে থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে উইশ করেছো, বিকজ ইউ আর মাই ওয়ান অফ দ্য ফেভারিট সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। অনেক অনেক শুক্রিয়া নাইমা, আলবত কে লেগে উইশ করবো না বন্ধু, শুধু উইশ না, আমি দোয়া করি আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা আপনাকে শুনতে ভালো লাগে। আচ্ছা এক বন্ধু লিখছেন যে প্রথম SMS করছেন, বন্ধু নাম লিখেন নাই। সিফাত ব্রো, আমি মাইসা রংপুর থেকে, আমি এই পর্যন্ত 7 বার SMS করেছি, তুমি পড়নি, আজকে ফার্স্ট মেসেজ দিলাম, তাও কষ্ট পেলাম, কি কন বন্ধু? এই যে আপনার SMS করে দিচ্ছি আমি, এই যে পাইলাম এখন এই জায়গায়। আপনি কয়েকটা গানের রিকোয়েস্ট করছেন, তো গানের রিকোয়েস্ট রাখাটা বন্ধু সম্ভব না। আচ্ছা সিফাত ভাইয়া, প্রথম থেকে যুক্ত আছি, এখন মেসেজ দিলাম, শারমিন আক্তার মুবারিকা শুভ দুপুর সিফাত ভাইয়া, শুভ দুপুর, শুভ বিকাল হয়ে গেছে এখন। আচ্ছা আরও আছে আমগুলোকে, গত রবিবার শুনতে পারিনি, বিয়েতে ছিলাম, আজ থাকবো পুরোটা সময় জুড়ে, যাক শুক্রিয়া আপনারে। বেশ আগে লিখছিল আমগো বন্ধুরা, ও ভাইয়া আপনি কি আমার দেওয়া মেসেজটা পড়েছেন? আমি হাফসা, হাফসা আমি মেসেজটা পাইলাম মাত্র, লেটসি জয়েন হয়ে গেলাম, চক্র ভাই বলছি অচেনা কাউরে বলি নাই রং পড়তে, পড়ছি বন্ধু, হ্যাঁ আগেই পড়ছি। হালিমা রংপুর থেকে, ভাইয়া কে জানি বললো অনেক এস এম এস করছে, দুইটা পড়ছো ভাইয়া, মাঝে মাঝে এই প্রবলেম হয়, আমারও হয়, সে মনে হয় নেটওয়ার্কের কারণে হয়। এখানে তোমার এস এম এস না পড়ার কোনো দোষ নেই। ঠিক আছে বন্ধু, দেখছেন অথচ আমার উপরে দোষ দিল, ফোনটা বন্ধু আমার, সত্যি আপনাদের। আচ্ছা হাই ভাইয়া, কি মনে আছেন ভাইয়া, আপনার কথা শুনলে মন ভালো হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ বন্ধু, দোয়া করবেন বেশি করে যাতে আমিও মন ভালো রাখতে পারি সবসময়। নাইস তোমার চেহারা, সুইট তোমার হাসি, সত্যি করে বলছে ভাইয়া তুমি অনেক ফানি। রংপুর থেকে আইরিন, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। এই আমার এত সুইট কিউট বন্ধুরা থাকলে যে কেউ, এটাকে আমার নিজস্ব কোনো ক্রেডিট নাই, যে কোনো মানুষই আসলে সুন্দরভাবে কথা কইব। কি মনে আছো শিবাদ ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি, দিনে সূর্য থাকার কারণে আমাদের গরম লাগে, আচ্ছা এটা আমরা পড়ছিলাম তুবা, আমরা এটার উত্তরও দিচ্ছি। আরও আছে ও শিবাদ ভাই একটা গান বলো তো মনটা ফুরফুর হয়ে যাক, ফুরফুররা নেন। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার নাম আনিকা, আমি আপনাদের সবসময় শুনি সকাল থেকে রাত সবসময়। বাহ সেরকম, আমাকে একজন ডেডিকেটেড লিসেনার, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনাদের। তোমার শো কখন হয় ভাইয়া, প্লিজ আমার গানটা বাজাও। বন্ধু গান তো বাজাই ব্যাপারতেছি না, আমার শো হয় লোকে এই যে রবিবারে পাবেন 2টা থেকে 5টা, আর প্রতি মঙ্গলবার বুধবার বিকাল 5টা থেকে পাবেন ঢাকা মেট্রো 9040। পুরো ঘটনা বলতে গেলে সময় লাগবে, বাদ দেন, একটা ঠান্ডা গান প্লে করেন তানিয়া। তানিয়া এখন ঠান্ডা গান না, ওরকম ভাবে তো দেখতেছি না প্লে লিস্টে, হয়তো ওয়েট করতে হবে আপনার। ভাইয়া ঢাকা এফ এম এর কাছে একটা রিকোয়েস্ট, মুকুল ভাইয়ের শোতে যেন এস এম এস সিস্টেম চালু করা হয়। মুকুল ভাইয়ের এস এম এস সিস্টেম তো ঢাকা এফ এম বন্ধ করেনি, মুকুল ভাই পড়ে না। আচ্ছা ঢাকা এফ এম এর অনেক খুদে লিসেনার আছে আমার মতো, যারা খুদে লিসেনার আছে তাদেরও তো ইচ্ছে হয় মুকুল ভাইয়ের শোতে এস এম এস দেওয়ার, তাই আমাদেরও ক্ষুদ্র মনের ক্ষুদ্র ইচ্ছা তার কথা একটু বিবেচনা করে দেখবেন। না আমরা এটা বন্ধ করে নিই বন্ধু, এটা মুকুল ভাই চায় আসলে যে সবাই যেন ফেসবুকে জয়েন করে। জান্নাতুল হীরা আছেন, জানেন একবার আমার আম্মু আমাকে সুইমিং শেখানোর জন্য পুকুরে নামিয়েছিল, মাত্র এক সিঁড়ি নেমেছি তখনই মনে হয়েছে পুকুরে তো জিন থাকে, কেউ নামলে পা ধরে টেনে নিয়ে যায়, আর গাজি পুকুরে তো প্রতি বছর মানুষ খায়। এইভাবে এক দৌড়ে ঘরে ঢুকে গিয়েছে, আম্মুকে বলেছে আমি সুইমিং শিখবো না, তাহলে সমুদ্র ট্রাই করতে পারেন আপনি, যদিও সুইমিং সমুদ্রে আসলে তেমন একটা কাজ করে না। সালিহুর বিদায় জানাইছেন, ওকে। আরও আছে আমগুলোকে, ও বস কেমন আছেন, আমি রংপুর থেকে বিথি, বিথি পল, আপনি অনেক, আপনাকে অনেক ভালো লাগে, অনেক অনেক শুক্রিয়া বিথি পল, দোয়া করবেন এবং আশা করি সামনে থাকবেন আমগুলোকে আড্ডাতে। আচ্ছা আমার জীবনে শুধু হাহাকার, মনে কত কষ্ট সে তো তুমি জানো না সানিম। সানিম যার যার জীবনের কষ্ট তার তার কাছে অনেক বড়। মনে করেন একটা ছোট বাচ্চার ধরেন পেন্সিল ভেঙে গেছে বা রাবার বা ইরেজার হারায় গেছে, তার কষ্টটা যেরকম ঠিক এরকমভাবে একটা প্রেমিকের গার্লফ্রেন্ড হারায় ফেলানোর কষ্টটা যেরকম, এর কাছে পেন্সিল ভাঙার কষ্টটা এরকম। এখন দুজন দুজনের কষ্ট দেখে হাসাহাসি করবার পারে, কিন্তু যার যার কষ্ট তার তার কাছে অনেক বড়। ঠিক আছে, যেমন আপনার কষ্ট আপনার কাছে অনেক বড়, তেমন আমার কাছে আমার কষ্ট অনেক বড়। এলাকে কারোর লগে কোনো কম্পিটিশনের ভিতরে কষ্টের কম্পিটিশনে যাবেন না, খালি এটুকু চিন্তা করবেন যে আপনার কষ্ট আছে, আল্লাহ যেন ওইটাতে সমাধান করে দেয় এবং আপনার জন্য চেষ্টা থাকে। ফিফা গেল, তুমি কি দল সাপোর্ট করে ছিল, যেটা গেছে গেটেলার কথা গেল আছে, আমি আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, ফাইনাল পর্যন্ত গেছি। নিচে লিখছে ভাইয়া একটু পাগল হলে তখন তো সোজা পাবনা পাহাড় পাগলাগারদে পাঠিয়ে দিবে। না পাগলটা তো হইবেন আপনি, আপনার বোনের মানুষের জন্য সবচেয়ে সামনে গিয়ে পাগলামি করবেন কি লিখে, এটাই তো ভুল করে, এরপর পাবনা যেতে হয় একজনের লোক করতে। আচ্ছা আর আপনার শো অনেক ভালো লাগে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, দোয়া রাখবেন এটার বন্ধু। না আসলে আমি আসলে ওইভাবে বলি নাই, বাট আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের রিলেশন চলে 7 মাস, তারপরে হঠাৎ কোনো কারণ ছাড়া শেষ হয়ে যায়, তাই বললাম আর কি। না ভালো হয়েছে বন্ধু, আপনি এগুলা থেকে সরে যাবেন, কারণ ওটা ছিলই না হয়তো বা আপনার, এলেকা গেছে গা শেষ হয়ে, তো গেছে গা গেছে গা, ভালো থাকুক, খেয়েও আপনিও ভালো, মানে নিশ্চয়ই নিজের মনের মতো একজনের পায়ে যাবেন। আমি ক্লাস 7-এ থাকতে আমার এক ক্লাসমেট ছিল, ও প্রেম করে, তো আমি বললাম তো কি প্রেম করার বয়স এটা, আমি আবার সিরিয়াস জেলাসি থেকে বলি নাই, ও বললো ভাই আমি হ্যান্ডরাইটিং ভালো করতে প্রেম করছি ইন্নালিল্লাহ। শেষ পর্যন্ত বেচারা এসএসসির পরে আর পড়াশোনা করতে পারেনি। দেখ হ্যান্ডরাইটিং এর উদ্দেশ্যে যেহেতু আসলে হ্যান্ডরাইটিং তো ভালো হয়েছে, পড়ালেখা না হোক, এত কয় নেই যে আমি পাস করুন লেগে প্রেম করছি, বুঝেন নাই। যাই হোক অনেক কথা ছিল মাগার শেষ হইল না, শেষ হয়ে হয় না শেষ আমগুই আয়োজন, এখন একেবারেই বিদায়ের সময় হয়ে গেছে, আমি বিদায় লইতেছি। আগামী সপ্তাহে আবার চক্কর বক্কর বাতচিত লয়ে কথা হইব, তবে এই সপ্তাহে আবার ঢাকা মেট্রো 9040-তে কথা হইব, আশা করি আপনি জয়েন করবেন এবং আমাদের আমগো বাংলাদেশের যত অর্জন আছে সব অর্জনের লেগে আমরা আসলে অনেক বেশি প্রাউড ফিল করি, এটা হোক আমগো ক্রিকেট হোক আমগো ফুটবল বা যে কোনো খেলা। অনেক অনেক শুক্রিয়া আমার সকল বন্ধু করে যারা আমার লগে এতক্ষণ আছিলেন, আমগো লগে আড্ডায় জয়েন করলেন, কথাবার্তা শেয়ার করলেন। যেতে যেতে যে গানটা প্লে করবো ওইটা লোকের বেঁচে থাকার গান, তো এই গানটা উপভোগ করতে থাকেন। আমি আজকের মতো বিদায় লইতে চাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত কইতেছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ফিরে ওয়েলকাম টু ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন রিতা আছে আপনার সাথে এবং সিটি লাইফ শুরু হয়ে গেল চলবে ঠিক রাত 8টা পর্যন্ত কেমন আছেন আপনি কেমন কাটছে এবং কেমন কাটলো সপ্তাহটা জানাতে পারেন যদি মন চায় আর যদি মন না চায় না জানাতে পারেন শুনতে পারেন শুধু আমাকে মাঝে মাঝে একটু হ্যাঁ আচ্ছা ওকে এই টাইপের কিছু একটা লিখে আমাকে পাঠাতে পারেন দ্যাটস নট ব্যাড আপনি যদি ওগুলো লিখে পাঠান তাহলে আমার মনে হবে যাক সামবডি ইজ লিসেনিং মি সামবডি ইজ লিসেনিং মি ওকে ওকে ওয়েল যাচ্ছি গানে এবং ফিরে এসে আপনাকে মনে করে দিব নাকি কি করে আমাকে লিখবেন নাকি এখনই বলে যাবো আচ্ছা এখনই বলে যাই facebook.com/allofdhakafm হচ্ছে আপনি আমাকে কি করে কমেন্ট করবেন এবং 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দ্যাটস অল লেটস কিক আপ দ্য শো

0: আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: You're listening to Taka FM 90.4.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 94.4 এক নেশন এক স্টেশন রিতা আছে আপনার সাথে। সামটাইমস হোয়াট হ্যাপেন যে আপনি খুব বিষণ্ণতার মধ্যে আছেন, কিছুই ভালো লাগছে না, কি করবেন না করবেন, একঘেয়েমি হয়ে যাচ্ছে সবকিছু। ধুম করে একটা সিম্পল, ভেরি সিম্পল, মানে হাস্যকর কিছু না, ওটা দেখো আপনি পাগলের মতো হা হা করে হাসতে হাসতে গড়িয়ে লুটিয়ে পড়ছেন। মানে এই ব্যাপারগুলো যখন ঘটে না তখন মনে হয় আপনার ভেতরে আপনার যে বিষণ্ণতাটা সেটা এতটাই চেপে বসেছিল ও এখন ফাঁক পেয়ে ফুস করে বেরিয়ে হয়ে গেছে, দেন দেখবেন কতটা হালকা লাগে, রাইট? তাই কোনো কিছু নিজের মধ্যে চেপে ধরে রাখার কিছু নেই, শুনছেন তো বের করে দেবেন ইম্পর্টেন্ট কিছু না হলে। ওয়েল ওকে, এই হলো কথা। কথার ফাঁকে ফাঁকে আরো কথা বলবো যারা আমাকে কথা লিখে পাঠিয়েছেন, তবে নট নাও, ফিরে এসে চলছে সিটি লাইফ রিতার সাথে ঢাকা FM 94.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

What happened? সিটির এই রংগুলো অনেক ভালো লাগে, এক এক জায়গায় এক এক রং, এক এক ঢং, এক এক কথা, এক এক ধরনের রসালো আলাপ, কত কিছু চলে। আচ্ছা আপনার কথাগুলো কে কে লিখে পার, মানে নিজেদের কথাগুলো কে কে লিখে পাঠিয়েছেন সেটা একটু দেখে তো। সৈনিক লিখেছেন, আপু আমি নাজিরা বাজার থেকে লিখেছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন, আর আপনার মহল্লার কি খবর সেটাও জানাবেন, কেমন? ললিত লিখেছেন, আপু নমস্কার, কেমন আছেন? আদাব, ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর দেখতে পাচ্ছি মৌমিতা লিখেছে যে আপু তুমি কি ট্রেডিশনাল কিছু পছন্দ করো? আমি সবই পছন্দ করি, আমার কাছে মনে হয় পৃথিবী থেকে চলে গেলে কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে এগুলো ভাগাভাগি না করে যেটা ভালো লাগে সেটা ভালো লাগা থাক, যেটা মন্দ লাগে সেটা মন্দ লাগাই থাক, সবকিছু মিলেমিশে খিচুড়ি না হয়ে একটা সুন্দর কিছু হয়ে থাক, সেটাই আমার কাছে ভালো লাগে। সামটাইমস খিচুড়িও মন্দ লাগে না, তাই না? বৃষ্টির সিজন ছাড়াও কিন্তু দেখবেন খিচুড়িটা খেতে ভালোই লাগে, তবে সেটা ভুনা নয়, আমার কাছে পাতলা খিচুড়িটা বেশ ভালো লাগে, ভুনা খিচুড়িটা কেন যেটা আমার যায় না জাস্ট ওকে। তাই নিজের অনুভূতিগুলোকে কখনো কখনো খিচুড়ি হতে দেন, নট ব্যাড, এটা অনেক সময় আপনার ভেতরে না নতুন একটা কিছু ক্রিয়েট করে। এটা নতুন কিছু বলতে আমি বলবো যে এটা একটা অনুভূতি, যে অনুভূতিটার কোনো নাম নেই, কোনো বর্ণ নেই, গন্ধ নেই, কিন্তু শুধুই ভালো লাগা ক্রিয়েট করছে, বিভিন্ন ধরনের ভালো লাগা। অনেকটা হচ্ছে কি আপনার ওই যে পার্টিতে আমরা কি লাইট ইউজ করি, লাইটটার নাম আমার এই মতো মনে আসছে না, বা লাইটটার মধ্যে বিভিন্ন কালার থাকে, বিভিন্ন কালারের লাইটিং হয়, ওই টাইপের হয়ে যায়। ওকে ওকে, লেটস এনজয় দ্য ট্র্যাক এন্ড ইউ আর লিসনিং 94.4 সিটি লাইফ, চলছে রীতার সাথে।

সিটি, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 91.4 চলছে সিটি লাইফ রিতার সাথে। কেমন আছেন আপনি, কেমন যাচ্ছে সময়, এবং এই শহরের ধুমধাম কত কিছু হয়ে যায়, রাতনিশিতে কত কিছু ঘটে যায়। রাতনিশি বলতে যে কথাটা মনে পড়লো, স্পেশালি অনেক মানুষ রাতের বেলা, কিন্তু আমরা কিন্তু এই শহরে বেশ কি বলে এটাকে, শব্দটা আমি একটু মনে করার চেষ্টা করি, ততক্ষণে কিছু ভোজন রসিক, আমরা কিন্তু বেশ ভোজন রসিক হয়ে যাচ্ছি। আগেও ছিলাম, দিনের বেলা ছিলাম, এখন রাতের বেলা গভীরভাবে হয়ে যাচ্ছি। রাতের বেলা যদি আপনি বের হন, তাহলে দেখবেন পুরান টাউনের দিকে কেউ হয়তো লাস্যি খেতে যাচ্ছে, কেউ হয়তো একটা মাঠা খেতে যাচ্ছে। মাঠার কথা বলতে, যে আপনি যখন ওই যে বিউটি লাস্যি খেতে যাবেন না, ওই বিউটি লাস্যির ঠিক কোনা কোনের দিকে একটা মাঠার দোকান আছে, দুই একটা। প্রথম দোকানটা যেটা, সেখানে যখন আপনি খাবেন অসাধারণ মাঠা, ওই দোকানটা তো পুরোটাই খাবারের দোকান, একদম খোলা থেকে অনেকটা রাত পর্যন্ত, প্রায় ভোর রাত পর্যন্ত। আর আমাদের মহল্লা ইদানিং কি হয়েছে, ইদানিং মনে হয় যেন ফুড কার্ট শুরু হয়ে গেছে, নাইট মার্কেটের মতো। সেখানে খাবারের দোকানগুলি প্রায় আপনার 2-2:30 পর্যন্ত খোলা থাকছে, লোকজন হিড়িক দিয়ে পরে উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে চলে আসে লোকজন খেতে, বেশ ভালোই লাগে। আর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে লোকজন উত্তর সিটি কর্পোরেশনে চলে যায় খেতে, যদিও আমার এখন উত্তর সিটি কর্পোরেশনে যাওয়া হয় নাই। ওয়েল, আমাদের দেশে কি নাই, আমাদের দেশে না নাইট মার্কেটটা এখনো জমজমাট হয়ে ওঠেনি। বাবুবাজারের দিকে আছে, যেটা নরসিংদীর দিকে আছে, ওখানে যে কাপড়ের মার্কেট আছে, দ্যাটস নট আ মানে বলা যায় নাইট মার্কেট বলা যায় শুধু নির্দিষ্ট একটা প্রোডাক্টের জন্য, বাট সব প্রোডাক্টের জন্য নাইট মার্কেট আমার মনে হয় এটা জরুরি। সপ্তাহে 2-3 দিন যদি হয়, নট ব্যাড। আপনি কি আমার সাথে একমত? একমত হলে কিন্তু আমাকে জানাতে পারেন facebook.com/ILOVEDHAKAFM পেজে, আর 01841904904 এই নাম্বারটাতে। ওয়েল, অনেক কথা বললাম, এটা আসলে ভোজন রসিকতা থেকে মনে পড়লো, সেখান থেকে আপনার সাথে আমি শেয়ার করে নিলাম। ইফ ইউ লাইক ইট অর ডোন্ট, ওকে ওকে, এনজয় দ্য ট্র্যাক, ফিরছি খানিক বাদে।

0: তুই।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হাই সিটি, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 91.4। ইতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। কেমন আছেন আপনি, আপনার লাইফ কেমন যাচ্ছে? অনেকে আমাকে মাঝে মাঝে বলেন যে পৃথিবীটা কেমন বিষাদময় লাগছে, কেন অমুকের সাথে তমুক হয়েছে, তমুকের সাথে এটা হয়েছে ওটা হয়েছে। সেই অমুক আর তমুকটা কে সেটা একটু শুনি। সেটা হচ্ছে ইদার আপনার বয়ফ্রেন্ড, ইদার আপনার গার্লফ্রেন্ড ওর হাজবেন্ড। লাইফে না এটাই সৌন্দর্য, একটু হ্যাঙ্কে ব্যাঙ্কে হবে তা নাহলে একটু হলো, তবে ধৈর্য হারা হলে হবে না, অল্পতেই বলা যাবে না ধূর ছাই সব ছেড়ে ছুড়ে চলে দিয়ে যাবো বনে জঙ্গলে, এটা বলা যাবে না। লাইফে মনে করবেন এটাই সৌন্দর্য এবং ইটস আ টাস্ক ফর ইউ ফ্রম অ্যাবাব। ওকে, সো ডু নট হোপলেস, ওকে, ডু নট গিভ আপ, কিপ গোয়িং আনটিল আপনার মনে হয় যে মানে ওই রকম কিছু না হয় যেখানে আপনি আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং সামথিং রিয়েলি টেরিবল উইল বি হ্যাপেন আর অলরেডি হ্যাপেন, এরকম কিছু না হওয়া পর্যন্ত ডু নট গিভ আপ। ওকে ওকে, আর জীবনটা সুন্দর যখন দেখবেন আপনি যখন কারো কাজে আসছেন, কারো কাজে আসছেন বলতে কারো পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কাউকে আপনার সাধ্যমতো হেল্প করছেন, কাউকে একটু দুটো ভালো কথা বলছেন, কাউকে দুটো জ্ঞানের কথা না হোক উপদেশ না হোক কোনো একটা কিছু মানে আইডিয়া দিচ্ছেন এবং সেই আইডিয়াটা তার কাজে লাগছে, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। ওকে, সেই জন্যই বলছি ডু নট গিভ আপ, ওকে, লেটস দ্য লাইফ গো অন, ওকে, গোয়িং অন। ওয়েল, এ হলো কথা, আরো কথা হবে আমাদের ফিরছি গানের পরে এবং আপনি শুনছেন 91.4 এক নেশন এক স্টেশনে, চলছে সিটি লাইফ রিতার সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ঠিক আছে। তারপরে সে খুঁটি খুঁটি অনেক কথা জিজ্ঞেস করলো সেই মানুষটা, আদ্যপান্ত যা যা আছে 94.4 এর তাকে বললাম, এবং বলতে বলতে আমারও ভীষণ ভালো লাগলো যে রিয়েলি আই ওয়াজ দেয়ার। মানে এই যে ব্যাপারগুলো যখন ঘটে যায় আর যখন হিস্ট্রি হয়ে যায় তখন সবকিছু কেমন মিস্ট্রি লাগতে শুরু করে, তাই না? এই মিস্ট্রির মধ্যে নিজেকে যখন খুঁজে পাবেন ভালো লাগা বোধটা অনেক গুণ বেড়ে যায়। এটাই হচ্ছে চালিকা শক্তি। তো চালিকা শক্তিটাকে চলতে দিন, উপরওয়ালার অর্ডার অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনার সেই চালিকা শক্তিটার জবনিকা না আসছে ততদিন পর্যন্ত চলতে থাকুন উপরের উপর ভরসা করে। ওকে ওকে, এনজয় দ্য ট্র্যাক। এবং চলছে সিটি লাইফ রিতার সাথে। আর রিতার ঝুলি ইউটিউব থেকে ঠিউ করে ঘুরে এসে দেখে নিন কোন গল্পটা ভাল লাগছে কোন গল্পটা ভাল লাগছে না, ওখানে আপনি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতেই পারেন ইফ ইউ উইশ। ওকে ওকে, এনজয় দ্য ট্র্যাক।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: CCG Live.
1: Hello, Siri. Welcome back to Dhaka FM 90.4. Dhaka FM is going to open another season of Jivan Galpo. Jivaner Galpo. So you can be there if you want to say your story. You can join there. And I don't know how will you join to them, but Dhaka FM will announce it very soon, I believe. Okay? এবং সেখানে মনে হয় মুকুল ভাই থাকবেন, if I'm not wrong, because Facebook এ এটার অনেক পাবলিশন দেখছি, এই কমেন্ট পাবলিশ দেখছি বা কোনো কিছু স্ট্যাটাস দেখছি. মোট কথা, ওই স্ট্যাটাস গুলোতে দেখা যাচ্ছে মুকুল ভাই দিচ্ছেন. সো গুড লাক ফর দ্যাম অ্যান্ড গুড লাক টু মুকুল ভাই. আর আপনার যদি মনে হয় আপনার গল্পগুলো শেয়ার করবেন, ওয়াই না, ইউ ক্যান ডু ইট. ওকে, এবং আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে মানুষকে কিছু শেখাতেও পারেন এবং আপনিও তাদের কাছ থেকে কিছু শিখে নিতে পারেন. শেখার শেষ নেই, শেখানোরও কোনো শেষ নেই. বি পজিটিভ অলওয়েজ. ওকে ওকে, গানে যাচ্ছি. চলছে সিটি লাইফ রিতার সাথে, এবং আপনি চাইলে আমাকে লিখতে পারেন facebook.com/ILoveDhakaFM 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: স্যার আসবো
5: আসুন
4: জি স্যার স্যার ডেকেছেন স্যার
5: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
4: জি স্যার
5: সেটা কেন হলো না
4: না স্যার মানে স্যার
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
5: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ

0: করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hey Siri, welcome back to Dhaka FM 90.4. Itachi apnar sathe. এবং শহরের কথা বলতে বলতে আমরা কখনো কখনো শহর পেরিয়ে গ্রামে চলে যাই এবং গ্রামের কথা শুনতে শুনতে গ্রাম পেরিয়ে সাগরে চলে যাই, সাগরে গিয়ে থিতু হয়ে পড়ে থাকি কিছুক্ষণ। সাগরের মুক্ত হাওয়া যখন নাকে মুখে লাগে এবং বুক ভরে নিঃশ্বাস নেন, প্রথম দিকে কি হয় বলেন তো, বাজে রকমের ঠান্ডা লেগে যায়, কারণ এতটা ফ্রেশ বাতাস তো আমাদের শহরে পাওয়া যায় না। একদম অর্গ্যানিক একটা ওয়েদার থাকে সাগরের সামনে, সাগরের পাড়ে, তখন প্রথমে ঠান্ডা লাগে এবং সেই ঠান্ডাটা বেশ কিছুদিন ভোগায়। ভোগানোর পরে শহরে যখন আসেন তখন আপনাকে দেখে চেনা যায় না, শহরের ধুলাবালু গায়ে লাগতে লাগতে লাগতে লাগতে যখন সাগর ভাবটা সাগর সাগর হয়ে বিলিয়ে যায় শহরের বালিতে, তখন আপনি মনে হয় শহরের বাসিন্দা, তাই না? তারপর স্টিল আপনার ভিতরে সাগর ফিলিংটা রয়েই যায় যে আবারও যাবো, একবার এবার সাগরে গেছি, তারপর এবার পাহাড়ে যাব, তারপর এবার জঙ্গলে যাব, কোন একটা সময় সুযোগ হলে মঙ্গলেও চলে যাব। রাইট, ওকে, আপনার লাস্ট অ্যাডভেঞ্চারের কথা কিন্তু আপনি জানাতে পারেন, ডোন্ট ফরগেট দ্যাট ঢাকা এফএম হ্যাজ এ ট্রাভেল শো, এবং সেই ট্রাভেল শোতেও কিন্তু আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ইউ ক্যান রাইট আস অন 01841904904 রিগার্ডিং ইউর ট্রাভেল হিস্ট্রি অর এক্সপিরিয়েন্স, সামওয়ান উইল বি রিপ্লাই ইউ, ওকে? And now enjoy the track, Fitchy Khanik Bade.

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আর্য মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Always be happy, be healthy and be safe. Bye-bye.

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4.
1: Çağrı
0: Sabah
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
0: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
0: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড
4: বিফ।
3: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

90.4 FM. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি
1: আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, কিশোরগঞ্জের জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বিবিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাশিয়া এবং ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে নিহত 15। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ, প্রধানমন্ত্রী তারিক রহমানের অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদী নালা খাল বিলে প্লাস্টিক সহ আবর্জনা না ফেলার আহ্বান জানান।
4: বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব।
3: জিডিপিতে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকারও বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ সময় মৎস্য খাতের বিভিন্ন আধুনিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
4: মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই।
3: এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, কিন্তু এ সময় ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বলেন প্রধানমন্ত্রী।
5: এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
3: আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। মোহসেন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন ইমাম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে তিনি 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সহায়তার চেক এবং ধর্মীয় নেতাদের মাঝে চলতি মাসের সম্মানী বিতরণ করেন। তারেক রহমান ল্যাপটপের বোতাম টিপে অনলাইনে কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোট 457 জন ভাতাভোগীর মাঝে চলতি মাসের ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা।
6: দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিক ভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে।
1: বিএনপির এই রাজনীতিকে অব্যাহত রাখতে দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা একান্ত আবশ্যক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাহত করতে না পারে, সেই জন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানান। ইমাম মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
6: যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ভাতার ব্যবস্থা করেছি।
1: বর্তমান সময়ে দেশ গড়ার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 20 কোটি মানুষকে এই দেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করেন এবং সেখানে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি আজ বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে একথা বলেন। তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান,
7: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্স এর মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই।
1: তথ্য
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের স্বাস্থ্য খাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন,
9: গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে, দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
8: বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব সুযোগ কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীতে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকে ভিচিয়েনের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ কাজে লাগিয়ে মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে তার দেশ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী। রাঙ্গামাটি সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং অপর 2 জন আহত হয়েছেন। আজ সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে একটি যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 908। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার পূর্ণ করেছে 180 দিন। এই 6 মাসে নাগরিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবখানে ফিরেছে শৃঙ্খলা, বন্ধ হয়েছে মব সংস্কৃতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সরকারের প্রথম 6 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেবামুখী পুলিশিং নিশ্চিত করা। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তি ভিত্তিক ট্র্যাকিং ও দ্রুত রেসপন্স ব্যবস্থার উপর। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। দায়িত্ব নেওয়ার পরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন তার কঠোর অবস্থানের কথা।
11: বেশিবাদী সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই, সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করি।
10: শুধু অভ্যন্তরীণ শৃঙ্খলা নয়, মাদকের বিস্তার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থার সুশৃঙ্খল পরিচালনায় চালু করা হয়েছে ডিজিটাল নজরদারি। আইন শৃঙ্খলার সার্বিক সুরক্ষায় আরো কিছু চ্যালেঞ্জ থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপগুলো নাগরিক মনে আশার সঞ্চার করেছে। তারা বলছেন, সরকারের 180 দিনেই মব সংস্কৃতি বন্ধ করতে পেরেছে সরকার।
12: এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে।
13: এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা বজায় থাকুক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
14: এই মব সন্ত্রাসটা প্রায় শতভাগ আপনার নির্মূল হয়েছে।
10: ভবিষ্যতে পুলিশ আরো জনকল্যাণমুখী হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রুশ হামলায় 8 জন নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের হামলায় রাশিয়া 7 জন নিহত হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানান। ইউক্রেনে অব্যাহত রুশ হামলায় কিয়েভের একটি বাজার আগুনে ভস্মীভূত হয়। অন্যদিকে মস্কোর গভর্নর জানান, রাতভর তার অঞ্চল লক্ষ্য করে সাম্প্রতিক সময় সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। হাঙ্গেরির একটি মহাসড়কে পোল্যান্ডের একটি বাস উল্টে গিয়ে 12 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। বুদাপেস্টের পূর্বাঞ্চলে আজ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি সার্বিয়া থেকে 57 জন যাত্রী ও 2 জন চালক সহ পোল্যান্ডের দিকে যাচ্ছিল। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
16: ক্যাঙ্গারুর দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হল এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় ওজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যের রূপ দেবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 237 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এগারো দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বে বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। এবং দেশে প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হল।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারা দিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারা দিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর্য মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক।
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কাগজের খেয়া ভাসছে।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর্য মুকুলের সাথে ঢাকা FM 90.4।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন
6: 93.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: কথা বলিস

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: 101.4 FM.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock Nation, Ag Station. সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।